বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ মঙ্গলবার, 21 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 24 রবিউল আউয়াল 1448 হিজরি, 6ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Government is regularly exchanging views with relevant stakeholders to ensure freedom of media as well as protecting people's rights to information. In response, British High Commissioner upheld the opportunities of cooperation between the United Kingdom's Office of Communications and Bangladesh's Ministry of Information and Broadcasting in this regard. 9 more people have died of dengue in the country in last 24 hours till 8 a.m. yesterday, bringing the total death toll this year to 271. A press release from the Director General of Health Services said a total of 1,902 more people have been affected with the disease. Meanwhile, 3 more children died of symptoms of measles in the last 24 hours up to 8 a.m. yesterday. The prosecution of the International Crimes Tribunal, ICT, has filed an appeal with the Appellate Division of the Supreme Court seeking the death penalty for Jatiyo Samajtantrik Dol, JSD President and former Information and Information Minister Hasanullah Inu for his involvement in crimes against humanity committed during the July-August mass uprising. ICT Prosecutor Ghazi M.H. Tamim revealed the information yesterday. The government has rescheduled the holidays for Durga Puja 2026, declaring October 20 to 22 as holidays and keeping October 17 as Saturday as an office day. As a result, government employees will enjoy a 5-day holiday from October 20 to 24, including the weekly holidays on October 23 and 24. The government has also declared November 7 as a public holiday to observe the National Revolution and Solidarity Day. The decisions were taken at a cabinet meeting held at the Cabinet Division Conference Room at the Secretariat yesterday with Prime Minister Tariq Rahman in the chair. This is Bangladesh Bitter giving you the news. A military aircraft carrying 32 people, including 25 passengers and 7 crew members, has crashed in southern Nigeria. Authorities said the aircraft was on a routine mission to Lagos, Nigeria's economic hub, when it crashed yesterday in the Ikpokoda area of Ondo State. Nigerian President Bola Tinubu said all people on the plane had died in the crash, extending the deepest condolences to the deceased loved ones. A committee of the Mecca Defense Pact comprising Turkey, Saudi Arabia and Pakistan has decided to provide the agreed military forces and capabilities and ensure their rapid deployment in the kingdom in response to heinous attacks by Yemen's Houthis. Yemen's armed forces say they have taken control of Mocha City, west of Taiz, from the Houthis after announcing the start of a strategic offensive on the Houthi-held capital Sana'a. Tennis and the 31st International Under-18 Junior Tournament kicked off yesterday at the Rajshahi Tennis Complex amidst a grand ceremony. The Rajshahi City Corporation Administrator, Mohammad Mahfuzur Rahman, formally inaugurated the competition as a chief guest. More than 100 players from 10 countries, including Bangladesh, are participating in this 6-day-long competition. Finally, weather and forecast volatile one this afternoon says there is no inland river port warning and no signal is divested. And now to end the news, the headlines once again. 102 eminent teachers receive honour on World Teachers' Day. Prime Minister Tariq Rahman vows to make teaching first choice for talented career seeker. Prime Minister says government is pledge-bound to ensure safe and sustainable housing for all. President Mirza Fakhrul Islam Alamgir urges youth to engage in business. Government is committed to ensuring freedom of media, says Information and Broadcasting Minister. And 31st International Under-18 Junior Tennis Championship has begun in Rajshahi. 10 countries, including host Bangladesh, participate. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor Porchi Abdul Sabur. দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল বিশ্ব শিক্ষক দিবস 2026 পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষায় 60 বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান। খুলনায় এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও ICT এবং জেলা শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের উদ্যোগে নবীনবরণ ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের একাডেমিক ডিগ্রির পাশাপাশি ইনোভেশন, গবেষণা, IT দক্ষতা ও সমাজের প্রতি দায়িত্বশীলতা বজায় রেখে ক্যারিয়ার গড়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খানের সভাপতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর ইমরান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ রাফিউল হাসান সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের BCRL প্রকল্পের বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ভূখণ্ডে জলবায়ু সহনশীলতা, জীবিকা নির্মাণে আন্তঃখাত পরিকল্পনা এবং বিনিয়োগ অগ্রাধিকার প্রক্রিয়া বিষয়ক এক উপজাতীয় কর্মশালা গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষক স্কুলগুলোয় সঠিক সময়ে বীজ ও সার সহ সকল উপকরণ পৌঁছে দেওয়া ও কৃষি ঋণ বিতরণ সহ ফসলের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। BCRL প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ মারুফ মুহাইমেন এতে স্বাগত বক্তৃতা করেন এবং ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ জহির রায়হান কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাসান ওয়ারিসুল কবিরের সভাপতিত্বে খুলনার উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, BCRL প্রকল্পের কম্পোনেন্ট ডিরেক্টর দৌলতপুর ATI এর প্রাক্তন অধ্যক্ষ ও ব্যাংক কর্মকর্তা সহ বিপুল সংখ্যক কৃষক কৃষাণী এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল গরিব বলেন, পাইকগাছায় 25 একর জায়গার উপর গড়ে ওঠা খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে 2,47,00,000 টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহের জন্য একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় ক্যাম্পাসটিতে বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভে প্রবেশ এবং পরিশোধনের মাধ্যমে পানযোগ্য করার ব্যবস্থা করা হচ্ছে। প্রকল্পের কাজ আগামী 3 মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে কৃষি অনুষদের 4টি বিভাগে 20 জন করে মোট 80 জন শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে। কর্মোদ্দীপনা, কর্মস্পৃহা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সম্মেলন কক্ষে গতকাল কর্মক্ষেত্রে বিশেষ অবদান ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ 31 জন অফিসার ও ফোর্স সদস্যকে সম্মানিত করা হয়। খুলনা পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। উপ পুলিশ কমিশনার ট্রাফিক শফিকুল ইসলামের সভাপতিত্বে ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্রছাত্রীদের মাঝে সৃজনশীলতা, বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উদ্দেশ্যে দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল KCSE সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবার এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনে গতকাল নজরুল বর্ষ 2026 উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। KCSE প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, খুলনা সিটি কর্পোরেশনের আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। KCSE প্রশাসক আরো বলেন,
3: আমাদের প্রিয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনা, আমাদের প্রেরণা, আমরা নজরুলকে ধারণ করব এবং আমাদের সমাজে যত ধরনের অনিয়ম অবিচার অনাচার আছে সেগুলো আমরা দূর করে একটি সুন্দর সমাজ হওয়ার প্রত্যয়ী কবি নজরুল হবে আমাদের সেই প্রণ।
2: কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও সচিব মোহাম্মদ রেজা রশিদ সহ কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: এদিকে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে গতকাল পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে পেঁয়াজ সংরক্ষণের জন্য 20 জন কৃষকের মধ্যে গতকাল এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে এসব এয়ারফ্লো মেশিন বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুরের মুজিবনগর কৃষি অফিসের হলরুমে 160 জন পেঁয়াজ চাষীর মধ্যে গতকাল এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রেস ক্লাবের সভাপতি সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকেরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগে খুলনা ও বরিশাল বিভাগের মধ্যকার 4 দিনের ম্যাচের গতকালের তৃতীয় দিনে খুলনা বিভাগ ইনিংস ও 135 রানে বরিশাল বিভাগকে পরাজিত করেছে। এ পর্যন্ত রান সংখ্যা খুলনা বিভাগ প্রথম ইনিংসের সবকটি উইকেটে 426 এবং বরিশাল বিভাগ 94 ও 197 রান। ফুটবল। খুলনা জেলা স্টেডিয়ামে নারী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় নারী ফুটবল একাডেমি 6-1 গোলে এসবি আলী ফুটবল একাডেমিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মাঠে নবদিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি 3-2 গোলে ঝিনাইদহের আসাদনগর ক্রীড়াচক্রকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজবার 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
4: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শুরুতেই গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে গানের কথা লিখেছেন হাবিব রহমান।

শুনছিলেন এতক্ষণ দেশের গান, সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতেই গিয়েছেন পিঙ্কি বৈদ্য, গানে কথা লিখেছেন মোহাম্মদ সাকলাইন হোসেন, সুর করেছেন প্রদীপ রাহা।

শুনছেন বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে নাহিদ সুলতানা গিয়েছেন হুসেন বিল্লা লেখা গানে, আর গানটি শুরু করেছেন শেখ আলী আহমেদ।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে ৫৩৭.৬৩ মিটারে ৫৫৮ কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনছিলেন বর্ণানীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারে শুনবেন সালাউদ্দিন খানের কণ্ঠে গান। গানে কথা লিখেছেন জি এম ইমদাদ, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে। থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে।
2: প্রিয় শ্রোতা, বর্ণালীতে সবশেষে শুনবেন শেখ হাসান ইমাম পলাশের কণ্ঠে গান। গানে কথা লিখেছেন আব্দুল লতিফ ইমদাদুল, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

এ গানটির স্বার্থেই শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল ৯টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১০২ জন শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে। শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষিকারাই আদর্শ রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সে ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে সরকার।

0: থাকবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস 2026-এর উদ্বোধনীকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি ঘর নয়, নাগরিকদের জন্য নিরাপদ সাশ্রয়ী পরিবেশসম্মত ও মৌলিক সেবা সুবিধা সম্পন্ন বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে 21 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ব্যবসা বাণিজ্যে প্রসার, ব্যাংক সুদের হার কমানোর উপর জোর দেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করছে না এবং এ ধরনের কোন ইচ্ছাও সরকারের নেই। তিনি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করছে। সাক্ষাৎকালে ব্রিটিশ হাই কমিশনার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নৈতিক মানদণ্ড বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1902 জন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাজা 10 বছর থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও স্নেহ মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বর্তমান সরকারের সুদৃঢ় অঙ্গীকার হচ্ছে দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, নৈতিক, আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করা। খেলার খবর টেনিস। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস টুর্নামেন্ট গতকাল রাজশাহীর টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। 6 দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বাংলা সংবাদের পর আবার ফিরে এলাম আমাদের আয়োজনে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:05। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে প্রিয় শ্রোতা আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। শিশু, ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দের মধ্যে লুকিয়ে আছে একটি পরিবারের স্বপ্ন, একটি সমাজের প্রত্যাশা, একটি দেশের আগামী দিনের সম্ভাবনা। প্রতিটি শিশুর অধিকার আছে নিরাপদ শৈশবের, ভালোবাসার, শিক্ষা।

সুস্থভাবে বেড়ে ওঠার এবং নিজের স্বপ্নকে ডানা মেলার সুযোগ পাওয়ার। কোনো শিশুর শৈশব যেন দারিদ্র, শিশুশ্রম, নির্যাতন কিংবা বৈষম্যের ভারে হারিয়ে না যায়। মনে রাখতে হবে, আজকে শিশুই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক। তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। আসুন, শিশু অধিকার দিবসে আমরা প্রত্যেকেই অঙ্গীকার করি, কোনো শিশুকে অবহেলা নয়, কোনো শিশুর প্রতি নির্যাতন নয়, কোনো শিশুকে শ্রমের বোঝা নয়, বরং প্রতিটি শিশুর হাতে তুলে দিই বই, মুখে ফুটিয়ে তুলি হাসি আর হৃদয়ে জাগিয়ে তুলি স্বপ্ন। মনে রাখতে হবে, শিশুর হাসি মানেই আগামীর হাসি, শিশুর স্বপ্ন মানেই দেশের স্বপ্ন। আমাদের দেশের স্বপ্ন পূরণ হোক, সে প্রত্যাশায় রূপালীতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি জানিয়ে রাখছি আমাদের কাছে লিখবার ঠিকানা। লিখতে হবে রূপালী, প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। আর অবশ্যই ফোন করতে হবে 01974121970 এই নম্বরটিতে। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, আর প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। তো আর কথা নয়, চলুন চোখ ফেরাই মূল আয়োজনে। আমাদের কাছে যে চিঠিটি আছে, এটি লিখেছেন মোহাম্মদ কাশিম সর্দার। আপনি লিখেছেন ভালোবাসার বেতার শ্রোতা ক্লাব থেকে, ভালোবাসার বন্ধন বেতার শ্রোতা ক্লাব থেকে, উলাগ্রাম ডুমুরিয়া খুলনা থেকে লিখেছেন। এবং আপনি অনেক কষ্ট করে লিখেছেন যে ইদানিং আমার চিঠি পড়া হচ্ছে না, এটা অনেক কষ্ট পাচ্ছি। একজন শ্রোতার অনেক ভালো লাগা, ভালোবাসার স্বপ্ন থাকে চিঠি। আসলে তাই, আমাদেরও স্বপ্ন থাকে চিঠি, আমাদের হাতে যদি সময় মতো এসে পৌঁছায় তাহলে অবশ্যই শোনানোর বা পড়ার চেষ্টা করি। তো যাই হোক, আপনি লিখেছেন গুটিবাস ছবির গান শোনানোর জন্য। তো চলুন আপনার গান দিয়েই শুরু করি আমাদের আজকের আয়োজন। শিল্পী কনক চাপা এবং এন্ড্রু কিশোর।

এবারে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে রয়েছে কলমি লতা ছবির গান। যে গানটি শুনতে চেয়ে আব্দুল মজিদ আপনি শৈলগাড়ি কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। আমরা সংক্ষেপে নাম ঠিকানাটি জানিয়ে অনুরোধের কথাটি বলবো। তো প্রথম বন্ধু কে আছেন? আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম দিদি।
0: জি, পলাশ মহাসরকার।
1: হ্যাঁ দিদি, আমার ছোট ভাই।
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো আপনাকে?
1: আমাকে গান শোনাবার আছে হঠাৎ বৃষ্টি ছবি থেকে।
0: আচ্ছা আচ্ছা, বৃষ্টি।
1: ছোট ছোট স্বপ্নের নীল মেঘ কখনো রোদ।
0: আচ্ছা, ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, অনেক সুন্দর একটি গান। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার ছোট ছোট স্বপ্ন যেন পূরণ হয় এই গানের মাধ্যমে, তাই গানটি শুনিয়ে দিতে। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
0: অনেক ভালো আছি, বলুন।
1: আমি গোয়ালবাড়ি চোড়াগা থেকে মোহাম্মদ মিজানুর রহমান বলছি।
0: মিজানুর রহমান,
1: গোয়ালবাড়ি।
0: গোয়ালবাড়ি চোড়াগা। বলুন।
1: আমি গান শুনতে চাই, এই ভালোবাসা বেঁচে থাকবে, এই ভালোবাসা বেঁধে রাখবে।
0: আচ্ছা,
1: ছবির নাম হিম্মত আল্লাহ।
0: হিম্মত আল্লাহ না?
1: জি।
0: আচ্ছা ঠিক আছে, আচ্ছা অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটি গান, আপনিও শুনতে চেয়েছেন, দুজনই প্রথম দুই বন্ধু অনেক সুন্দর গান শুনতে চেয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে কি আছেন? আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম আপু, আমি আসেন সাতক্ষীরা খালদাঙ্গান থেকে বাবলু বলছি।
0: বাবলু, আর সাতক্ষীরা কোন জায়গা থেকে?
2: সাতক্ষীরা জেলা থেকে।
0: আশা শুনি সাতক্ষীরা, তাই তো?
2: ঘর দুয়ার শিল্পী এন্দ্র কিশোর এবং স্বামী কণ্ঠে গান শোনাবেন।
0: ঘর দুয়ার
2: ভালোবাসা জীবনের স্বপ্ন তুমি।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।
3: যশোর থেকে প্রভাস বলছিলাম।
0: যশোর থেকে
3: প্রভাস বলছিলাম।
0: প্রভাস, তাই তো? হ্যাঁ বলুন।
3: কুসুম কলি ছবির গান শুনবো।
0: কুসুম কলি, হ্যাঁ বলুন। কোন গান?
3: আচ্ছা,
0: কুসুম কলি ছবি থেকে নাই টেলিফোন নাই রেপিয়ন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। বাগমারি শিবগঞ্জ থেকে। হ্যাঁ হ্যাঁ ইসমাইল ভাই, বলুন। অনেক ভালো আছি, বলুন ভাইয়া, কি গান
3: শোনাবেন?
0: আচ্ছা ঠিক আছে, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু ভালোবাসা আমরা দিতে পারি আমরা, তাই না? তো অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। কে আছেন এবারে? হ্যালো, নিত্যানন্দ। হ্যাঁ দাদা, কি গান শোনাবো?
4: হৃদয়ের বন্ধন।
0: হৃদয়ের বন্ধন, কোন গানটি? বধুবেশী কন্যা যখন এলো রে, অনেক সুন্দর একটি গান। আমরা আবারও যাই ফোনের কাছে। আসসালামু আলাইকুম। জি বলুন। যা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আরো একবার চেষ্টা করুন, নিশ্চয়ই আমাদেরকে পাবেন। কে বলছেন? আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
0: জি ভালো। কে বলছিলেন?
5: কথা বলছিলাম মোহাম্মদ সোহাগ।
0: মোহাম্মদ সোহাগ,
5: বাবুখালী মাগুরা থেকে।
0: হ্যাঁ সোহাগ ভাই, বলুন বলুন।
5: দেখো গান শোনাবেন, পিয়া আমার পিয়া, এই ছবি থেকে কণ্ঠে ও পিয়া আমার, এই গানটি শোনাবেন আর ভালো থাকবেন।
0: পিয়া আমার, ঠিক আছে, আমরা চেষ্টা করছি পছন্দের গানগুলো লিপিবদ্ধ করে রেখে আপনাদের আবারও আগামী আয়োজনে শোনানোর। কে আছেন? আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম, আব্দুর রহমান।
0: আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে। হ্যাঁ বলুন, কি গান শোনাবো? দ্রুত বলুন কেটে যাওয়ার আগে। ঢাকা অ্যাটাক। আচ্ছা, ঢাকা অ্যাটাক ছবি থেকে টিকাটুলির মোড়ে গানটি শুনতে চেয়েছেন আমাদের বন্ধু, আমরা অবশ্যই শোনাবো। কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
6: জি কথা বলছিলাম আব্দুল সালাম বিলেহারিয়া পাংশা রাজবাড়ি থেকে।
0: আব্দুল সালাম, হ্যাঁ বলুন।
6: আমি গান শুনতে চাই, ওই যে আমার বন্ধু আব্দুর রহমান যে গানটি শুনলেন,
0: আচ্ছা দুজনেই পরপর সংযুক্ত হলেন বা সংযোগ পেয়ে গেলেন, আবার দুজনেই একই ছবি গান শুনতে চেয়েছেন, ঠিক আছে চেষ্টা করছি।
7: হ্যালো দিদি নমস্কার।
0: জি জ্ঞানেন্দ্রদা বলুন।
7: নাম বলার জন্য দিদি আপনাকে ধন্যবাদ।
0: তাই নাকি?
7: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি,
0: ফতেপুর মহেশপুর জেলা থেকে।
7: মিশে দিদি আপনি ভালো আছেন তো?
0: অনেক ভালো,
7: ভালো থাকুন দোয়া করি। আচ্ছা যাই হোক, ছায়া ছবির নাম হইলো মানুষ কেন অমানুষ। এই মানুষ কেন অমানুষ ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আপনি ভালো থাকুন দিদি।
0: আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো, আবারও গানের কাছে অনেক গান রয়েছে আমাদের তালিকাতে। আসসালামু আলাইকুম।
8: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া।
8: হ্যাঁ
0: সেটা বুঝেছি।
8: আপু
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো?
8: গান শোনাবেন ছবির নাম চরম আঘাত।
0: ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। ঠিক আছে অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবে নিশ্চয়ই। এতক্ষণ আপনাদের সাথে ফোন ইন পর্বে ছিলাম, আবারও ফিরছি গানের কাছে। শোনাবো ডাক্তার বাড়ি, এই ছবির গান মনির খান এবং কনক চাপার কণ্ঠে। শুনতেছি অর্জুন চন্দ্র শীল, আপনি ফরিদগঞ্জ চাঁদপুর থেকে অনুরোধ করেছেন।

এবারে বিয়ের ফুল ছবির গান শুনতে চেয়ে নৃত্য কর্মকার আপনি কলারোয়া সাতক্ষীরা থেকে অনুরোধ করেছেন শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এবারে ক্রিমিনাল ছবির গান শোনাব ইন্দ্রকিশোরের কণ্ঠে। শুনতে চাই সুফল বিশ্বাস, আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছেন।

আমাদের গানের তালিকাতে আমাদের বন্ধু মোহাম্মদ নুরুল ইসলাম শেখ, আপনি দেওয়াতলা বটিয়া ঘাটা খুলনা থেকে অনুরোধ করেছিলেন প্রেমের জ্বালা ছবির গান শোনানোর জন্য। কচুয়ামর কুষ্টিয়া থেকে এমডি ওয়াহিদুজ্জামান, আপনি অংশীদার ছবির গান শুনতে চেয়েছিলেন। দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছিলেন, আপনি শেষ খেলা ছবির গান শুনতে চেয়েছেন। সবগুলো গানই কিন্তু আমাদের ছিল তালিকায়, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ শোনাতে পারছি না, এই জন্য সত্যি আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় শ্রোতা, আর কথা নাই, বিদায় নিতে হচ্ছে আমাদের আজকের আয়োজন মালা থেকে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026-এ বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: শ্রোতা বন্ধুরা, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো বাংলা শিশু একাডেমি মিলনায়তনে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিশু দিবস 2026 বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা এবার অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: আমরা করতালি দিয়ে স্বাগত জানাই।
2: শিশুরা আনন্দের সাথে শিখতে চাই, জানতে চাই, এই বিশ্বকে জয় করতে চাই। এ প্রত্যাশাকে সামনে রেখে আমি অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা জানি, আজকের শিশু গড়বে পৃথিবী আমরা মানি। প্রিয় সুধী, এবছর উদযাপন করা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি অনুষ্ঠান। 1976 সালের 22 সেপ্টেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ বলে যাত্রা শুরু করে বাংলাদেশ শিশু একাডেমি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পরিকল্পনায় দেশের শিশুদের সাংস্কৃতিক ও মানসিক বিকাশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে এই একাডেমি।
2: সুধী মণ্ডলী, আজ আমরা একই সাথে উদযাপন করছি শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ 2026। শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বব্যাপী পালিত হয় শিশু অধিকার দিবস। বাংলাদেশে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার আড়ম্বরে পালন করা হয় এই শিশু দিবস। এবারের প্রতিপাদ্য, শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত।
1: প্রিয় সুধী, এই শুভক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশ শিশু একাডেমির পরিকল্পক ও প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশপ্রেম ও সংগ্রামের অবিস্মরণীয় মহাকাব্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। গণতন্ত্র মুক্তির আন্দোলন জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা।
2: শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটিকে আলোকিত ও মহিমান্বিত করে মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি।
1: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন ডাক্তার জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সমানীত সভাপতি জনাব সেলিমা রহমান এমপি। আরও উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর রওশনারা বেগম। মঞ্চে আরও আছে আমাদের দুজন সহপাঠী বন্ধু শিশু বক্তা হুমায়রা আহমেদ সুবা ও গাজী মুহাইমিনাল আরশ।
2: আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, উপদেষ্টা প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, সম্মানিত একাডেমিশিয়ান ও সুশীল সমাজের অতিথিবর্গ, উপস্থিত শিশু ও সম্মানিত অভিভাবকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি আবদুল্লাহ আল হাসান মাহি
1: এবং আমি মেহজাবিন মাহফুজ রামিসা। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শিরিন আক্তার রূপা এবং বেগম বদ্রুন্নাহার তমা।
2: প্রিয় সুধী, এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেই সাথে যুক্ত আছেন আট বিভাগের বিভাগীয় কমিশনার, 64 জেলার জেলা প্রশাসক, স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা ও শিশু বন্ধুরা।
1: সুধী মণ্ডলী, এখন পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করছে ইয়াশরি জামান।

0: আমি অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। সকল প্রশংসা আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ প্রদর্শন করুন সে সকল লোকের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন।
1: এবারে পবিত্র শ্রীমদ ভগবত গীতা থেকে পাঠ করছে রশ্মিকা মণ্ডল সুতপা।
2: বলো।

0: चतुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। सालार्थ, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের উদ্ভব হয় তখনই সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা দেয়, কারণ স্বয়ং ভগবান যুগে যুগে দুষ্টের দমন, সৃষ্টির পালন এবং ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। এই পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করছে মাধুর্য অ্যান্টনি গোমেজ।
1: পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমি পবিত্র বাইবেল থেকে মথিলিখিত মঙ্গল সমাচার 18 অধ্যায় প্রথম পদ থেকে পঞ্চম পদ পর্যন্ত পাঠ করছি। শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ। শিষ্যেরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে স্বর্গরাজ্যে, সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমারই জন্যে এই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। ক্রুশের চিহ্ন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। ধন্যবাদ।
2: এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছে পারমিতা বড়ুয়া।
3: নমো বুদ্ধায়।

Bismillahirrahmanirrahim. Al-malu al-banuna zinatul hayati dunia. Al-Kahf surah ayat 46. Orthat don sampad u shishu santan partibo jiboner sondorjo. Amader santanra amader jiboner sondorjo. Kintu sei sondorjer prokrito mordada tokhoni rokkha pabe jokhon amader নিরাপত্তা, শিক্ষা, মূল্যবোধ, মানবিকতা ও স্বাধীন বিকাশের সুযোগ আমরা নিশ্চিত করতে পারব। শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বর্ষের পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি, সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার জুবাইদা রহমান, প্রখ্যাত চিকিৎসক ও ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন, সম্মানিত সংসদ সদস্য জনাব সেলিমা রহমান এমপি, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্যগণ, বিভিন্ন মন্ত্রণালয় সহ বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত উপস্থিতি, শিশু অধিকার কর্মী, শিক্ষক, অভিভাবক ও সুধীজন, সাংবাদিক বৃন্দ এবং সর্বোপরি আমাদের অনুষ্ঠানের প্রাণপ্রিয় শিশুরা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে এ অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুদীপ, শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা বোন ও শিশুদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের ত্যাগ, সাহস ও আত্মমর্যাদার ইতিহাস আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায় এবং নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস। একই সঙ্গে স্মরণ করছি 2024 সালের জুলাই

0: বাংলাদেশের শিশু অধিকার ও সাংস্কৃতিক বিকাশ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, তাদের মধ্যে জাতীয়তা বোধ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করা এবং বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলার চর্চায় উদ্বুদ্ধ করা। আজকে শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, এই সর্বজনীন কথাটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের শিশু উন্নয়ন ও জাতীয় নীতিতে অন্যতম মূল মন্ত্র হিসেবে জনপ্রিয় করে তোলেন। এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2006 সালের ওয়ার্ল্ড চিলড্রেন ডে অ্যান্ড চাইল্ড রাইটস উইক অনুষ্ঠানে বলেন, চিলড্রেন আর আওয়ার গ্রেটেস্ট রিসোর্স অ্যান্ড দি সোর্স অফ আওয়ার ডিলাইট, দে আর দি ফিউচার অফ দি কান্ট্রি, দি নেশন অ্যান্ড দি ওয়ার্ল্ড। প্রিয় উপস্থিতি, শিশু অধিকার দিবস 2026-এর প্রতিপাদ্য বিষয়ে শিশুর অধিকার ভবিষ্যৎ হোক সুরক্ষিত। এই প্রতিপাদ্যটি প্রতিটি শিশুর নিরাপদ মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকারকে ধারণ করে। শিশুর অধিকার মানে নিরাপদে ঘুমানো, পেট ভরে খাওয়া, বিদ্যালয়ে যাওয়া, খেলাধুলা করা, নিজের কথা নিজে বলতে পারা এবং ভালোবাসার মধ্যে বেড়ে ওঠা। আজ শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে আমরা যখন শিশুদের অধিকার নিয়ে কথা বলছি, তখন প্রতিটি শিশুর কথা শোনা ও বোঝার চেষ্টা করা আমাদের সকলের দায়িত্ব। প্রিয় সুধি, গান, কবিতা, গল্প, চিত্রকলা, নৃত্য ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রজন্মের পর প্রজন্ম শিশুর প্রতিভাকে বিকশিত করে যাচ্ছে। সবার আগে বাংলাদেশ, এই বিশ্বাসকে ধারণ করি শিশুদের জন্য আমাদের প্রতিটি উদ্যোগকে আরও সময় উপযোগী করতে হবে। উপস্থিত সুধি মণ্ডলী, বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে দেশ জুড়ে শিশুদের জন্য চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও কম্পিউটার প্রশিক্ষণের মতো নানান সৃজনশীল কোর্স পরিচালনা করে আসছে। একাডেমির প্রশিক্ষণ শাখার মাধ্যমে সারা দেশে প্রায় 40,000 শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। বাংলাদেশ শিশু একাডেমির প্রকাশনা শাখা হতে নিয়মিত শিশুতোষ ও সৃজনশীল বই প্রকাশ করা হচ্ছে। সবশেষে দেশের প্রতিটি শিশুর জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। শিশুর হাসি হোক আমাদের উন্নয়নের সবচেয়ে সুন্দর সূচক, শিশুর নিরাপত্তা হোক আমাদের রাষ্ট্রীয় দায়িত্বের সবচেয়ে দৃঢ় প্রতিশ্রুতি, আর শিশুর স্বপ্ন হোক আমাদের বাংলাদেশের আগামী দিনের পথ নির্দেশক। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ সচিব মহোদয়।
2: সুপ্রিয় সুধী, এবারে আমরা উপভোগ করব বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে প্রামাণ্যচিত্র। শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত।

0: একটি সুর, একটি নাচের মুদ্রা, একটি রঙের আঁচড়, এভাবে শুরু হয় হাজার শিশুর সাংস্কৃতিক যাত্রা। গান, নৃত্য, চিত্রকলা, অভিনয়, আবৃত্তি ও সৃজনশীলতার নানা মাধ্যমে শিশুরা খুঁজে পেতে থাকে নিজেদের সম্ভাবনাকে।
1: 1976 সাল, স্বাধীন বাংলাদেশের পথ চলার এক নতুন অধ্যায়।
0: ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শুরু হয় এক নতুন রাষ্ট্রীয় উদ্যোগ। শিশুদের সৃজনশীলতা, প্রতিভা ও সাংস্কৃতিক বিকাশের জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমি।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম মনে করতেন, যে কোনো জাতি গঠনের শুরুটা হতে হবে শিশুদের দিয়ে, কারণ আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ।
0: বাংলাদেশ শিশু একাডেমি নতুন প্রজন্মকে গড়ে তোলার এক দূরদর্শী রাষ্ট্রচিন্তার প্রতিফলন।
1: প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়েও শিশুদের সাংস্কৃতিক বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অব্যাহত ছিল, যা প্রতিষ্ঠানটিকে গতি এনে দেয়।
0: একটি জাতির ভবিষ্যৎ চিন্তা প্রতিফলিত হয় তার শিশুদের গড়ে তোলার প্রক্রিয়ায়। আর মানবিক সৃজনশীল বাংলাদেশ গড়ার এই প্রয়াস আজও অব্যাহত রয়েছে।
1: কেন্দ্র থেকে জেলা, জেলা থেকে উপজেলা, শিশুদের সৃজনশীলতার এই স্বপ্ন ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে।
0: অঞ্চল, পরিবেশ কিংবা সুযোগের ভিন্নতা পেরিয়ে শিশুরা যুক্ত হতে থাকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বৃহত্তর পরিসরে।
1: সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি শিশুর সুরক্ষা, যত্ন ও কল্যাণেও বাংলাদেশ শিশু একাডেমি রেখে চলেছে নিরবিচ্ছিন্ন ভূমিকা, যেখানে প্রতিটি শিশুর প্রতি দায়বদ্ধতাই মূল বিবেচ্য।
0: 50 বছরের পথ চলায় বদলেছে সময়, বদলেছে প্রযুক্তি, বদলেছে শিশুর স্বপ্নের ভাষা, কিন্তু বদলায়নি মূল লক্ষ্য, শিশুর সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো এবং তাকে একটি মানবিক ও আলোকিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
2: একটি জাতি শুধু যদি শিক্ষা থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় না জাতি হিসাবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব যা শত হাজার বছর ধরে গড়ে উঠে, কালচার বা ঐতিহ্য গড়ে উঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভিতরে দিতে হবে।

0: বাংলাদেশ শিশু একাডেমি আমাদের ৫০ বছরের এই পথ চলায় এ এক নতুন যাত্রার শুরু। শিশুর স্বপ্নে, সৃজনশীলতায়, সম্ভাবনায় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ।
1: সুপ্রিয় সুধী, এবারে আমরা উপভোগ করব শিশু অধিকার দিবসের ওপর আরো একটি প্রামাণ্য চিত্র, আমার সময় আমার অধিকার।
2: ভোর হলো, দোর খোলো, ফুকুমনি ওঠো রে।
3: কি সুন্দর সকাল
4: আম্মু,
3: উজ্জ্বল ভবিষ্যৎ মানে কি?
4: উজ্জ্বল ভবিষ্যৎ মানে হচ্ছে খেলাধুলা,
3: পড়াশোনা,
4: তারপরে সাংস্কৃতিক অনুশীলন, সুন্দর ভাবে বেড়ে ওঠা এবং নিজেদের স্বপ্ন পূরণ করা শুরু।
5: শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত,
2: প্রতিটি শিশুর জন্য বেছে নিন আলোকিত ভবিষ্যৎ। চুজ আ ফিউচার ফর এভরি চাইল্ড।
5: প্রতিটি শিশুর রয়েছে জন্মগত অধিকার, বেঁচে থাকার, বিকশিত হওয়ার, সুরক্ষা পাওয়ার, নিজের কথা নিজে বলার।
0: জাতিসংঘের শিশু অধিকার সনদ গৃহীত হওয়ার পর বাংলাদেশ বিশ্বের ২০তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দুটি রাষ্ট্রের একটি হিসেবে ১৯৯০ সালের ৩রা আগস্ট তা অনুসমর্থন করে।
5: বাংলাদেশ বিশ্বাস করে শিশুর সুরক্ষা আলোকিত শৈশবই গড়ে তোলে একটি নিরাপদ, সমৃদ্ধ, মানবিক ও আলোকিত ভবিষ্যৎ। বাংলাদেশে শিশুদের কল্যাণ, সুরক্ষা ও বিকাশ সবসময় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে। এই উপলব্ধি থেকে ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমি, যা শিশুদের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশের ভিত্তি গড়ে তোলে।
0: তিনি বলেন, শিশুদের বাংলাদেশি ভাবধারায় গড়ে তুলতে হবে। শিশুদের নৈতিক, চারিত্রিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে।
5: ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় শিশু পার্ক, যা শিশুদের সাংস্কৃতিক ও বিনোদনমূলক বিকাশের সুযোগ বাড়ায়। পরে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ থেকে সুরক্ষা সহ নানা নীতি ও কর্মসূচি গৃহীত হয়। শহীদ জিয়ার নীতির ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা, মেয়েদের দশম শ্রেণী পর্যন্ত টিউশনমুক্ত শিক্ষা, শিশুশ্রম, পথ শিশু পুনর্বাসন কেন্দ্র ও বাল্য বিবাহ রোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করে।
0: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক, শিশু সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হয়েছে।
6: ছোট ছোট বন্ধুরা আছে, তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই। এই দেশটা আমাদের সকলের দেশ, এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো।

0: জাতীয় শিশু নীতি সামনে রেখে সরকারি বেসরকারি উদ্যোগে শিশুর অধিকার সুরক্ষা ও বিকাশে কার্যক্রম অব্যাহত রয়েছে।
1: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে শিশু উন্নয়নে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রতিটি শিশুর জন্য নিশ্চিত করি শিক্ষা ও সুরক্ষা, সম্মান করি তার স্বপ্ন ও মতামত, আর গড়ে তুলি এমন এক বাংলাদেশ
0: যেখানে প্রতিটি শিশুর শৈশব হবে আনন্দময়, অধিকার থাকবে অটুট, ভবিষ্যৎ হবে নিরাপদ ও সম্ভাবনাময়।

শিশুর অধিকার রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়, আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ।

0: সুধী মণ্ডলী, আমরা বিকশিত হয়ে বিশ্ব নাগরিক হতে চাই, সুন্দর এক পৃথিবী গড়তে চাই। এই আশা নিয়ে এবারে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী বন্ধু হুমায়রা আহমেদ সুবাহকে তার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
1: আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধী মণ্ডলী, শুভ সকাল। শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এমন সুন্দর একটি প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে নানান আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ এইখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। আজ আমার জন্য একটি বিশেষ দিন। আমার বক্তব্য শোনার জন্য এই অনুষ্ঠানে এবং টেলিভিশনের সামনে অনেকেই বসে আছেন, আমাকে দেখছেন। আমার ভীষণ আনন্দ ও গর্ব হচ্ছে। আরো গর্ব হচ্ছে এই ভেবে যে এই মঞ্চে বসে সরাসরি আমার কথা শুনছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি এখানে এসেছি বাংলাদেশের প্রতিটি শিশুর পক্ষ থেকে কথা বলতে। এই অনুভূতি ভীষণ আনন্দের, যা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আর এই সুযোগ আমাকে করে দিয়েছে বাংলাদেশ শিশু একাডেমি। ধন্যবাদ বাংলাদেশ শিশু একাডেমি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটি স্বপ্ন রয়েছে। আমরা ছোট আগামী নাগরিক, দেশের সাধারণ নাগরিকদের মতো আমাদেরও তো রয়েছে কিছু অধিকার। আমাদের অধিকার আছে কথা বলার এবং মতামত প্রকাশ করার। অনেক পরিবারে শিশুরা মতামত প্রকাশ করার সুযোগ পায় না, কিন্তু আমরা চাই পরিবারে যেন আমাদের কথা বলার এবং কথা শোনার সুযোগ থাকে। শুধু তাই নয়, আমরা শিশুরা যেন নিরাপদে এবং সুস্থ পরিবেশে বেড়ে উঠবার সুযোগ পাই। স্বপ্ন, যা আমাদের আগামীর পথ দেখায়, আর এই পথ ধরেই আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। আমি চাই আমার মতো প্রত্যেকটি শিশুর স্বপ্ন পূরণ হোক, প্রত্যেকে যেন নিরাপদে এবং যত্নে বেড়ে উঠতে পারি। সুস্থ পরিবেশে সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি, সমৃদ্ধ বাংলাদেশের পথচলায় নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারি। আর এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমার বক্তব্য। সবাইকে আরও একবার জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।
0: ধন্যবাদ বন্ধু হুমায়রা আহমেদ সুবাহকে।
2: সুস্থ ও সুন্দর পরিবেশ আমাদের অধিকার, আমরাই হব আগামীর অগ্রদূত। প্রিয় সুধি, এই আনন্দক্ষণে আমাদের আরও একজন শিশু বক্তার বক্তব্য শুনব। বক্তব্য রাখার জন্য গাজী মোহাইমিনাল আরশকে আমন্ত্রণ জানাচ্ছি।

0: থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ শিশু অধিকার দিবস 2026-এর উদ্বোধনী আয়োজন এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তির ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তে দেশের সকল শিশুর পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। আমাদেরকে নিয়ে আমাদের জন্য এত কিছু, সত্যি এক কথায় অসাধারণ। 50 বছরে এই দীর্ঘ পথ চলায় বাংলাদেশ শিশু একাডেমি আমাদের মেধা বিকাশ, শিল্প সংস্কৃতি চর্চা এবং অধিকার সুরক্ষায় এক বিশাল ভূমিকা পালন করে আসছে। গত 50 বছর ধরে এই প্রতিষ্ঠান লক্ষাধিক শিশুকে সঙ্গীত, নৃত্য, নাট্য, আবৃত্তি, বাদ্যযন্ত্র, চিত্রাঙ্কন সহ নানা শিল্প চর্চার সুযোগ করে দিয়ে তাদের স্বপ্নকে ডানা মেলতে সাহায্য করেছে। অধুনা পৃথিবীর যোগ্য নাগরিক হওয়ার জন্য তথ্য প্রযুক্তির প্রাথমিক শিক্ষাও আমরা এখান থেকেই পাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই দিনে আমাদের কিছু প্রত্যাশার কথা আপনার ও নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে চাই। আমরা এমন একটি পৃথিবী চাই যেখানে প্রতিটি শিশুর শৈশব হবে নিরাপদ, আনন্দময় এবং বৈষম্যহীন। আমাদের দেশের অনেক শিশু আজও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। আমরা চাই প্রতিটি শিশু যেন মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, পর্যাপ্ত খেলাধুলার সুযোগ এবং পুষ্টিকর খাবার পায়। কোনো শিশু যেন শ্রমের কারণে তার শৈশব হারাতে বাধ্য না হয় এবং প্রতিটি শিশু যেন বুলিং, নির্যাতন এবং সহিংসতা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আজকের শিশুরা কেবল দেশের ভবিষ্যৎ নয়, আমরা আজকের বর্তমানও। আমাদের মতামত শোনা এবং আমাদের সাথে এই সুন্দর আয়োজনে অংশ নেওয়ার জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আমাদের মেধা, সৃজনশীলতা ও সাহস দিয়ে আমরা একদিন একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, এই আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ বন্ধু গাজী মোহাইমিনাল আরশকে।
2: প্রিয় সুধী, এবারে বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব সেলিমা রহমান এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত মহিলা বিশ্ব সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর জাহিদ হোসেন, উপস্থিত আচার্যকে বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট চিকিৎসক এবং হার্ট ফাউন্ডেশন জিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবায়দা রহমান, এবং উপস্থিত সামনে এখানে মঞ্চে উপবিষ্ট আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মঞ্চে দুজন শিশু বক্তা, এতক্ষণ যারা সুন্দর বক্তব্য দিলেন সেই দুই শিশু বক্তা সহ সামনে মাননীয় মন্ত্রীবৃন্দ, সম্মানিত এমপিগণ এবং উপস্থিত ছোট ছোট আজকের দিনের প্রধান অতিথি আমি বলবো তাদেরকে, বিশেষ করে যাদের জন্য আজকের অনুষ্ঠান সেই শিশু ছোট্ট শিশু ভাই ও বোনেরা আমার, আসসালাম আলাইকুম। আজকের দিনটা আমাদের বাংলাদেশের শিশুদের জন্য একটি আনন্দ ঘন দিন। কেন? আজকে দিন হলো সুবর্ণ জয়ন্তী শিশু একাডেমির 50 বছর। তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন আমাদের শিশুদেরকে শুভেচ্ছা জানাতে, তাদের অধিকার সম্বন্ধে কথা বলার জন্য। আমরা জানি, তোমরা জানো যে নিশ্চয়ই শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক, আমার রণাঙ্গনে যুদ্ধ করে যিনি দেশকে স্বাধীন করেছিলেন সেই মহান ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি একটি কল্যাণমুখী রাষ্ট্রের প্রধান পূর্ব শর্ত হয় শিশু অধিকার এবং শিশু নিরাপত্তা মর্যাদা রক্ষা করা। কিন্তু আমরা দেখেছি যে আমরা 1949 সনে জাতিসংঘ কিন্তু 10টি শিশু অধিকার ঘোষণা করে, তারপরে দুঃখের বিষয় ছিল যে সেই সময়কার সরকার এবং পরবর্তী বাংলাদেশের সরকার যারা সরকারে এসেছিলেন তারা কিন্তু শিশুদের অধিকারের জন্য কোনো কাজ করেননি, এবং সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ক্ষমতায় আসীন হয়ে সর্বপ্রথম শিশুদেরকে নিয়ে একটি সমাজ গঠন করতে চেয়েছে, যে সমাজে শিশুরা ভবিষ্যতে বড় হয়ে নেতৃত্ব দেবে তার জন্য, তাদের মেধা ও মনন বিকাশের জন্য। এবং তিনি ছিলেন একজন শিশু বান্ধব ব্যক্তিত্ব, সেই কারণে তিনি এই শিশুদের এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তিনি অনুভব করেছিলেন এবং উপলব্ধি করেছিলেন দেশ ও জাতির ভবিষ্যৎ গড়তে হলে তাদেরকে সুনির্দিষ্টভাবে পরিচালনা করতে হবে, শিশুরা যেন মাথা উঁচু করে যোগ্য নেতৃত্ব যোগ্য হয়ে নেতৃত্ব দিতে যোগ্য হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যে তিনি শিশুদের জন্য অনেক কর্মসূচি। তার শিশুদের কাছে আজকের দিনটা সবচেয়ে বড় উপহার হলো শিশু একাডেমি, যার মাধ্যমে শিশুরা আমাদের বিভিন্ন সাহিত্য শিল্প সংস্কৃতি এবং বিতর্ক নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে তারা আজকে বড় হয়ে উঠেছে, এবং তাই আজকের দিনটা আমি মনে করি আমাদের বড় উপহার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তরফ থেকে এই শিশু একাডেমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চলে যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা একটু আগে দেখেছেন, তিনিও কিন্তু শিশুদের জন্য অনেক কাজ করেছেন তারই ধারাবাহিকতায়। তিনি দিয়েছিলেন আপনার উপবৃত্তি দিয়েছেন শিশুদের জন্য স্কুলে খাদ্যের বিনিময়ে শিক্ষা এবং বাধ্যতামূলক করেছিলেন, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরও কাজ করেছিলেন, শিশু পার্ক করেছিলেন, এবং জাতির স্বাস্থ্য শিশুদের স্বাস্থ্য জাতির স্বাস্থ্য সেটাও তিনি শিশু হাসপাতাল করেছিলেন, এবং তিনি কোনো বৈষম্য মানতেন না বলে তিনিও কিন্তু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। এগুলো শিশুদের প্রাথমিক শিক্ষা যার মধ্য দিয়ে শিশুরা তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে। এখানে দুজন শিশু সুন্দর করে বলে গেলেন তাদের অধিকার এবং তার স্বপ্নের কথা। এই স্বপ্নকে যদি আমাদেরকে নিয়ে আসতে হয়, তাহলে এই সব তাদের অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে শিশুদেরকে একদম ছোট থেকে আমাদেরকে তাদেরকে সেইভাবে সেইভাবে যাতে তারা ভবিষ্যতে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে তাদেরকে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা জানি যে সবচেয়ে বড়, আমি একটি কথা মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আন্তর্জাতিকভাবে শিশুরা বিভিন্ন দেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 42টি স্বর্ণপদক পেয়েছিল এবং 1000টি আন্তর্জাতিক 1000 পুরস্কার এনেছিল। সেই সময় কিন্তু এই জিনিস আমাদের অনেক বড় কাজ যেটা কিনা আমরা দেখেছি। এবং জিয়াউর রহমান এক নতুন করি বলে তিনি এই শিশুদের প্রাণের কথা মনের কথা বলার জন্য নতুন করি বলে টেলিভিশনে এক প্রতিযোগিতা করেন, যার মাধ্যমে আজকে অনেক বড় বড় শিল্পী গড়ে উঠেছে যারা অনেকেই বাংলাদেশের জন্য অবদান রাখছেন। এবং আমি বলবো যে আজকে তোমাদের তোমরা অতি ভাগ্যবান যে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন শিশু বান্ধব রাষ্ট্রনায়ক, এবং তার পাশে যিনি বসে আছেন তারই সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, যিনি একজন বিশিষ্ট চিকিৎসক। তিনি ছোটবেলা থেকে দেখেছেন তার মা সুরভি বলে একটি সংস্থা করে কিভাবে সেই বঞ্চিত শিশুদেরকে নিয়ে কিভাবে তিনি তাদেরকে শিক্ষা দান করে তাদেরকে বড় করে তুলেছেন। এবং আমাদের ডক্টর জুবাইদা রহমান তিনিও কিন্তু একজন প্রতিভাবান শিল্পী, শিশু শিল্পী ছিলেন, যার মাধ্যমে আজকে বড় হয়ে তিনি জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে শিশু বলেন, জনগণের কল্যাণে বলেন, সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। এটা ছিল শহীদ জিয়া দেশনেত্রী বেগম জিয়ার স্বপ্ন, যে স্বপ্ন একটি কল্যাণমুখী রাষ্ট্র, একটা সুন্দর সমাজ, একটি সুন্দর পৃথিবী গড়ে উঠবে যার মধ্য দিয়ে সকল নাগরিক সমান মর্যাদা পায়। তা আমি আজকের যিনি রাষ্ট্রনায়ক, যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আজকে ক্ষমতায় এসেই সেই শিশুদের জন্য আবার কাজ করা শুরু করেন এবং তিনি আবার নতুন করে শুরু করেন। শুধু তাই নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তিনি শিশু নতুন করে স্পোর্টস ওপেন করেন, যার মাধ্যমে আজকে শিশুরা খেলাধুলা করছে বিভিন্ন জায়গায়। আমাদের দেশ আজকে অনেক এগিয়ে গেছে খেলাধুলায়, সেদিক থেকে তিনি শিশুদের গড়ে তোলার জন্য নতুন করে স্পোর্টস চালু করেন। এবং ঝুঁকিপূর্ণ শিশুরা আমাদের যারা আছেন তাদের জন্য শিশু সুরক্ষা কার্যক্রম, তারপরে খেলাধুলা, চিত্রাঙ্কন ও বিনোদনমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা করেন। এমনকি প্রান্তিক পর্যায়ে গ্রামে গ্রামে তিনি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য আজকে যে খেলার মাঠ উন্নয়ন, সেটাও তিনি করার জন্য চেষ্টা করে চলেছেন এবং বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন, যাতে শিশুরা তাদের গ্রামীণ পর্যায়ে, গ্রাম থেকে প্রান্তিক যারা সুযোগ সুবিধা পায় না, তারা যেন সেইভাবে সকল রকম সুযোগ সুবিধার মধ্য দিয়ে, শিক্ষা থেকে শুরু করে সকল কার্যক্রমের মধ্য দিয়ে, খেলাধুলা, সাংস্কৃতিক বিকাশ, এগুলো যেন গ্রহণ করে শিশু সত্যিকারে তাদের নৈতিক চরিত্র। কারণ আমরা দেখেছি এখানে প্রথমে দেখলাম ভোর হলো দোর হলো খুকুমনি ওঠরে, এই গানটি কিন্তু আজকে গ্রামের ছেলেমেয়েরা এরা কিন্তু কোনদিন শুনতে পায় না, এই কবিতাটা কোনদিন শুনতে পায় না। তার কারণ সেই সামাজিক পরিবেশ, সেই সংস্কৃতি, সেই আমাদের হারিয়ে যাওয়া যে জীবনযাত্রা, সব কিছু ধ্বংস হয়ে গেছে গত 17 বছর, এবং সেইটার ফিরিয়ে আনার লক্ষ্যে আজকে শিশু থেকে আমাদের শুরু করতে হবে, তাদের নৈতিক চরিত্র, তাদের যে পরিবেশ, তাদের যে সামাজিক, সেগুলোর মধ্য দিয়ে তাকে গড়ে তোলা। এখানে আমরা দেখেছি এমনকি আজকে যে মানে শিশু শিশুদের জন্য যারা অনানুষ্ঠানিক শিক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রকল্পের মাধ্যমে 10 ও 14 বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত শিশুকে উপ আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা এবং 10 ও 14 বছর বয়সী প্রান্তিক কিশোর কিশোরী যুবকদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছেন। বিপথে যাওয়া শিশুদের জন্য শিক্ষা উন্নয়ন কেন্দ্রে কাউন্সিলিং, কেস ওয়ার্ক, শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা করছেন। এছাড়াও আমাদের রয়েছে প্রাথমিক উপবৃত্তি যেটা প্রধানমন্ত্রী চালু করেছেন, এবং স্কুল মিল কর্মসূচি, যাতে ছোট ছোট শিশুরা আবার সেই যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন ঠিক একইভাবে একদম প্রাথমিক পর্যায়ে তিনি স্কুল মূল কর্মসূচি চালু করেন। এবং এবং আমাদের যে আমরা যে সংসদীয় কমিটি মহিলা ও শিশু বন্ধ সম্পর্কিত যে স্থায়ী কমিটি আছেন, আমরা শিশুদের সুরক্ষা নীতি ও আইনের যথাযথ বাস্তবায়ন, সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ও ঝুঁকিপূর্ণ শিশু শ্রম এবং বাল্য বিবাহ নিরসনে কাজ করে যাচ্ছি। এমনকি স্কুলগুলোতে যাতে শিক্ষা সাহিত্য সংস্কৃতি বিতর্ক এগুলো যদি চালু থাকে সেইটার দিকেও আমরা নজর রাখছি। তাই আজকে বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা সুন্দর করে দুটো ছোট ছোট বাচ্চা বলে গেলেন, দুটো শিশু বলে গেল, আমরা নতুন পৃথিবী চাই, এমন পৃথিবী চাই যে পৃথিবী হবে আমাদের কথা বলার, আমাদের কথা শোনার, আমাদের কথার মর্যাদা রাখার সেই পৃথিবী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা এমন রাষ্ট্র, এমন কাঠামো, জাতির এমন কাঠামো গড়ে তুলবে যেখানে শিশুদের কথা মর্যাদা পায় এবং তাদের স্বপ্ন ডানা মেলে। তবে আজকের যে প্রযুক্তির যুগে আমাদের নতুন নতুন শিশু একাডেমিতে নতুন নতুন উদ্বোধনী আরও আধুনিক শিক্ষার প্রয়োজন আছে, এবং প্রান্তিক যারা আছেন তাদের সাথে শিশু একাডেমি মানে যোগাযোগ, সৃজনশীল তাদের কর্মকাণ্ড করে সেটা নিয়ে আসতে হবে। তাই আমি মনে করি এটা কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব। আমরা যদি সম্মিলিত প্রচেষ্টা করি তাহলে কিন্তু আমাদের শিশুরা, আমাদের ছোট ছোট ঘর থেকেই শিশুরা গড়ে উঠবে। বিশেষ করে সবাই যদি আমরা আমাদের প্রান্তিক এরিয়ায় কিছুটা কাজ করি শিশুদের উন্নয়নের জন্য প্রান্তিক পর্যায়ে, তাহলে কিন্তু এই যে শিশুদের জন্য যে চিন্তা এবং যে যে সমাজ গঠনের চিন্তা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর, সেটা কিন্তু ঠিকই একইভাবে গড়ে ওঠে এবং একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ হিসেবে বাংলাদেশ একটু গর্ব গর্ব গর্বের অহংকার হয়ে উঠবে। তো আজকে আমি শেষ করছি একটি কথা বলে, আজকের এই দিনটি সার্থক এবং সফল হোক। যত কর্মসূচি নিয়েছে শিশু একাডেমি এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, সমস্ত কিছু সফলতার মধ্যে শেষ হোক, এটাই আমার। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর জওহর রহমান এবং মহিলা শিশু মন্ত্রী, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে শিশুদেরকে নিয়ে সেই যে আগের মতন আমাদের মনে আছে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে শিশুদের চরিত্র গঠন করার জন্য কাজ করেছেন, সে একইভাবে আমরা আবারও এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়কে।
2: সুধি মণ্ডলী, এবারে বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রখ্যাত চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন ডাক্তার জুবাইদা রহমানকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানের সভাপতি ডক্টর প্রফেসর এজেডএম জাহিদ হোসেন, মহিলা শিশু ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথি ডক্টর সেলিমা রহমান, সম্মানিত সচিব ডক্টর রওশনারা বেগম, শিশু একাডেমির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার স্নেহের ও প্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিশু অধিকার দিবস 2026 ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি শিশু একাডেমির সকল কর্মকর্তা কর্মচারী ও শিশু কিশোর বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ থেকে 50 বছর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু একাডেমি স্থাপন করেছিলেন সম্ভাবনায় ভবিষ্যৎ গড়ার জন্য শিশুদের। তার পদাঙ্ক অনুসরণ করে শত বাধা বিপত্তি সত্ত্বেও বিগত 50 বছর শিশু একাডেমি নিরলস কাজ করে যাচ্ছে। শিশু একাডেমির আঙ্গিনায় ছবি আঁকা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও সাহিত্য চর্চার অগণিত প্রতিভা, একটি অভাবনীয় প্রতিষ্ঠান। শিশুদের অধিকার শিক্ষার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপোষহীন দেশনেত্রী, বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা, মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করেন। সুবর্ণ জয়ন্তীর এই শুভ লগ্নে নতুন উদ্যোগে আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমি দেশের প্রতিটি প্রান্তে সকল শিশুদের কাছে পৌঁছে যাবে এবং আগামী দিনেও শিশুদের স্বপ্ন বিকাশের নির্ভরযোগ্য ঠিকানা হয়ে থাকবে। স্নেহের ছোট্ট বন্ধুরা, সকল বাধা বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে। আশা আকাঙ্ক্ষার সার্থকতার আলোক রশ্মি দুহাতে বরণ করবে। প্রত্যেক শিশুর মাঝেই ঘুমিয়ে আছে অপার সম্ভাবনা, সেই প্রতিভাকে প্রকাশ করতে দিতে হবে নতুন উদ্যমে, নতুন উদ্যোগে। ইনশাল্লাহ তোমরা সফল হবেই। প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এই আমাদের কামনা। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়কে।
2: প্রিয় সুধি, শিশুদের অধিকার সুনিশ্চিত করতে সচেতন থাকতে হবে দেশ, সমাজ ও পরিবারের সকলকে, এই আহ্বান জানিয়ে এবারে সভাপতির বক্তব্য রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: আজকে বাংলাদেশ শিশু একাডেমির 50 বৎসর পূর্তি এবং শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর জুবাইদা রহমান, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, সেই সাথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, আর উপস্থিত রয়েছেন বেগম সেলিমা রহমান এমপি, সভাপতি মহিলা এবং শিশু বিষয়ক সংসদীয় কমিটির, উপস্থিত রয়েছেন সচিব শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়, আমার সামনে উপস্থিত রয়েছে মঞ্চে দুজন শিশু বক্তা, আর সামনে বসা রয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়, সংসদ সদস্যগণ, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিগণ, এবং সেই সাথে আজকে যাদের জন্য এই আয়োজন, যাদের উদ্দেশ্যে এই আয়োজন, অর্থাৎ শিশু, সেই আমাদের উপস্থিত সেই সমস্ত শিশুরা, তাদের অভিভাবকগণ, এবং বিশেষ করে যারা বিশেষ সহায়তা দরকার যে সমস্ত শিশুরা ওনারা সহ এবং আজকে উপস্থিত সাংবাদিকগণ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, অন্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমি যে কথাটি দিয়ে শুরু করতে চাই, পৃথিবী যখন শিশু অধিকার নিয়ে চিন্তা করেছে সেটি হচ্ছে 1989 সন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আধুনিক বাংলাদেশের রূপকার, উনি শিশুদের নিয়ে চিন্তা করেছেন 1976 সনে। অর্থাৎ শহীদ জিয়া কত দূরদর্শী নেতৃত্ব ছিলেন, তিনি পৃথিবী চিন্তা করার 15 বৎসর আগে উনি চিন্তা করেছেন যে শিশুদেরকে যদি গড়ে তুলতে না পারেন তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে না। কাজে শিশুরাই যে জাতির ভবিষ্যৎ, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা যে আধুনিক বাংলাদেশের উপকার বলি তার একটা উদাহরণ হচ্ছে এটি, যে ওনার চিন্তা চেতনা কত সুদূর প্রসারী ছিল। সেই জন্য ওনার প্রতি শ্রদ্ধা জানাই। আর শিশু একাডেমি, আর আমাদের বলতে কষ্ট হচ্ছে, পিছনেই ছিল আমাদের শিশু পার্ক, এই ছেলে মেয়েদের, এই আজকের শিশুদের খেলার ঢাকা শহরে কোনো জায়গা ছিল না, এবং শাহবাগে সেই শিশু পার্ক আজকে বিগত স্বৈরাচার শুধু বাংলাদেশকে ধ্বংস করে নাই, অর্থনীতি ধ্বংস করে নাই, আমাদের যে ভবিষ্যৎ শিশুদের অধিকার সেটিকেও তারা ধ্বংস করেছে। অর্থাৎ শিশুদেরকে বেড়ে উঠতে দেওয়া, বিকশিত হওয়ার যে পথ, সেগুলোকে তারা মসৃণ নয় কণ্টকাকীর্ণ করেছে। এখানে দুরন্ত নামক একটা ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্যটি পর্যন্ত এখান থেকে তুলে নেওয়া হয়েছে। এই মিলনায়তনটির নাম ছিল জিয়াউর রহমান মিলনায়তন, সেই নাম ফলকটি পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। ওনারা যদি আরো দুটো করতেন তাহলে খুব ভালো হতো, কিন্তু শিশুদের জন্য ওনাদের ইনভেস্টমেন্ট, অর্থাৎ ওনাদের কোনো কর্মসূচি ছিল না, যেটি আমাদের মাননীয় সভাপতি মহোদয় বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি যেহেতু আপনি বর্তমান এবং আগামীর বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, যেটি পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার ধারাবাহিকতায় কি কি প্রোগ্রাম কর্মসূচি নিয়েছেন, এবং শিশুদের আজকের অবস্থান, বিশেষ করে নারী শিক্ষায় বাংলাদেশের অগ্রগতি, এটির জন্য যাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় উনি হচ্ছেন মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী। কাজেই তার ধারাবাহিকতায় আপনি 17 বৎসর অসুস্থতা নিয়ে বিদেশে অবস্থান করার পরও দেশে ফেরার পর ঘোষণা করেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান। এই আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আপনি শুরু করেছেন সেই নতুন করি স্পোর্টস, যেটি শহীদ জিয়া নতুন করি সাংস্কৃতিক প্রযুক্তি, অর্থাৎ শিশু বিকাশের যে চেষ্টা, আমাদেরকে নির্দেশ দিয়েছেন শিশু একাডেমিকে পুনর্গঠন করা, পুনর্জাগরণ করা, শিশু পার্কগুলো আবার তার পূর্বের অবয়বে ফেরত নেওয়া, এবং শিশু বিকাশের জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় শিশু একাডেমির শাখা খোলা, সেই সাথে শিশু একাডেমি শুধু নয়, বাংলাদেশের 34% জনসংখ্যা হচ্ছে শিশু, যাদের বয়স 18 বৎসরের নিচে, তাদের জন্য শিশু অধিদপ্তর করারও নির্দেশনা আপনি দিয়েছেন, বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতেও সেগুলো রাখা হয়েছে, অর্থাৎ শিশু বিকাশের জন্য। এবং কিছুদিন পূর্বেই আমাদের বিশেষ অতিথি যে শিশু স্বর্গ যে কর্মসূচি, সেটি উনি উদ্বোধন করেছেন করাইলের বস্তিতে, অর্থাৎ আপনার চিন্তা ভাবনা যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরহুমা বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় আপনি যেভাবে শিশুদের নিয়ে শিশু বিকাশের জন্য, শিশুদের শুধু শারীরিক বিকাশ নয় তাদের মানসিক বিকাশ এবং সেই সাথে তাদের লেখাপড়া যাতে সুন্দরভাবে করতে পারে, আজকে যে খাদ্যের বিনিময়ে পড়াশোনা যেটি মরহুমা বেগম খালেদা জিয়া চালু করেছিলেন সেটি মিড ডে মিল হিসাবে আজকে আপনি সারা বাংলাদেশে চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই দুপুরের খাবার পাবে তাদের স্কুলের মাঠে, অর্থাৎ এতেই বোঝা যায় যে আপনি শিশু বিকাশের জন্য শিশুদের শারীরিক মানসিক গঠন যাতে সুন্দর হয় এবং নৈতিক শিক্ষা যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আপনিও সবসময় নৈতিক শিক্ষা অর্থাৎ অভিভাবকদেরকে তার ছেলে মেয়ে এবং শিক্ষকদেরকে তাদের প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে যাতে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা যায় সেই লক্ষ্যে আপনার যে অনুশাসন এবং আপনার যে নির্দেশনা আপনার যে বক্তব্য সেটি আমাদেরকে অনুপ্রাণিত করে, আর সেই সাথে শিশু শ্রম নিরসন এবং আপনি আগামী আমরা কয়েকদিন আগেও আপনি যে কর্মসূচি যেটি আমাদেরকে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় শিশু নির্যাতন এবং নারী নির্যাতন প্রতিরোধের জন্য আরও আইনের সঠিক প্রয়োগের জন্য আপনি নির্দেশনা দিয়েছেন এবং সেটির কাজও দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। কাজে আমরা শুধু বলতে চাই আপনার কাছে এই শিশু একাডেমি পর্যন্ত ওরা শুধু শিশু পার্ক ভেঙে ফেলেই ক্ষান্ত হয় নাই, দুরন্ত ভেঙে ফেলেই ক্ষান্ত হয় নাই, ওরা এই জায়গাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সনে শিশু বাংলাদেশের শিশুদেরকে দিয়েছিলেন শিশু একাডেমির জন্য, আর সেই জায়গাটা নিয়ে নেওয়ার জন্য আমি ওই বিচারকের নাম মুখে আনতে চাই না, তারা কোর্টের নির্দেশের মাধ্যমে এই শিশু একাডেমির এই জায়গা তারা নিয়ে নিতে চেয়েছিল, উচ্ছেদ করতে চেয়েছিল শিশু একাডেমিতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শিশুদের সাথে শত্রুতা করার কারণেই হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, আজকে উনারাই জনগণের ক্ষোভ রোষে এবং জনরোষে হয়তো আজকে এখানে নাই, এবং এই জুলাইয়েও শিশুদের আপনি একটা আমাদের ইসের মধ্যে দেখবেন 9 জন শিশু আছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে যাদের বয়স 18 বছরের নিচে, কাজেই তারা আজকে উচ্ছেদ হয়ে কোথায় আছেন আমরা জানি না, কিন্তু আজকে শিশু একাডেমি আছে, শিশু একাডেমি বাস্তবতা, শিশু একাডেমি পুনর্গঠনের জন্য আপনার দিক নির্দেশনায় ইনশাআল্লাহ বর্তমান সরকার যে কর্মসূচিগুলি গ্রহণ করেছে আমি শিশুদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা বা তোমরা যে ধরনের তোমাদের ভবিষ্যৎ চাও সুরক্ষিত ভবিষ্যৎ, সুরক্ষিত ভবিষ্যৎ রাখার ব্যাপারে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সবাই একযোগে কাজ করছি, ইনশাআল্লাহ সেই দিন দূরে নয় যেই দিন বাংলাদেশের শিশুরা নিজেদের মেধা যোগ্যতা দিয়ে পৃথিবীর মানচিত্রে তাদের উপস্থিতি প্রমাণ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আর অনেক অনেক ধন্যবাদ আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথিদেরকে এই আপনাদের ব্যাপক উপস্থিতি আমাদের শিশুদেরকে অনুপ্রাণিত করবে, আগামীর পথ চলায় এটি হবে আমাদের প্রেরণা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে।
1: এবারে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী শিশুদের আঁকা কিছু ছবি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ অতিথি ডাক্তার জোবাইদা রহমানকে স্মারক উপহার হিসেবে প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দিচ্ছে আমাদের বন্ধু নাহিয়ান রহমান এবং রূপসঞ্চারী চর্যা।

সুধী মণ্ডলী, এবারে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা শৈশবের মোড়ক উন্মোচন। মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি স্মরণিকাটির মোড়ক উন্মোচন করার জন্য। সকলে করতালির মাধ্যমে এই আনন্দের মুহূর্তটিকে উদযাপন করি।

0: মাননীয় প্রধানমন্ত্রী সরণিকাটির মোড়ক উন্মোচন করছেন।
1: আমরা শিশুরা নতুন দিনের কাণ্ডারী। প্রিয় সুধী মণ্ডলী, শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপনের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য এবং এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
0: সুধী মণ্ডলী, ঠিক এই মুহূর্তে 64 জেলার শিশু বন্ধুরা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যুক্ত আছেন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই ভিন্ন ধর্মী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ডক্টর জুবায়দা, উপস্থিত সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ, উপস্থিত সেলিমা আপা সহ আমার দুই ছোট বন্ধু সহ উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছোট বন্ধুরা সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অনলাইনে কানেক্টেড বিভিন্ন জেলায় আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট বন্ধুরা উপস্থিত আছে, একই সাথে সেই জেলার বিভিন্ন কর্মকর্তা ও বৃন্দ উপস্থিত আছেন। উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমরা খুব সম্ভবত বক্তব্য দিয়ে ফেলেছি অনেক বড়রা, কিন্তু আজকের অনুষ্ঠানটা তো ছোটদেরকে নিয়ে, ছোটদের বোধহয় কথা শোনাটাই আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত। তারপরেও যতটুকু একটু সুযোগ যেহেতু পেয়েছি, দু একটি কথা আমি ছোট বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, অবশ্যই বড়রা আছেন আপনারাও শুনতে পাবেন। আসার পরে আমাকে এখানে উপস্থিত আছে ডাক্তার আমান, আমাকে বলছিল দেখে, আমি একটু আগে নিশ্চয়ই কেউ কেউ খেয়াল করেছেন, আমি মোবাইল চেক দেখছিলাম, দেখলাম যে আমান আমাকে মেসেজ পাঠিয়েছে যে স্যার আপনি কি অনেক পেছনে চলে গিয়েছেন কিনা, মানে নস্টালজিক একটা অবস্থার মধ্যে আমি আছি কিনা। তেমন যে হ্যাঁ কেন, এই জন্য বলেছে সময়টা 76 সালই হবে, 76-77 সাল হবে, একদিন বিকেলবেলা যখন এই শিশু একাডেমি তার কাজ শুরু করে, উদ্বোধনের দিন খুব সম্ভবত আমি, আমার ছোট ভাই এবং অবশ্যই আমার আব্বা এবং আম্মা অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া, আমরা চারজন এসেছিলাম সেদিন এইখানে এই উদ্বোধনী অনুষ্ঠানে। আজকে যেমন এই অংশে এই প্যান্ডেলটা টাঙানো হয়েছে, খুব সম্ভবত সেদিন ওই মাঠটাতে অনুষ্ঠানটা ছিল, বিল্ডিংটা তো ওখানেই আছে বোধ হয়, বিল্ডিংটা বরাবর ছিল প্যান্ডেলটা, তখন বোধ হয় বিল্ডিংটা আরো একটু ছোট ছিল, মাঠটাও বড় ছিল, এই জায়গাটাতে সেদিন গাড়িগুলো রাখা ছিল, তখন এরকম জায়গাটা প্লেন ছিল না, জায়গাটা মাটির ছিল, উঁচা নিচু ছিল, ওই পাশটাতে প্যান্ডেলটা হয়েছিল। আমরা এসেছিলাম সেদিন, নিজেও মোটামুটি শিশুই ছিলাম, খুব সম্ভবত সেদিন বয়স হিসেবে শিশুই ছিলাম, আমার ছোট ভাই আরো ছোট ছিল, তো অন্য বাচ্চাদের সাথে আমরা বসেছিলাম, দেখছিলাম বাচ্চারা কি করে, আমরা দুইজন অতিথির মতনই বসেছিলাম। এই ঘটনাটাই বারে বারে আমার কাছে মনে পড়ছিল, আমি ভাবলাম আজকে ছোট বন্ধু তোমরা যারা উপস্থিত আছো এখানে এবং অনলাইনে যারা তোমরা আছো উপস্থিত, তোমাদের সাথে এই ঘটনাটাই আমি শেয়ার করতে চাই, যে আজকে তোমরা শিশু হিসেবে যেমন এখানে উপস্থিত হয়েছো, একদিন আমিও এই শিশু একাডেমিতে এসেছিলাম, শিশু হিসাবেই এসেছিলাম, একজন শিশু অতিথি হিসাবে আমি এই শিশু একাডেমিতে এসেছিলাম। তারপরে আমি যখন হেঁটে আসছিলাম আজকে অনুষ্ঠানে আসার পরে, যখন আসলাম অনুষ্ঠানে, অনেকগুলো সুন্দর সুন্দর বোর্ড দিয়ে বিভিন্ন জিনিস সাজানো হয়েছে, তো সেই বোর্ডের মধ্যে দেখলাম এক জায়গায় আমার নাম লেখা আছে, এখান থেকে এই এখন বের হয় কিনা আমার ধারণা নেই, শিশু নামে একটি ম্যাগাজিন বের হতে, বাচ্চাদের এখনো বের হয় শিশু ম্যাগাজিনটা, বের হয় এখনো? আচ্ছা, তো এই শিশু ম্যাগাজিনটাতে সেই সময় আমরা যারা ছোট ছিলাম এরকম বিভিন্ন বাচ্চারা, কেউ ছড়া লিখত, কেউ কবিতা লিখত, কেউ গল্প লিখত, সেই জিনিসগুলো সেই শিশু ম্যাগাজিনটাতে ছাপা হতো, তো এরকম কয়েকটি গল্প এবং ছড়া আমিও লিখেছিলাম, দেখলাম যে একটি গল্প সেখানে ডিসপ্লে করা আছে একটি বোর্ডের মধ্যে। আমার ছোট ভাইও একটি তার একটি ঘটনা লিখেছিল, সেটিও দেখলাম। আমাদের দুই ভাইয়ের দুটি লেখা সেখানে ডিসপ্লে করা আছে। তো স্বাভাবিকভাবেই এখানে আসার পরে আজকে বহু বছর পিছনে, 50 বছর পিছনে চলে গিয়েছি স্মৃতির পাতায়। এখন ছোট বন্ধুরা, আজকে তোমাদেরকে সবাই একটা কথা বলে আমি আজকে তোমাদেরকে সেই কথাটা বলতে পারি বলবো না। অর্থাৎ সেই কথাটা কি? পড়ো পড়ো পড়ো পড়ো। আমি তোমাদের কাছে পড়ালেখার কথা বলবো না, তোমাদেরকে আজকে আমি বলবো তোমাদেরকে খেলাধুলা করতে হবে। তোমাদেরকে আজকে আমি বলবো তোমাদের মধ্যে অনেকের অনেক রকম প্রতিভা আছে। কেউ তোমরা ভালো আঁকতে পারো। একটু আগে আমাকে 35টা না ওখানে 35টা ছবি আছে, একটু আগে আমাকে এখানে তোমাদেরই বিভিন্ন বন্ধুরা যারা ছবি এঁকেছে সারা বাংলাদেশ থেকে, এরকম 35টা ছবি যেগুলো সবচেয়ে ভালো হয়েছে সেই ছবিগুলো আমাকে উপহার দিয়েছে। তোমাদের মধ্যে এরকম আরো অনেকে আছে যারা ছবি আঁকতে পারো, কেউ তোমরা কবিতা আবৃত্তি করতে পারো, কেউ তোমরা সুন্দর ডকুমেন্টারিটাতে মনে হয় একটি ছবি খুব সম্ভবত দেখিয়েছে 1-2 সেকেন্ডের জন্য, ওই ছবিটাতে খুব সম্ভব মনে হলো আমার একটা ছবি, আমি গিটার হাতে বসে আছি। হ্যাঁ, ওটা আমারই ছবি ছিল। আচ্ছা, তো গিটার হাতে বসে আছি, তোমাদের মধ্যে এরকম অনেকে আছে। আমি শেষ করতে পারিনি, আমি শুরু করেছিলাম গিটার বাজানো, আমার খুব শখ ছিল গিটার এবং কিবোর্ড বাজানো, আমি শুরু করতে পারিনি। বাট আমি চাই তোমরা যারা গিটার বাজাতে পছন্দ করো, অথবা হারমোনিয়াম বাজাতে পছন্দ করো, অথবা বাঁশি বাজাতে পছন্দ করো, এরকম যার যেটা আছে আমি চাই তোমরা সেটি শেষ করো। আমি যেটা শেষ করতে পারিনি তোমরা সেটা শেষ করো, যারা যেটা করতে পছন্দ করো। যারা গান করতে পছন্দ করো তোমরা প্লিজ গান সম্পূর্ণ করো, গান শেখাটা সম্পূর্ণ করো। যারা তোমরা নাচ করতে পছন্দ করো তোমরা শিখে সেটি সম্পূর্ণ শেষ করো। তোমরা যারা তোমরা কেরাত কোরআন তেলাওয়াত করতে পছন্দ করো তোমরা সেইটা সুন্দরভাবে রপ্ত করো, যাতে সুন্দরভাবে তোমরা তেলাওয়াত করতে পারো। অর্থাৎ আমি চাই যে তোমরা তোমাদের যে ভেতরে যে কোয়ালিটিগুলো আছে, যে গুণগুলো আছে, সেই গুণগুলো সুন্দরভাবে তোমরা ফুটিয়ে তুলতে পারো। এখানে আপনারা যারা গার্জিয়ানস আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব, এবং আপনাদের শুধু নয়, অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, আগামীকালকে আজকেই হয়তো অনলাইনের মাধ্যমে নিউজে চলে যাবে, কালকে পত্রিকায় আসবে, আমি সমগ্র বাংলাদেশের সকল গার্জিয়ানদেরকে অনুরোধ করব। দেখুন, আমরা প্রত্যেকে যেই ঘরটিতে থাকি সেই ঘরটি মজবুত থাকে তখনই যখন তার খুঁটিগুলো শক্ত থাকে। আমাদের আজকের শিশুরা, প্রত্যেকটি শিশু, আপনার পরিবারে আপনার ঘরে যে শিশুটি আছে সেই শিশুটি আপনার পরিবারের খুঁটি। সেই শিশুটি যদি সুন্দরভাবে সঠিকভাবে বড় হতে পারে, বেড়ে উঠতে পারে, আপনার পরিবারের ভিত্তি যেরকম দৃঢ় হবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি সামগ্রিকভাবে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের সকল শিশুকে যদি সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে আমাদের দেশের ভিত্তিটা অনেক মজবুত হবে, যা আগামী দিন আমাদের বাংলাদেশকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী একটি দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। ছোট বন্ধুরা, তোমাদের এই যে যেই কথাগুলো বললাম, তোমাদেরকে আমি এবং তোমাদের গার্জিয়ানরা সহ আমরা বড়রা তোমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেখতে চাই, তোমরা যাতে তোমাদের ভেতরের কোয়ালিটিগুলো ঠিকভাবে বিকশিত করতে পারো সেজন্য বর্তমান সরকার, তোমরা দেখেছ অনেকেই হয়তো পার্টিসিপেট করেছো, তোমরা এই কয়েক মাস আগে, 3 মাস আগের ঘটনা, আমরা সমগ্র বাংলাদেশে প্রাইমারি লেভেলে আমরা চেষ্টা করেছিলাম সরকারের পক্ষ থেকে যারা তোমরা ভালো ফুটবল খেলো সেটি ছেলেদের ভিতরেই হোক অথবা মেয়েদের ভিতরেই হোক তোমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং এখানে উপস্থিত যারা বড়রা আছেন আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, হয়তো সবাই না জানলেও, এই প্রথম বাংলাদেশে প্রাইমারি স্কুল লেভেল থেকে 22,11,000 ছেলে এবং 11,00,000 মেয়ে, 22,00,000 বাচ্চা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি এটিকে কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কিন্তু আমাদের এই সন্তানদের ভেতর থেকেই একদিন পেলে বেরিয়ে আসবে বা এরকম আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেরিয়ে আসবে। আপনারা এখানে বক্তব্যে শুনেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু করেছিলেন, যে অনুষ্ঠানের লক্ষ্য ছিল, আমি যেই কথাগুলো প্রথমেই বক্তব্যের শুরুতে বলেছি যে শিশুদের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, কালচারাল কোয়ালিটিগুলো আছে, সেগুলো যাতে সঠিকভাবে বহিঃপ্রকাশ ঘটে।

আমরা নতুন করির পাশাপাশি স্পোর্টস ক্রীড়া নতুন করি চালু করেছি, এবং তার অংশ হিসাবে গত কবে ছিল সেটি প্রায় চার মাস আগে সিলেট দিয়ে আমরা শুরু করেছিলাম, এবং এক মাস আগে আমরা ঢাকার আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পেরেছি। অর্থাৎ আমরা কালচারের পাশাপাশি আর্টের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে চাই, খেলাধুলায় তাদেরকে আমরা পারদর্শী করে তুলতে চাই। আমরা আমাদের বাচ্চাদেরকে এমনভাবে ভবিষ্যতে গড়ে তুলতে চাই যেখানে একটা বাচ্চা যেমন সে আর্টে তার একটা ভালো এক্সপোজার থাকবে, আর্ট কালচারে যেমন তার একটা ভালো এক্সপোজার থাকবে, সে পারদর্শী হবে, ঠিক একইভাবে মিউজিকে যাতে সে পারদর্শী হতে পারে, কোনো না কোনো একটা মিউজিককে পারদর্শী হতে পারে, ঠিক একইভাবে সে যাতে খেলাধুলাতেও কম বেশি পারদর্শী হতে পারে। প্রত্যেকটা বাচ্চার মধ্যে কোনো না কোনো কিছু একটা কোয়ালিটি আছে, আমাদের দরকার শুধু তাকে সেই সুযোগটা করে দেওয়া যার মাধ্যমে সে নিজেকে বিকশিত করতে পারবে। এবং সেজন্যই আমরা এই সকলের পাশাপাশি এইগুলো যেরকম আমরা স্কুল লেভেলে, এখানে আমি জানি বাংলাদেশে অনেক পরিবার আছে, অধিকাংশ পরিবারের ক্ষেত্রেই বাচ্চাকে এই সকল সুযোগগুলো করে দেওয়ার মতন অর্থনৈতিক অবস্থা অনেকগুলো অধিকাংশ পরিবারের নেই, এবং সেজন্যই শুধু শহর না, আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের শিশুরাও যাতে এই সুযোগগুলো পায় সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে স্কুল লেভেল থেকেই আমরা আর্ট বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, মিউজিক বলেন, এই ফ্যাসিলিটিগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটি বাচ্চা তার পছন্দ মতন সাবজেক্টটিকে সে বেছে নিতে পারে। কাজগুলো আমরা মোটামুটিভাবে গুছিয়ে এনেছি, ইনশাল্লাহ 27 না হলে 28 সাল থেকে ইনশাল্লাহ আমরা পুরো প্রক্রিয়াটা শুরু করতে পারব। প্রত্যেকটি বাচ্চা, সেটি প্রাইমারি হোক, সেটি সেকেন্ডারি স্কুল হোক, প্রত্যেকটি বাচ্চা যে গান শিখতে চাইবে তাকে হয়তো গান শেখার সুযোগ আমরা করে দিতে পারব, যে কোনো একটি বাদ্যযন্ত্র বাজাতে চাইবে তার কয়েকটি চয়েস থাকবে, সেখান থেকে একটি বেছে নিতে পারবে, সে একটি বাদ্যযন্ত্র বাজানোর সুযোগ পাবে, কয়েকটি স্পোর্টস ইভেন্ট থাকবে যেখান থেকে সে তার পছন্দ মতন একটি খেলাকে বেছে নিতে পারবে। এভাবেই আমরা বাচ্চাদেরকে গড়ে তুলতে চাই, তাদের ভবিষ্যৎটাকে মজবুত করে গড়ে তোলার জন্য। তাদের ভবিষ্যৎ, আজকের শিশুর ভবিষ্যৎ মজবুত হওয়া মানে আগামী দিনে জাতির ভবিষ্যৎ মজবুত হওয়া, জাতির ভবিষ্যৎ মজবুত হওয়া মানে একটি মজবুত শক্তিশালী একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে সক্ষম হব। এবং আপনারা প্রায় শুনেছেন বিভিন্ন অনুষ্ঠানে আমরা বলেছি, আমরা এগুলোর পাশাপাশি আমাদের বহু মানুষ আজকে বিদেশে যাচ্ছে, শিক্ষা দীক্ষার জন্যই হোক, কর্মক্ষেত্রের জন্যই হোক, বহু মানুষ আমাদের বিদেশে যাচ্ছে, আমাদের প্রায় 1.5 কোটি দেশের 1.5 কোটি প্রবাসী আমাদের রয়েছে বিদেশে, মানুষ বিদেশে রয়েছে প্রবাসী হিসাবে। আজকের যারা শিশু তারাও একদিন বিদেশে যাবে, কেউ পড়ালেখার জন্য যাবে, কেউ তার কর্মসংস্থানের জন্য যাবে, কিন্তু এই কর্মসংস্থানটি যাতে সহজ হয় কিছুটা হলো তার জন্য, তার পড়ালেখার বিষয়টি যাতে সহজ হয় কিছুটার জন্য, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি স্কুল লেভেল থেকে আমরা বাচ্চাদেরকে কয়েকটি ভাষা থাকবে, বিদেশি ভাষা, বাংলা যেরকম সে শিখছে, ইংরেজি যেমন সে শিখছে, এই বাংলা এবং ইংরেজির পাশাপাশি অ্যারাবিক হতে পারে, ম্যান্ডারিন হতে পারে, জার্মান হতে পারে, জাপানিজ হতে পারে, এরকম কয়েকটি ভাষা থাকবে যেখান থেকে সে তার পছন্দ মতন একটি ভাষা বেছে নিবে, যে এই ভাষাটি শিখলে তার উপকার হবে, তার সুবিধা হবে, ভবিষ্যতে যখন বড় হয়ে সে বিদেশে যে কোনো কারণেই যাবে না কেন, একটি তৃতীয় ভাষা, বিদেশি ভাষা যখন সে রপ্ত করতে সক্ষম হবে, তার সেটি পড়ালেখার ক্ষেত্রেই হোক, তার সেটি কর্মক্ষেত্রেই হোক না কেন, সেটি তাকে জীবনে শক্তভাবে দাঁড়াতে, অন্য দেশের মানুষের সাথে কম্পিট করে টিকে থাকার জন্য তাকে সেটি সহযোগিতা করবে। প্রিয় ছোট বন্ধুরা, তোমাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হবে, শুধু পড়ালেখা শিখলে হবে না, শুধু খেলাধুলায় ভালো হলেই হবে না, শুধু আর্ট কালচারে ভালো হলেই হবে না, শুধু 2টির বদলে 3টি অথবা 3টির বদলে 4টি ভাষা জানলেই হবে না, তোমাদেরকে কিন্তু মানবিক হতে হবে। তোমাদেরকে এই দেশের প্রকৃতি, এই দেশের পশু পাখির প্রতিও কিন্তু তোমাদেরকে মানবিক হতে হবে। তোমরা যদি মানবিক হতে পারো, হয়তো আমরা হতে পারিনি যেমনটি হওয়া উচিত ছিল, আমাদের জেনারেশন হয়তো বা আমরা হতে পারিনি, কিন্তু আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমরা এই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। শুধু মানুষের প্রতি মানুষ দয়া করবে না, মানুষ প্রকৃতির প্রতি দয়া করবে, মানুষ দয়া দেখাবে প্রকৃতির সৃষ্টি সব কিছুর প্রতি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা সেটি করতে সক্ষম হবে। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে যে তোমরা যখন বড় হচ্ছ, তুমি চেষ্টা করবে তোমার আশেপাশে

0: যে প্রকৃতি আছে, অর্থাৎ তোমার আশেপাশে যে গাছপালা আছে, চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তুমি আর স্কুলের মধ্যে হোক, তুমি যেখানে যেই জায়গাটি পছন্দ করো সেই জায়গাটির আশেপাশে হোক, যদি কোনো গাছ থাকে যেটি তোমার মতন ধীরে ধীরে বড় হচ্ছে, আজকে হয়তো শিশু আছে তোমার মতন গাছটি, সেই গাছটি যাতে তোমার মতন বড় হতে পারে, তুমি গাছটিকে সাহায্য করো, তুমি গাছটিকে পানি দাও, তুমি গাছটিকে যত্ন করো যাতে সেটি বড় হতে পারে। তুমি যেখানে থাকো, তোমার বাসায় হোক, তোমার স্কুলে হোক, সেখানে কোনো না কোনো পশু পাখি তোমার আশেপাশে আছে, তুমি চেষ্টা করো এই পশু পাখিও কিন্তু এই দেশের সম্পদ, অর্থাৎ তোমার দেশের সম্পদ, অর্থাৎ
1: Thank you.

0: তোমার বাসায় হোক, তোমার স্কুলে হোক, সেখানে কোনো না কোনো পশু পাখি তোমার আশেপাশে আছে। তুমি চেষ্টা করো এই পশু পাখিও কিন্তু এই দেশের সম্পদ, অর্থাৎ তোমার দেশের সম্পদ, অর্থাৎ তোমার সম্পদ। তুমি চেষ্টা করো পশু পাখির প্রতি কাইন হওয়ার জন্য, তুমি চেষ্টা করো সেই পশু পাখির প্রতি দয়া দেখানোর জন্য, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করো। আপনারা যারা মুরব্বী আছেন, যারা গার্জিয়ান আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে একান্ত ভাবে যে আপনার সন্তানকে, আপনার শিশুকে এই অনুভূতিটুকু, এই বোধটুকু দিন যে যাতে করে সে প্রকৃতির প্রতি কাইন্ড হয়, যাতে করে সে প্রকৃতির সৃষ্টি পশু পাখির প্রতি যাতে করে কাইন্ড হয়। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি আমাদের শিশুদের মধ্যে এই অনুভূতিটা দিতে, এই বোধ শক্তি দিতে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ইনশাল্লাহ আমরা একদিন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রকৃতি আমরা যদি
1: তাদেরকে তাকে যেতে দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি সাহায্য চাওয়া আছে। তোমরা যদি সাহায্য করো, তোমরা যদি এ ব্যাপারে সতর্ক হও, তোমরা যদি এ ব্যাপারে সচেতন হও, তাহলে আমরা একটা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। তোমরা যখন রাস্তাতে হাঁটা চলা করো, নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবর্জনা বা ময়লা পড়ে থাকে। যেভাবেই হোক, আমাদের দেশের অধিকাংশ মানুষ একটু অসচেতন। যে কোনো ময়লা, যে কোনো আবর্জনা, যে কোনো জিনিস ব্যবহার হয়ে গেলে, সেটির যদি কোনো প্যাকেট থাকে বা কিছু থাকে, আমরা অচেতনভাবে, অসচেতনভাবে যে কোনো জায়গায় আমরা ফেলে দেই। আসো না, আমাকে একটু তোমরা সাহায্য করো। তুমি যেহেতু বড় হচ্ছ, তোমার সামনে কোনো বড় মানুষ যদি কোনো একটি ময়লা বা আবর্জনা বা অব্যবহৃত কোনো জিনিস যত্রতত্র যদি ফেলে দিয়ে পরিবেশকে ক্ষতি করে, পরিবেশকে নষ্ট করে, পরিবেশকে ময়লা করে, তুমি ছোট হিসাবে কিন্তু তুমি তাকে লজ্জা দিয়ে বলতে পারো যে ময়লাটি সঠিক জায়গায় ফেলুন। আপনি যদি পরিবেশটিকে নষ্ট করেন, আপনি যদি পরিবেশকে ময়লা করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, আমি আজকের শিশু, আমি ক্ষতিগ্রস্ত হব। আমি ক্ষতিগ্রস্ত হওয়া মানে বাংলাদেশের লক্ষ কোটি শিশু ক্ষতিগ্রস্ত হওয়া। যারা মুরব্বী আছেন, গার্জিয়ান আছেন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আসুন আমরা শিশুদেরকে চেষ্টা করি তাদের মধ্যে এই বোধটুকু দিতে, যাতে করে তারা নিজেরা সচেতন হয় এবং সেই সচেতনার মাধ্যমে যাতে আমরা একটি পরিষ্কার সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি। আজকে যদি আমরা একটি পরিষ্কার সুন্দর পরিবেশ গড়ে তুলতে সক্ষম হই, যত্রতত্র আমাদের পরিবেশকে যদি ময়লা না করি, আবর্জনা দিয়ে ভরে না দিই, তাহলে আপনার শিশুটি একটি সুস্থ পরিবেশে বড় হবে, একজন সুস্থ মানুষ হিসাবে সে গড়ে উঠতে পারবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার ছোট বন্ধুরা, অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেলেছি, তবে আমি যেভাবে অনেক কিছু যেভাবে চিন্তা করি, আমি যেভাবে অনুভব করি, আমার সেই কথাগুলোই আজকে আমি আমার ছোট বন্ধুদের সামনে এবং আপনাদের সকলের সামনে আমি তুলে ধরেছি বা প্রকাশ করেছি। আমার কাছে মনে হয়েছে একজন সাধারণ নাগরিক হিসাবে এই চিন্তাগুলো আমি যেমন করি, অনেক মানুষই এভাবে করেন। যদি চিন্তাগুলো আমার সঠিক হয়ে থাকে, তাহলে আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। খুব কঠিন না কাজগুলো, কাজগুলো ছোট ছোট কাজ, যথেষ্ট সহজ কাজ, কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, নিশ্চয়ই এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এই দেশটা আমাদের, এই দেশে আমরাই দেশটিকে গড়ে তুলব। কাজে দেশটিকে যদি আমাদের সকলকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের সকলকে একই সাথে, একসাথে কাজ করতে হবে। সেই প্রত্যাশা রেখে এবং আমার ছোট বন্ধুরা সারা বাংলাদেশে যত কিছু আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনামূলক ভাষণ আমাদের চলার পথকে দৃঢ় করতে সহায়তা করবে। আজ আপনাকে পেয়ে আমরা অনুপ্রাণিত, আনন্দিত ও ঋদ্ধ।
3: শ্রোতা বন্ধুরা, বিশ্ব শিশু দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এতক্ষণ ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান যেমনটি আশা করেছেন, এই দেশটি সবার বাসযোগ্য করবার জন্য আমার আপনার সকলের দায়িত্ব আছে। আসুন আমরা সঙ্গে দায়িত্ববোধের পরিচয়ের মধ্য দিয়ে আমরা যেন এই দায়িত্ববোধের পরিচয়ের মধ্য দিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেটির স্বপ্ন দেখেছেন আমি আপনি সবাই। আসুন এই ব্যাপারে আমরা সবাই আন্তরিক হই, এই এমনই প্রত্যাশা রেখে আজকের এই সরাসরি সম্প্রচার থেকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে জানিয়ে যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনে ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিফ মোহাম্মদ ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আলওয়াল মারুফ ও মোহাম্মদ জাকির হোসেন, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে এবং একটি সুন্দর স্বস্তিময় ভবিষ্যৎ প্রত্যাশা করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
4: এতক্ষণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
5: এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের মতো প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। শোনার আমন্ত্রণ রইল। শুভ সকাল।

উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের মতো প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। শোনার আমন্ত্রণ রইল। শুভ সকাল।

বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জসিন্তা জিনিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে তাদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশু তাদের পরিবারের জন্য একটি স্তম্ভ এবং তাদেরকে শিক্ষা দীক্ষায় যোগ্য করে তোলার ক্ষেত্রে অভিভাবকদের আরও যত্নবান হতে হবে। তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিশুকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার প্রয়াসে তার সরকার নতুন করির মতো বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে তৃতীয় ভাষা হিসেবে প্রতিটি শিশুর একটি বিদেশি ভাষা রপ্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। তারেক রহমান বলেন, তৃণমূল পর্যায়ে শিশুরা যাতে খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পারে সেজন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃতির প্রতি মানবিক হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে শিশুদেরকে শরিক হওয়ার আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিনী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে শিশুরা তাকে বরণ করে নেয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই। তিনি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করছে। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। জাটকা সংরক্ষণ এবং মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই ২২ দিন প্রতি জেলে ভিজিএফের জালপা

0: অভিযান পরিচালনা করা হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 22 অক্টোবর ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওইদিনে ছুটির বদলে 17 অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে পূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত টানা 5 দিনের ছুটি পাবেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সাথে আগামী 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের হুথিদের আরও হামলার আশঙ্কায় সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত হয়েছে তুরস্ক ও পাকিস্তান। মক্কা জোটের শর্ত অনুসারে সদস্য দেশ সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জাতীয় জ্বালানি পরিশোধন স্থাপনা আরামকো লক্ষ্য করে হামলা চালানোর প্রেক্ষাপটে রিয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মক্কা জোটের সদস্যরা। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তাইজ শহরের পশ্চিমে অবস্থিত মোখা শহরের নিয়ন্ত্রণ নিজেদের দখলে দিয়েছে। খেলার খবর টেনিস। রাজশাহী টেনিস কমপ্লেক্সে চলছে 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস টুর্নামেন্ট। 6 দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বলবেন ডাক্তার শরীফ শামিউল ইসলাম দুপুর 12:15। শিশু সুস্থভাবে বেড়ে উঠতে টিকার গুরুত্ব, এ বিষয়ে ফোন ইন অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে বিকেল 3:05। স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কথা ও ছন্দ বিকেল 3:35। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা 1:05। এবারে সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন বিকেল 4:45 এবং সন্ধ্যে 6:40। আধুনিক গান শুনবেন দুপুর 12:30 এবং বেলা 2:40। ছায়াছবির গান বিকেল 4:05। বেলা 2:30 রয়েছে নজরুল সঙ্গীত। সন্ধ্যে 6টায় অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান। পল্লীগীতি শুনবেন মুসম্মদ তসলিমা খাতুনের পরিবেশনায় বেলা 2:50। এছাড়া পল্লী গান শুনতে পাবেন দুপুর 12:40। পঞ্চকবি গান নিয়ে অনুষ্ঠান শুনতে পাবেন দুপুর 12:20। শিল্পী উজ্জ্বল ব্যানার্জি। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। আজ বিকেল 3:05 বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনারা সরাসরি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এবং সরাসরি অনুষ্ঠান সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। ফোন করবার নাম্বার 01974-121970। শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জ, FM ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল বিশ্ব বসতি দিবস 2026 পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল সার্বজনীন বাসস্থান টেকসই। 1985 সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। খুলনায় এ উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ KDA মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। নগর উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে KDA এর সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নোমান হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ডক্টর এস এম হেলালুদ্দিনের সভাপতিত্বে সিভিল সার্জন, জেলা তথ্য অফিস, স্থানীয় সরকার প্রকৌশল, জেলা কারাগার, ইসলামিক ফাউন্ডেশন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ র্যালিতে অংশ নেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামীকাল মধ্যরাত থেকে 29 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই 22 দিন প্রতি জেলে VGF চাল পাবেন 25 কেজি করে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা, জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। চলতি বছর বোরো মৌসুমে সাতক্ষীরা জেলার 7টি উপজেলা থেকে 19,649.550 টন চাল সংগ্রহ করা হয়েছে। প্রতি কেজি 49 টাকা দরে 96,28,27,950 টাকার চাল সংগ্রহ করা হয়েছে। সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা যায়, 15 মে থেকে 31 আগস্ট পর্যন্ত এ চাল সংগ্রহ করা হয়েছে, যার হিসাব পরিপূর্ণভাবে প্রদান করা হয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে। এ মৌসুমে জেলার 7টি উপজেলার জন্য 19,649.550 টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়। এর মধ্যে সদর উপজেলায় 10,156.70 টন, কলারোয়ায় 1,214 টন, দেবহাটায় 1,273 টন, কালীগঞ্জে 675 টন, শ্যামনগরে 142 টন, আশাশুনিতে 175.980 টন এবং তালা উপজেলায় 6,013.560 টন। গতবারের চেয়ে এবার চাল সংগ্রহ বেড়েছে 7,696.55 টন। উল্লেখ্য, এবছর প্রতি কেজি মোটা বোরো চালের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয় 49 টাকা। জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওমর ফারুক জানান, সরকারের নির্দেশনা মেনে জেলার 7টি উপজেলার 247টি নিবন্ধিত মিল মালিকের কাছ থেকে স্বচ্ছতা বজায় রেখে চাল কেনা হয়েছে। এ সময় চালের গুণগত মান ও পুষ্টি সঠিকভাবে যাচাই করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিক্ষয় রোধ এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে মাগুরায় বনায়নের গুরুত্ব দিন দিন বাড়ছে। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, ভূমিক্ষয় রোধ এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে বনায়নের গুরুত্ব দিন দিন বাড়ছে। পরিকল্পিতভাবে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের জীব বৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো এবং মানুষের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এই প্রসঙ্গে মাগুরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেব মোহাম্মদ সোহেব বলেন,
3: বর্তমান সরকারের যে উদ্যোগ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা, উষ্ণায়ন প্রতিরোধে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। যদি বাংলাদেশে 25 কোটি বৃক্ষ রোপণ করা যায়, ভূমিক্ষয় রোধ হবে, নদী ভাঙন রোধ করা যাবে, বৈশ্বিক যে উষ্ণায়ন সেই উষ্ণায়নটা কমে যাবে।
2: বর্তমান সরকারের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ বাড়াবে, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাতে সহায়ক ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেব মোহাম্মদ সোহেব আরো বলেন,
3: তারপর বৃক্ষরোপণ যদি করা হয় তাহলে এটা পাখিদের জন্য একটা আবাসস্থল গড়ে উঠবে এবং এই উদ্যোগের ফলে পরিবেশ, যেমন পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, তেমনি বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব এটা থেকে আমরা মুক্তি পাব।
2: ব্যাপক বনায়নের মাধ্যমে নদী ও খালের তীরবর্তী এলাকায় ভূমিক্ষয় কমবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং অতি বৃষ্টি ও ঝড়ের ক্ষয়ক্ষতি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ও পাখির আবাসস্থল সংরক্ষিত হবে এবং জীব বৈচিত্র্য আরো সমৃদ্ধ হবে বলে মনে করছেন পরিবেশবিদেরা। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় মাগুরা পৌরসভা ফুটবল একাদশ 3-0 গোলে শালিখা উপজেলা দলকে পরাজিত করে। এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাসগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় পান্টি খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল একাদশ টাইব্রেকারে 5-4 গোলে ভাইনা সেভেন স্টার ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 35 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। এই উপলক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে শুনবেন এটি কথিকা, বলছেন ডাক্তার শরীফ শামিউল ইসলাম।
4: পৃথিবীতে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র থেকে প্রথম যে স্বীকৃতি সে পায় সেটি হল জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধনের মধ্য দিয়ে একটি শিশু একটি নাম লাভ করে যা সারা জীবন তাকে একটি পরিচিতি দেয়। জন্ম নিবন্ধনের মাধ্যমে একটি শিশু প্রথম নাগরিকত্বও লাভ করে। জন্ম নিবন্ধন প্রতিটি শিশু সহ বয়স্কদেরও একটি অধিকার। জন্ম সনদ অত্যাবশ্যকীয় করার লক্ষ্যে জন্ম মৃত্যু নিবন্ধন আইন 2004 প্রণয়ন করে। জাতীয় পরিকল্পনা প্রণয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিশু অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে আইনটি 3 জুলাই 2006 থেকে কার্যকর করা হয়েছে। বয়স প্রমাণ ও পাসপোর্ট ইস্যুতে, স্কুলে ভর্তি করতে, বিবাহ নিবন্ধনে, সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগদানের ক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্সের ইস্যুর ক্ষেত্রে, ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে, জমি রেজিস্ট্রেশন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, আমদানি বা রপ্তানি বা উভয় লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে, গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির ক্ষেত্রে, করদাতা শনাক্তকরণ নম্বর TIN এর প্রাপ্তির ক্ষেত্রে, ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে, বাড়ির নকশা অনুমোদনের ক্ষেত্রে, গাড়ির রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম প্রতিরোধ ইত্যাদির ক্ষেত্রে এই জন্ম নিবন্ধন অত্যাবশ্যকীয়। ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা, সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ড সমূহ, কাউন্সিলরের কার্যালয় এবং ক্যান্টনমেন্ট বোর্ডে, এসব স্থানে এই জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন হয় এবং সেখান থেকে সনদ প্রদান করা হয়। যে সকল কাগজপত্র প্রদান করতে হয় সেটি হচ্ছে, যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে জন্মগ্রহণ করে থাকে তবে সেখানকার সার্টিফিকেট, ছাড়পত্র অথবা EPI টিকা কার্ড, SSC, JSC অথবা PSC সনদ, ID কার্ড, হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিলের কপি এবং এলাকার জনপ্রতিনিধি মেম্বার অথবা ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার, ইউনিয়ন পরিষদের পৌরসভার চেয়ারম্যান, এদের যেকোনো একজনের মাধ্যমে নাগরিকত্ব সনদের কপি সংযুক্ত করে আমরা জন্ম নিবন্ধন করতে পারি। জন্ম নিবন্ধন না থাকলে স্কুলে ভর্তি হতে সমস্যা হতে পারে। জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন না। এমনকি পাসপোর্টের আবেদন করতে হলে অবশ্যই ফর্মের সঙ্গে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দরকার হয়। আবার সরকারি বা স্বায়ত্তশাসিত চাকরির ক্ষেত্রেও জন্ম নিবন্ধন দরকার হয়। বিয়ে নিবন্ধনও দরকার হয় জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র। জন্ম বা মৃত্যুর 45 দিনের মধ্যে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কোনো ফিসের প্রয়োজন নাই। 45 দিন পরে 5 বছর পর্যন্ত 25 টাকা সরকারি ভাবে প্রদান করতে হবে। যদি জন্ম মৃত্যু 5 বছরের ওভার হয় বা তার বেশি হয়ে যায় সেক্ষেত্রে 50 টাকা, জন্ম তারিখ সংশোধনের জন্য 100 টাকা, জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম অথবা ঠিকানা বা অন্য যে কোনো বিষয়ে সংশোধনের ক্ষেত্রে 50 টাকা, এবং বাংলা ও ইংরেজি উভয়ের ভাষার নকল বা কপি যদি কেউ নিতে চায় তাহলে 50 টাকা। এখন আসি আমরা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে। মৃত্যু নিবন্ধনটা কি? মৃত্যু নিবন্ধন হলো মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তারিখ, মৃত্যুর স্থান, লিঙ্গ, পিতা বা মাতা বা স্বামী অথবা স্ত্রীর নাম নির্ধারক নির্ধারিত নিবন্ধক কর্তৃক খাতায় বা রেজিস্টারে লেখা এবং মৃত্যুর সনদ প্রদান করা। সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান বা চিকিৎসক কর্তৃক প্রদত্ত মৃত্যু সংক্রান্ত প্রত্যয়নপত্র, সংশ্লিষ্ট কবর স্থান অথবা শ্মশানে কেয়ারটেকার কর্তৃক প্রদত্ত দাফনের বা সৎকারের রসিদের সত্যায়িত কপি, এর সাথে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কাউন্সিলরের কর্তৃক প্রদত্ত মৃত্যু সংক্রান্ত প্রত্যয়ন এবং নিবন্ধক যেরূপ প্রয়োজন মনে করেন। তবে আপনি যে এলাকায় বা যে ওয়ার্ডে আপনার জন্ম হয়েছে এবং যে ওয়ার্ডের থেকে আপনি জন্ম সনদ গ্রহণ করেছেন বা জন্ম নিবন্ধন হয়েছে সেই ওয়ার্ড বা সেই এলাকা সেই ইউনিয়ন থেকেই আপনাকে মৃত্যু সনদ নিতে হবে। মৃত্যু ব্যক্তির সম্পত্তি বন্টন, পারিবারিক পেনশন প্রাপ্তির প্রভৃতি কাজের জন্য মৃত্যু নিবন্ধন প্রয়োজন। তদুপরি মৃত্যু নিবন্ধন না হলে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ণয় সম্ভব হবে না। মৃত্যু নিবন্ধন করতে হলে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন থাকতে হবে। জন্ম নিবন্ধন করা না থাকলে জন্ম নিবন্ধন সম্পাদনের পর মৃত্যু নিবন্ধন করতে হবে অবশ্যই। আসুন সঠিক সময়ে শিশু ইপিআই সকল টিকা গ্রহণ করি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে এবং টিকা কার্ড গ্রহণ করুন এবং অনলাইনে আবেদন করে জন্ম নিবন্ধন করুন। এবং যারা মৃত্যুবরণ করেছে আপনাদের আত্মীয় স্বজন তাদের অবশ্যই যে এলাকা যে ওয়ার্ডে জন্ম নিবন্ধন হয়েছে সেখান থেকে মৃত্যু নিবন্ধন করে মৃত্যু সনদ গ্রহণ করুন।
0: এতক্ষণ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে গতিকাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পঞ্চকবির গান উজ্জ্বল ব্যানার্জির কণ্ঠে।

দুখানি পঞ্চকবির গান শুনলেন উজ্জ্বল ব্যানার্জির কণ্ঠে। প্রথমে শুনলেন রজনীকান্ত সেনের লেখা গান এবং পরে শুনলেন দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা গান। দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। প্রথমে শুনবেন মলিনা দাসের কণ্ঠে গানের কথা লিখেছেন সৈয়দ আব্দুল মতিন।

প্রথমে মদিনা দাস এবং পরে শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন পল্লীগীতি, প্রথমেই গেয়েছেন ফিরোজ খান নুন।

প্রথমে ফিরোজ খানুন এবং পরে হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে দুখানি পল্লীগীতে শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।

নাতি রাসেল শুনলেন, হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে, ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: দূরে ও কাছে যে যেখানে বসে আমাদেরকে শুনছেন তাদের সকলকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন। শ্রোতা বন্ধু, প্রতিদিনকার মতো আজও এই আয়োজনে আপনাদের জন্য থাকছে বিভিন্ন ছায়াছবি থেকে গান, এছাড়াও ফোন ইন পর্বে আপনাদের কাছ থেকে জানব নতুন অনুরোধগুলো। জানিয়ে দিচ্ছি ফোন নম্বরটি
1: 01974121970।
0: হ্যাঁ বন্ধুরা, এবারে জানিয়ে দিতে চাই এই আয়োজনে আপনাদের সাথে রয়েছে যারা তাদের নাম।
1: স্মৃতি সরকার, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল।
0: হ্যাঁ বন্ধুরা, তাহলে আর কথা নয়, চলে যাব সরাসরি আপনাদের অনুরোধের গানে। প্রথমেই শুনবেন গোলাপি এখন ট্রেনে, এই ছবি থেকে গান, সঙ্গীদের সাথে নিয়ে গিয়েছেন সৈয়দ আব্দুল হাদি, শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন খোকন গলামারি খুলনা থেকে।
2: আছেন আমার বারিশার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বা

এবারে সূর্যকন্যার ছবি থেকে গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর শুনতে চেয়ে রেজাউল, আপনি বালিয়াতালা থেকে অনুরোধ করেছিলেন।

সালমা জাহান ও এন্ড্রু কিশোরের কণ্ঠে এবার গান শুনবেন জামিন নয় ছবি থেকে গান। আর শুনতেছি কাশিম সর্দার, আপনি ডুমুরিয়া খুলনা থেকে অনুরোধ করেছিলেন।

ভালোবাসার ঘর ছবি থেকে এবার গান শুনবেন কনক চাঁপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর শুনতে চেয়ে গিয়াসুদ্দিন আপনি বাঁশখালী চট্টগ্রাম থেকে অনুরোধ করেছিলেন।

0: রীতা, রীতা কই তুমি, কোথায় গেলে? রীতা, রীতা
1: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে? আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রীতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
0: বলো,
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো? দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এইসব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: বন্ধুরা, সময় হলো আপনাদের সাথে কথা বলার। 01974121970 এই ফোন নম্বরটিতে চাইলে কিন্তু আমাদের কাছে ফোন করে জানাতে পারেন আপনার অনুরোধের কথাগুলো আমাদেরকে। তো দেখে নেব প্রথমেই কোন শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
5: আপু কেমন আছেন আপনারা?
4: জি ভালো আছি। কার সাথে কথা বলছি?
5: কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝোর। ঠিকানা জোড়াটা হল না, এখন আপু।
4: আচ্ছা,
5: গান শোনাবেন আপনি? মোবাইল মূল্য কণ্ঠে।
4: আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। মগের মুল্লুক ছবি থেকে আপনি গান শুনতে চেয়েছেন। হরিণাকুণ্ডু থেকে ছিলেন আমাদের সাথে রেজাউল ভাই। দেখা যাক এবার কে রয়েছেন। হ্যালো, শুভ দুপুর। আচ্ছা, আচ্ছা, মা আমি বন্দি কারাগারে। ঠিক আছে, চেষ্টা করব শোনাতে। এবার কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। কার সাথে কথা বলছি?
6: আমি কথা বলছি আপনাদের নিয়মিত বন্ধু মোহাম্মদ কাজী আহমেদ কাজী দর্শক।
4: আচ্ছা,
6: তোমার মালয়েশিয়া থেকে কথা বলছি আমি।
4: বলেন। জি বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, সাহা ছবির নামটা আরেকবার। আমি বলছিলাম আপনি কোন সাহা ছবি থেকে গান শুনতে চাচ্ছেন? দুঃখিত, ই বলতে হচ্ছে বন্ধু, আপনার ছায়াছবির নামটা আমি সঠিকভাবে বুঝতে পারিনি। যাই হোক, আপনি আরেকটি বার চেষ্টা করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
6: মানিক, শৈলকুপা থেকে মানিক।
4: বলুন। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন সব সময়। এবার কে রয়েছেন? হ্যালো,
7: নমস্কার।
4: নমস্কার। আচ্ছা, বেপরোয়া, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনাতে। আর খোকনদা, আপনার পছন্দের গানও কিন্তু আমাদের তালিকাতে রয়েছে, তবে প্রথম যে গানটা বাজলো সেটা গল্লামারি খুলনা থেকেই আমাদের আর এক শ্রোতা বন্ধু ছিল। আচ্ছা, কে রয়েছেন এবার? ওয়ালাইকুম আসসালাম, হাবিবুর, হ্যাঁ বলুন। আচ্ছা, নরম গরম ছবি থেকে, চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে, ওরিও বাসিয়ালা এই শিরোনামের গান। আচ্ছা, কে রয়েছেন এবার আমাদের সাথে দেখে নিই, আর যে নম্বরটিতে ফোন করতে হয় 01974121970, এই ফোন নম্বরটিতে আমাদের কাছে ফোন করতে হয়। ফোন করে কোন ছবি থেকে কোন গানটি আপনি শুনতে চান সেটা আমাদেরকে এখনই জানাতে পারেন। কে রয়েছেন?
8: নমস্কার,
4: আচ্ছা সুনীলদা, আপনি কোথা থেকে বলছেন?
8: মোল্লাহাট
4: থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। কাজললতা, তাই তো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, চেষ্টা করব শোনাতে সুবীর নন্দীর কণ্ঠে। ঠিক আছে, এবার কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব, প্রকাশ দাস সাথেই থাকবেন আমাদের। কে রয়েছেন এবার আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি ভাই।
9: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে আপু।
4: হুম বলুন।
9: ছায়াছবির নাম যত প্রেম তত জ্বালা।
4: হুম,
9: এই যত প্রেম তত জ্বালা ছায়াছবি থেকে কুমার বিশ্বজিৎ ও কনক চাঁপার কণ্ঠে। ভালোবাসা ছাড়া তো হয় না জীবন, সুখ ছাড়া হয় না তো সুখের মিলন, অবশ্যই এই গানটি শোনাবেন।
4: আচ্ছা, চেষ্টা করব শোনাতে, আমাদের সাথেই থাকবেন। এবার কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার। হুম, আপনার নাম ঠিকানা? আপনি কে বলছেন, কোথা থেকে? বিজন। হুম, কোথা থেকে? রামপাল থেকে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য শ্রোতা বন্ধুরা। আপনারা ফোন করে আগে আপনাদের নাম ঠিকানা বলে তারপর অনুরোধের কথা বলবেন। দেখা যাক এবার কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, নমস্কার। হুম, আচ্ছা বলুন। অচেনা ছবি থেকে গান। আচ্ছা, চেষ্টা করব শোনাতে। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
10: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি ভাই।
10: আমি মোহাম্মদ লুৎফাতর্তা।
4: হুম,
10: বড়খোলা পাংশা থেকে বলছি আপু।
4: জি বলুন।
10: গান শোনাবেন, ছবির নাম চরম আগা।
4: হুম, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর এই গানটি, এই ফোনটির সাথে সাথে আপাতত ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, তবে আরও একবার চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার। যাদের সাথে কথা হয়নি একেবারেই মন খারাপ করবেন না, আশা করছি পরের ফোন ইনে আপনাদের সাথে কথা হয়ে যাবে। তো চলে যাব গানে, এবারে বাঁশিওয়ালা ছবি থেকে গান শুনবেন ঝুমু খানের কণ্ঠে। আর শুনতে চেয়ে যেমনটি বলেছিলাম খোকন চন্দ্র, আপনি অনুরোধ করেছিলেন পাংশা রাজবাড়ি থেকে, তো চলুন শুনি সবাই মিলে।

আনারকলি ছবির গান এবার শুনবেন রুনা লায়লার কণ্ঠে। আর শুনতে চেয়ে জাফর পালোয়ান আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছিলেন।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

ধর ছবি থেকে এবার গান শুনবেন আইব বাচ্চু ও সঙ্গীরা কণ্ঠ দিয়েছেন। আর শুনতেছি নিখিল বিশ্বাস, আপনি বিল পাবলা খুলনা থেকে অনুরোধ করেছিলেন।

গান শুনতে শুনতে সময় হল বেলা দুটোর বাংলা খবরের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আসসালামু আলাইকুম। বাংলা দূত বাংলাদেশ বেতার খবর পড়ছি রাফুজ আক্তার সুমি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের ভেতরে সম্ভাবনা ও মেধা বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে। তিনি আজ শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশু তাদের পরিবারের জন্য একটি স্তম্ভ এবং তাদেরকে শিক্ষা দীক্ষায় যোগ্য করে তোলার ক্ষেত্রে অভিভাবকদের আরও যত্নবান হতে হবে। তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিশুকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার প্রয়াসে তার সরকার নতুন করে আহতে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে তৃতীয় ভাষা হিসেবে প্রতিটি শিশুর একটি বিদেশি ভাষা রপ্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। তারেক রহমান বলেন, তৃণমূল পর্যায়ে শিশুরা যাতে খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পারে সেজন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃতির প্রতি মানবিক হওয়ার পরামর্শ দেয় প্রধানমন্ত্রী। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে শিশুদেরকে শরিক হওয়ার আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জওহরলাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে শিশুরা তাকে বরণ করে নেয়। দেশের বিভিন্ন জেলায় সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 131 জন সাব রেজিস্ট্রারদের মধ্য থেকে 18 জনকে লটারির মাধ্যমে ঢাকা জেলার সাব রেজিস্ট্রি অফিসগুলোতে বদলি করা হয়েছে। আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে এই প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী মোহাম্মদ এসাদুজ্জামান এই প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, সরকার সব জায়গায় স্বচ্ছতা ফিরে আনতে চায়। আইনমন্ত্রী জানান, বিগত 6 মাসে দুর্নীতি প্রমাণিত হয়ে 10 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, দক্ষতা অনুযায়ী 1 সপ্তাহের মধ্যে ঢাকার বিভিন্ন অঞ্চলে এসব সাব রেজিস্ট্রারদের পোস্টিং করা হবে। আসামের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 22 অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি জারি করেছে। চিঠি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। তবে 23 অক্টোবর থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট আগের সময় অনুযায়ী অর্থাৎ বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। জাটকা সংরক্ষণ ও মেয়াদিস রক্ষায় আজ মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত মেঘালয় নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই 22 দিনে প্রতি জেলে 25 কেজি করে বিজিএফ চাল পাবেন। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে মৎস্য বিভাগ, উপজেলা, জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। 49তম বিসিএসের শিক্ষা ক্যাডারে আরও 40 জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতরাতে দ্বিতীয় দফায় সরকারি কর্ম কমিশনের সুপারিশের পর জেলা প্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত 30 সেপ্টেম্বর 49তম বিসিএসের শিক্ষা ক্যাডারে 611 জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস 2023 সালের 7ই অক্টোবর হামাসের ইসরায়েল হামলার তৃতীয় বর্ষপূর্তিকে সামনে রেখে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি এই অঞ্চলে টেকসই শান্তি রক্ষে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, এখন স্থায়ীভাবে

0: আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর। আন্তর্জাতিক গুতেরেস বলেন, বর্ষপূর্তি শুধু বিগত বছরের শোকের বছর হিসেবে চিহ্নিত যেন না হয়, বরং একটি নতুনভাবে শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করে। তিনি বলেন, সেখানে ফিলিস্তিনি ও ইসরায়েলরা পরিপূর্ণ মর্যাদার সঙ্গে সহ অবস্থানে বসবাস করবে এবং তাদের অধিকার, মর্যাদা ও আকাঙ্ক্ষা পূরণ হবে। রাশিয়া টেনিস কমপ্লেক্সে চলছে 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস টুর্নামেন্ট। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অব্যাহতভাবে নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা দুটোর বাংলা খবরের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের মূল আয়োজনে। অনুরোধ অনুষ্ঠানে শুনছিলেন আপনাদেরই পছন্দ করা গান। এবারে চরম আঘাত ছবি থেকে গান শুনবেন মিতালী মুখার্জি ও কুমার শানুর কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনিক দাস আপনি প্রেস ক্লাব খুলনা থেকে অনুরোধ করেছিলেন এবং আজই ফোন ইনে অনুরোধ করেছিলেন লুৎফর বড়খোলা পাংশা থেকে।

0: বলেছিলাম আরও একবার কথা বলবো আপনাদের সাথে 01974121970 এই ফোন নম্বরটিতে। তো দেখে নিই কে রয়েছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি।
1: আমি শামিম রেজা, গোসাইপাড়া ঘামরা থেকে। আপু
0: জি
1: আমাকে শোনাবেন, শেষ খেলা ছবি থেকে এন্ড্র কিশোর, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, গানের কথা সুন্দর, সন্ধ্যায় গান দিলাম উপহার, শোনাবেন ভাই?
0: আচ্ছা চেষ্টা করব শোনাতে, আমাদের সাথেই থাকবেন। এবার কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। আচ্ছা চেষ্টা করব শোনাতে ভাই, আমাদের সাথেই থাকবেন সব সময়। কে রয়েছেন? হ্যালো হ্যালো
2: হ্যালো, আসসালামু আলাইকুম বাবা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আমি তিনবার ধরে ফোন দিই কিন্তু আমি কোনো ফোন ধরেন না।
0: আচ্ছা
2: কিট গিটা কি রাখেন বলতে দিদি? আসব সবির গান দেবেন, কেন্দ্র করে কাউন্টে দিদা সব সবির গান।
0: আচ্ছা নাম ঠিকানা আগে বলতে হবে। হ্যাঁ
2: আমার নাম হাবিবুল্লাহ, আমি খুলনা ডুমুরিয়া থেকে বলছি।
0: হাবিবুল্লাহ খুলনা ডুমুরিয়া থেকে। আচ্ছা কোন ছবির গান শুনতে চান?
2: বিদাতক
0: আমাকে
3: দুই জীবন ছবি গান শোনাবেন। ঠিক আছে ভালো থাকেন।
0: অসংখ্য ধন্যবাদ। দুই জীবন ছবির গান শুনতে চেয়েছেন। কে রয়েছেন এবার আমাদের সাথে? হ্যালো
4: হ্যালো, আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: আপু ভালো আছেন?
0: জি ভালো আছি।
4: আপনার সাথে মনে হয় অনেকদিন পর কথা হচ্ছে। যাই হোক, কথা বলছিলাম মোহাম্মদ জুয়েল রানা, গ্রাম ছাত্র পিঙ্গুইন, থানা বড়াইগ্রাম জেলের নাটক থেকে।
0: আচ্ছা বলুন।
4: আমাকে গান শোনাবেন প্রথম প্রেম। প্রথম প্রেম ছায়াছবি থেকে আখি আলমগীরের কণ্ঠে, গ্রামের কথা
2: সভাপতি ফকির মুস্তফা কামাল পাশা, গ্রাম কালাদহ পণ্ডিত মাস্টার বাড়ি, উপজেলা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ থেকে।
0: আচ্ছা
2: ছায়াছবি সুন্দরী বধু, শিল্পী এন্ড্র কিশোর ও কনক চাঁপা, গানের কথা চিঠি নাই পত্র নাই প্রেম তো হয়ে গেল, এই গানটা শোনাবেন।
0: আচ্ছা অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন। কে রয়েছেন এবার আমাদের সাথে? হ্যালো
5: নমস্কার দিদি।
0: নমস্কার
5: দিদি, কথা বলছি পলাশ কুমার সরকার। ঠিকানা কাঞ্চনগর ডুমুরিয়া।
0: আচ্ছা বলুন
5: দিদি, আপনি ভালো আছেন?
0: জি ভালো আছি, অনুরোধের কথা বলুন।
5: দিদি আমাকে গান শোনাবেন হচ্ছে তালবাদ ছবি থেকে, ছবির নাম তালবাদ, এই ছবি থেকে খালিদ ঝানমিলুর সঙ্গীতের কণ্ঠে, ও আমার শাশুড়ি মা আদরে নিবে, এই গান শোনাবেন দিদি, আর ভালো থাকবেন আপনি।
0: আচ্ছা চেষ্টা করবো শোনাতে, ও আমার শাশুড়ি মা, এই শিরোনামের গান। কে রয়েছেন আমাদের সাথে এবার দেখা যাক। হ্যালো
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
6: সহ্য করলাম গানটা শোনানোর জন্য, খোলা বেতার সবাইকে ধন্যবাদ। কথা বলছি রিদাউল বালিয়া তালা থেকে।
0: আচ্ছা বলুন।
6: আমার গান শোনাবেন মাস্টার সম্রাই ছবির যে কোনো একটি গান শোনাবেন।
0: মাস্টার
6: সম্রাই।
0: আচ্ছা কে রয়েছেন এবার আমাদের সাথে? হ্যালো
7: হ্যালো
0: আসসালামু আলাইকুম।
7: হ্যালো
0: জি শুনতে পাচ্ছি শ্রোতা, দুঃখিতই বলতে হচ্ছে আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকটিবার চেষ্টা করুন। আজ যে নম্বরটিতে কথা বলছি আপনাদের সাথে 01974121970 কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম।
8: আবু ভালো আছেন?
0: জি ভালো আছি।
8: আমি এমডি ওহিদুজ্জামান বাজার ভেড়াভাড়া কুষ্টিয়া থেকে বলছি। আবু আমাকে গান শোনাবেন, ছবির নাম বৌমা। বৌমা ছবি থেকে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গানের কথা আজ কেন এত ভালো লাগছে, দুটি মনে ফুল করে লাগছে, অবশ্যই শোনাবেন আবু।
0: আচ্ছা অবশ্যই চেষ্টা করবো শোনাতে, আমাদের সাথেই থাকবেন সব সময়। তো আর ফোন নিতে আপনাদের সাথে কথা, আচ্ছা একটি ফোন চলে এসেছে, সব শেষে কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো
9: হ্যালো, হ্যাঁ আমি কথা বলছি আপনি শাহজাদপুর শিয়াজন থেকে।
0: জি
9: বলুন। আমি গান শোনাবেন হৃদয়ের ছবির যে কোনো একটি গান।
0: হৃদয় আমার ছবি থেকে যে কোনো একটি গান চেষ্টা করব বন্ধু শোনাতে। আর এই ফোনটির মাধ্যমেই ফোনিন থেকে বিদায় নিতে হচ্ছে আজকের মতো। তো যাদের সাথে কথা হয়নি মন খারাপ করবেন না, হয়ে যাবে আগামীতে কথা। তো আবারও শুনব আপনাদেরই পছন্দ করা গান। এবারে মিথ্যা অহংকার ছবির গান রয়েছে আমাদের তালিকাতে রুনা লায়লার কণ্ঠে। আর শুনতেছে জ্ঞানেন্দ্র পাল, আপনি ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন।

প্রিয়জন ছবি থেকে এবার গান শুনবেন ইন্দ্র কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর শুনতে চেয়ে সুফল বিশ্বাস আপনি রায়ের মহল খুলনা থেকে আমাদের কাছে অনুরোধ করেছিলেন।

ফুল নেব না অশ্রু নেব, এই ছবির গান এবার শুনবেন ইন্দ্রকিশোর ও কনক চাপার কণ্ঠে। আর শুনতে চেয়ে নিত্যানন্দ আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন।

এই গানটির সাথে সাথেই শেষ হল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এতক্ষণ আপনাদের সাথে কথা বন্ধু হয়েছিলাম আমি স্মৃতি সরকার, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময়ে 558 কিলোহার্জে এবং FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী চন্দন ভট্টাচার্য।

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মুর্শিদ খানম নাহিদ, গীতিকার শিউলি মহিউদ্দিন।

এতক্ষণ আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লীগীতি। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে প্রথম গানটি শুনবেন মেহেরুন্নেসা বেগমের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ কলিমুদ্দিন মিয়া।

আপনারা পল্লীগীতি শুনছেন। এবারের শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন শেখ, গীতিকার রেজাউল করিম টিপু।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে মেহেরুননেসা বেগম এবং মোহাম্মদ নাসিরউদ্দিন শেখের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে বিকেল 3টের বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের ভেতরে সম্ভাবনা ও মেধা বিকাশের সুযোগ দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে। তিনি আজ শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশু তাদের পরিবারের জন্য একটি স্তম্ভ এবং তাদেরকে শিক্ষা দীক্ষায় যোগ্য করে তোলার ক্ষেত্রে অভিভাবকদের আরও যত্নবান হতে হবে। তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিশুকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার প্রয়াসে তার সরকার নতুন কুড়ির মতো বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে তৃতীয় ভাষা হিসেবে প্রতিটি শিশুর একটি বিদেশি ভাষা রপ্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। তারেক রহমান বলেন, তৃণমূল পর্যায়ে শিশুরা যাতে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পারে সেজন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃতির প্রতি মানবিক হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে শিশুদেরকে শরিক হওয়ার আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছালে শিশুরা তাকে বরণ করে নেয়। দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 131 জন সাব রেজিস্ট্রারদের মধ্য থেকে 18 জনকে লটারির মাধ্যমে ঢাকা জেলার সাব রেজিস্ট্রি অফিসগুলোতে বদলি করা হয়েছে। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে এ পদায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, সরকার সব জায়গায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে চায়। আইনমন্ত্রী জানান, বিগত 6 মাসে দুর্নীতি প্রমাণিত হওয়ায় 10 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, দক্ষতা অনুযায়ী 1 সপ্তাহের মধ্যে ঢাকার বিভিন্ন অঞ্চলে এসব সাব রেজিস্ট্রারদের পোস্টিং করা হবে। নির্ধারিত মূল্যে LPG বিক্রি নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারা দেশে বাজার তদারকি কার্যক্রমের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বাজার নিয়ন্ত্রণে LPG মূল্য সমন্বয় করার কথা জানিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, বাজারে অনিয়ম ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি প্রেস ব্রিফিংয়ে পরিবেশ দূষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, জ্বালানি খাত ও বিদেশে কর্মী পাঠানো সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 22 অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি জারি করেছে। চিঠি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। তবে 23 অক্টোবর থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট আগের সময়সূচি অনুযায়ী বেলা 11টা হতে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস 2023 সালের 7ই অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার তৃতীয় বর্ষপূর্তিকে সামনে রেখে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি ওই অঞ্চল জুড়ে টেকসই শান্তির লক্ষ্যে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, এখন স্থায়ীভাবে যুদ্ধবিরতির সময় এসেছে। এখন সময় বৃহৎ পরিসরে মানবিক সহায়তা দেওয়া এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর। অ্যান্টনিও গুতেরেস বলেন, এই বর্ষপূর্তি শুধু বিগত বছরের শোকের বছর হিসেবে চিহ্নিত যেন না হয় এবং বরং একটি নতুনভাবে শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করে। তিনি বলেন, যেখানে ফিলিস্তিনি

0: অবস্থানে বাস করবে এবং তাদের অধিকার মর্যাদা ও আকাঙ্ক্ষা পূরণ হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় এবং ইউনিসেফের সহযোগিতায় বিশেষ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয়, শিশু সুস্থভাবে বেড়ে উঠতে টিকার গুরুত্ব। সঞ্চালনায় ডাক্তার সাদিয়া মোনারা উষা।

0: এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার। নবজাতকের কাছে আরও অনেক অঙ্গীকার রয়েছে। শিশু, কিশোর কিশোরী এবং নারী উন্নয়নে প্রচার কার্যক্রমের আওতায় এবং ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত ফরিন অনুষ্ঠানে আজকে আমরা সেরকমই একটি অঙ্গীকারের কথা বলব। আমাদের আজকের বিষয়, শিশুর সুস্থভাবে বেড়ে উঠতে টিকার গুরুত্ব। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের অনুষ্ঠানে। এবং আপনারা কিন্তু শুধু শুনবেন না, আমাদের অনুষ্ঠানে সরাসরি কথোপকথনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। আপনারা যে নাম্বারে আমাদেরকে ফোন দিবেন সেই নাম্বারটি হল 01974-121970। ফোন নাম্বারটি আবারও বলছি, 01974-121970। আমাদের সাথে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর এহসানুল কবির, শিশু বিশেষজ্ঞ আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, এবং ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম, মেডিকেল অফিসার সিভিল সার্জনের দপ্তর খুলনা। স্যার কেমন আছেন আপনি?
1: জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো?
0: আলহামদুলিল্লাহ স্যার। আমরা শ্রোতা বন্ধুদের জন্য কিছু প্রশ্ন উত্তর করে আসলে তাদের সহযোগিতায় আমরা এই কথাগুলো বলবো টিকার গুরুত্ব নিয়ে। স্যার, আপনার কাছে প্রথমেই একটি প্রশ্ন করতে চাই যে শিশু জন্মের পর থেকে তো সুস্থই আছে, তাহলে তাকে টিকা কেন দেব? টিকার গুরুত্বটা আসলে স্যার কি?
1: আসলে এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শ্রোতারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। শিশুদের টিকা দেওয়ার গুরুত্বের অপরিসীম। তার মধ্যে কয়েকটা কারণ রয়েছে, যে যেমন শিশুদের এটা 10টি মারাত্মক রোগ থেকে, জীবনহানিকর রোগ থেকে রক্ষা দেয়, এটা একটা কথা। দ্বিতীয়ত, যেসব এলাকায় একটা প্রাদুর্ভাব ঘটে রোগের, সেখানে যদি কঠিন রোগ আক্রান্ত হয় সবাই, সেখানে টিকা দেওয়া দিলে শিশুটাও নিরাপদ থাকবে। তৃতীয়ত হচ্ছে যে শিশুদের যদি টিকা দেওয়া হয় নিয়মিত এবং সবগুলো টিকা দেওয়া হয় তাদের, তাহলে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, হসপিটাল বা ডাক্তারের কাছে তারা কম যাবে বা হসপিটালে ভর্তিটা রেশিওটা, রেটটা কমে আসবে। চতুর্থ হচ্ছে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে টিকার মাধ্যমে। তাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে পাওয়ারটা থাকে, সেটাকে আরও বাড়িয়ে দেবে। কারণ স্বাভাবিকভাবে তারা কিন্তু একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা প্রতিরোধ করতে পারে, টিকার মাধ্যমে সেটা অর্জন করা সম্ভব। এছাড়া পঞ্চম যেটা, এটা এসব টিকা হচ্ছে নিরাপদ এবং কার্যকর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এগুলো পরীক্ষিত, টিকা দিলে কোনো অসুবিধা নেই। চতুর্থ হচ্ছে শিশু মৃত্যুর হারকে কমিয়ে দেবে।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। কে আছেন শ্রোতা বন্ধু, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি আপনার প্রশ্নটি করুন।
1: জাফর পালোয়ান সাহেব, আপনি ভালো প্রশ্ন করেছেন, নিয়মিত তাই করেন। তো এখানে টিকার ব্যাপারটা যেটা হচ্ছে যে মাকে তো টিকা দিতে হবে, মাকে স্বাস্থ্যকেন্দ্রে যখন গর্ভবতী হবে তখন স্বাস্থ্যকেন্দ্রে গেলে তারাই বলে দেবে।

0: কি কি টিকা দিতে হবে এবং কোন কোন টিকা দিতে হবে, কতবার দিতে হবে, এগুলো তারা বলে দিবে। আর তাছাড়া শিশুদের শিশুদের ক্ষেত্রে জন্মের পরপরে বিসিজি টিকা দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি আমরা 1.5 মাস বা 6 সপ্তাহ পর থেকে শিশুদের নিয়মিত টিকা দিতে বলি এবং এক বছরের ভিতর সকল টিকা কমপ্লিট করতে বলি। এবং টিকাদান কেন্দ্রে গেলেই ওরাই বলে দেবে যে কতদিন পরপর আসতে হবে এবং কি কি টিকা দেবে। ওরা কার্ডে লিখে রাখবে, হলুদ রঙের একটা কার্ড আপনি দেখবেন যে বাচ্চাদের টিকা দেওয়া হয়, ওখানে লিখে দেওয়া হয় কোন কোন টিকা দেওয়া হয়েছে বা কোন কোন টিকা দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমি একটু বলি যে জীবন হানিকর যে রোগগুলো, যেমন ডিপথেরিয়া, হুপিং কফ, তারপরে যক্ষা, তারপরে ওর হেপাটাইটিস, তারপরে বিভিন্ন ধরনের যে টিটেনাস, তারপর পোলিও, হ্যাঁ, এইসব রোগের এবং ইনফ্লুয়েঞ্জা এবং মেনিনজাইটিস যে ব্রেনের রোগ, এইরকম 10টা রোগের মারাত্মক জীবনহানিকর যে 10টা রোগের তার সুরক্ষা দেয় এবং আজীবন তারা সুরক্ষা পেয়ে যেতে পারে যদি সেই বাচ্চাকে 1.5 মাস বয়স থেকে টিকাদান কেন্দ্রে নেওয়া হয়। এরপর বাবা মাকে বা অভিভাবককে সেভাবে গাইডলাইন দিলে এবং সেটা ফলো করলে আশা করা যায় তারা সুরক্ষিত থাকবে।
1: ধন্যবাদ স্যার। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, কে আছেন শ্রোতা বন্ধু?
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আপু ভালো আছেন?
1: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
2: আমি মোহাম্মদ লুৎফর দত্তর বড়খোলা পাংশা থেকে বলছি।
1: জি জি, আপনার প্রশ্নটি বলুন।
2: আমরা হাজি মোহাম্মদ মিন্টু আমরা শুনতেছি, আমি জানতে তো পারে তবে যে এখন তো হইলে শিশু অবস্থা নেই যে আপনার হইলে ডেঙ্গু হয়, তারপর হইলে শিশুর কিভাবে যত্ন নিলে ভালো হয়, আর যে ডেঙ্গু থেকে বাঁচার উপায় আমাদের একেবারে গ্রাম অঞ্চল বুঝছেন, কিভাবে ঠিক পাবো আমরা
1: জন্মের পর পরই দিতে হবে এরকম?
0: সেটা আমি বলেছি যে জন্মের পর বিসিজি টিকা অথবা 6 সপ্তাহ বা 42 দিন অথবা 1.5 মাস বয়স থেকে সবগুলো টিকা দিতে হবে। তবে টিকাদান কেন্দ্রে আগে আপনি যোগাযোগ করে নেবেন যে কখন কোন দিন তারা টিকা দেয়, সেইভাবে বাচ্চাকে নিয়ে যাবেন।
1: সঠিক। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন শ্রোতা বন্ধু? আর একবার একটু যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা চলে যাব ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম, মেডিকেল অফিসার সিভিল সার্জনের দপ্তর খুলনার সাথে। আপনি তো সিভিল সার্জন অফিসে রয়েছেন, তো ইপিআই খুলনা আমাদের এই আপনি মানে সারা শহরেরই একটি টিকাদান প্রকল্পের সাথে জড়িত, তো এখানে টিকা দিতে যে কি কি চ্যালেঞ্জ আপনার কাছে মনে হয়? হার্ট ট্যুরিস্ট এরিয়া আছে খুলনা এলাকায়, কয়রা আছে অনেক দূরবর্তী, আপনার কাছে আপনার কাজ করতে যে কি কি চ্যালেঞ্জ মনে হয়?
3: আমার কাছে আসলে কাজ করতে গিয়ে চ্যালেঞ্জ যেটা মনে হচ্ছে যে একে তো রিচ, বিশেষ করে শহর থেকে দূরবর্তী যে এলাকাগুলো আছে এই এলাকার মানুষগুলোর মধ্যে এখন টিকার ব্যাপারে যে যে একটা পজিটিভ যে একটা ধারণা বা সচেতনতা, এই জিনিসটার ঘাটতি এখন রয়েছে। তারপরে হচ্ছে আপনার বিশেষ করে অনেক কুসংস্কার গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত, ইভেন খুলনার মতো মানে এখনো পর্যন্ত একটা বিভাগীয় শহর, হ্যাঁ 10টা জেলার একটা বিভাগীয় শহর, এখানেও অনেক কুসংস্কার রয়েছে যে টিকা দিলে এই হয় সেই হয়। অনেক এই কুধারণা থেকেও কিন্তু দেখা যায় গার্ডিয়ানরা বাচ্চাদের সময় মধ্যে টিকা দেয় না।
1: আচ্ছা, এই আপনার এই কথা ধরে একটি প্রশ্ন করি, অসুস্থ থাকলে কি শিশু টিকা নিবে?
3: টিকা সে শোনেন, অসুস্থ থাকলে সে টিকা নিবে, তবে ওই অসুস্থতা একটু ওভারকাম করার পরে। যেমন একটা বাচ্চার খুবই জ্বর আছে, তার বিসিজি টিকা দেওয়ার সময় হয়ে গেছে, জ্বরটা সাফসাইড করে দেন সে টিকাটা নিবে। তাতে
1: অনেক সময় ক্যাম্পেইন চলে, যে ক্যাম্পেইনের সময় শিশু অসুস্থ রয়েছে, ক্যাম্পেইনটি চলে যাচ্ছে, তখন সে পরবর্তীতে
3: সে শিশুকে সুস্থ হবে, এরপরে সে প্রয়োজনে সে আমাদের যে ক্যাম্পেইনের বাইরেও যে রেগুলার যে টিকা দান যে কর্মসূচি যে সেন্টারগুলো আছে সেই সেন্টারে গিয়ে টিকা নেবে।
1: আচ্ছা, খুলনায় কোথায় কোথায় টিকা আসলে?
3: টিকাগুলো হচ্ছে আমাদের দেখা যায় প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপর আমাদের নগর স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল, খুলনা স্কুল হেলথ ক্লিনিক আছে।
1: হ্যাঁ জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আবার চলে আসবো। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। আপনি ভালো আছেন?
2: আপনার বচন আমার এতটা ভালো লাগে যে আমি অন্তত খুবই শান্তি পাই।
1: অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি শ্রোতা বন্ধু,
2: আমার একটা ভাই হয়েছে মানে মামা তো ছেলে আর কি, তার বয়স হচ্ছে 1 মাস 25 দিন হবে, কিন্তু তার ওই শ্বাসনালীটা ছোট, কিন্তু নিঃশ্বাস নিতে গেলে খুবই কষ্ট বোধ করে। এখন কি করা ঘর?
1: জি, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন। আজকে অবশ্য আমরা টিকা নিয়ে কথা বলছিলাম, আমরা এই বিষয়টি নিয়ে আপনার প্রশ্নটি আমি রাখছি, একদম শেষের দিকে আমরা অবশ্যই আপনার প্রশ্নটির উত্তর দিয়ে দিব। আমাদের সাথে বিশেষজ্ঞ স্যার রয়েছেন, আর একজন রয়েছেন শ্রোতা বন্ধু, কে আছেন আমাদের সাথে?
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
2: আমি মোহাম্মদ লুৎফর জোদ্দার বড়খলা। আমি জানতে চাই শিশু একবার টিকা হলে যদি বাদ পড়ে যায় বুঝছেন,
1: আপনার কাছে একটা প্রশ্ন আরেকজন শ্রোতা বন্ধু রয়েছে, একবারে আসছি। কে আছেন শ্রোতা বন্ধু?
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
2: আরেকটি প্রশ্ন, মোহাম্মদ জাফর পালওয়ান, বাজার জেলা বরগুনাপুর।
1: জি জি জি,
2: আমি জানতে চাচ্ছি টিকা দেওয়া হলে বাচ্চাদের, ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় হাত পা ফুলে ওঠে, লাল হয়ে যায়, যার জন্য অনেকে দিতে চায় না, এটা কি, এটার জন্য কি করণীয়, এটা জানতে চাচ্ছি, এটা কি বলবেন?
1: জি জি, শ্রোতা বন্ধু সুদূর বরগুনা থেকে জাফর পালোয়ান ভাই অসম্ভব সুন্দর একটি প্রশ্ন করেছেন। স্যার, টিকা দিলে জ্বর ব্যথা ইনজেকশনের যে জায়গাটা একটু ফোলা, এটা দেখে অনেক অভিভাবকরা একটু আতঙ্কিত হয়ে পড়েন, স্যার আপনি তাদের জন্য একটু যদি বলতেন।
4: এটা আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, টিকা তো সবকিছু একটা বাইরের জিনিস, এগুলো শরীরে একটা জিনিস ঢুকালে তো কিছু প্রবলেম বা সমস্যা হতেই পারে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এবং সবার যে হবে তা না, হয়তো হাজার একজন বা দুজন এরকম প্রবলেম হতেও পারে, জ্বর আসতে পারে, একটু বমি হতে পারে বা অস্থিরতা হতে পারে, ব্যথা হতে পারে, তো এগুলো সাময়িক জিনিস, এগুলো টিকাদান কেন্দ্রে যারা থাকে তাদের সাথে পরামর্শ করলে তারা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন, অথবা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে অথবা চিকিৎসকের পরামর্শ নিলে এগুলো ঠিক হয়ে যাবে। এদের সাময়িক ব্যাপার, এগুলো ভয়ের কিছু নেই, তবে টিকা থেকে বিরত থাকা যাবে না, চিকিৎসকের পরামর্শ মতোই টিকা দিতে হবে।
1: স্যার, জ্বর থাকা অবস্থায় টিকা
4: তো, জ্বর থাকা অবস্থায় দেওয়া ঠিক নেই, তাই চিকিৎসকরে
0: বলবেন যে এখন দেওয়া দরকার নেই, হয়তো জ্বর কমে গেলে এক সপ্তাহ পরে আপনি পুনরায় টিকা দিতে পারবেন।
1: ধন্যবাদ স্যার। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: আপু আমি কথা বলতে এসেছিলাম আশা বর্তমানে মানে আশা কাজীপাড়া দশম থেকে।
1: জি,
2: আপু বলছেন যে নিউমোনিয়া রোগের টিকা বাচ্চার কত মাস বয়সে দিতে হয়,
0: নিউমোনিয়ার টিকাও এখন সংযুক্ত হয়েছে, ওটা টিকাদান কেন্দ্রে গেলে যাদের তাদের যে শিডিউল আছে ওর মধ্যে সে পেয়ে যাবে, বাচ্চাকে সুরক্ষিত রাখবে।
1: অসংখ্য ধন্যবাদ স্যার। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো।
2: অসংখ্য
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু, সাথেই থাকুন।
0: জ্বরমুখের টিকার জন্য আপনার কন্যাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠাবেন, অথবা গাইনি স্পেশালি যারা আছে ওরাই পরামর্শ দিবেন। ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধু আর একবার একটু যুক্ত হলে আমরা আরো খুশি হব, আসলে আমরা একটু শুনতে পারি নাই। স্যার আপনার কাছে আসবো আর একটি প্রশ্ন নিয়ে, কে আছেন শ্রোতা বন্ধু? হ্যালো শ্রোতা বন্ধু, আবার একটু যুক্ত হন আমাদের সাথে, আমি চলে আসবো ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম, মেডিকেল অফিসার, সিভিল সার্জন দপ্তর। আমরা যে টিকা কার্ড, হলুদ একটি টিকা কার্ডের কথা স্যার বলছিলেন, টিকা কার্ডটি অনেক সময় দেখা যায় যে হারিয়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে যায়, টিকা কার্ডটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওই শিশুর জন্য। এই ব্যাপারে
3: টিকা কার্ডটা হচ্ছে, টিকা কার্ড হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো।
1: আচ্ছা,
3: এটার জন্য যেভাবে আমরা এনআরআই কার্ড ব্যবহার করি বাচ্চাদের জন্য টিকা কার্ডটা ঠিক সেম ইম্পর্টেন্ট।
1: এটা কি অনলাইনে কোথাও এন্ট্রি দেওয়া থাকে?
3: হ্যাঁ, এটা এখন তো এটা অনলাইনে এন্ট্রি করা সম্ভব, তবে আমি পরামর্শ দিব যেটা লিমিটিং করে একটু রাখার জন্য, যাতে করে একটু দেখা যায় মানে পানিতে বা ইয়েতে এটা নষ্ট না হয়, এবং চেষ্টা করতে হবে সর্বোচ্চ সংরক্ষণ করার জন্য। মিনিমাম বাচ্চার টিকার দেওয়ার যে ডিউরেশন, যে সময়টা, ওই সময়টা পর্যন্ত
0: আমি একটু যুক্ত করি যে টিকার এই কার্ডটা কিন্তু আসলে উনি যেটা বললেন এনআরআই কার্ড, আপনার জীবনের দলিল বাচ্চার, কারণ আপনার বাচ্চা যখন স্কুলে ভর্তি হবে বা ন্যাশনাল আইডি কার্ড তৈরি হবে বা সিটি কর্পোরেশন নাগরিকত্ব সনদ যে কোনো জায়গায় কিন্তু এই টিকার কার্ড লাগবে, কাজে টিকার কার্ড হারানো যাবে না, যদি হারানো যায় ব্যয় হয় সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে আপনি যোগাযোগ করবেন।
1: এখন কিন্তু মুঠোফোনে ছবি তুলেও রাখা যায়, অনেক কিছু আসলে সিস্টেম
0: আছে।
1: একদম শ্রোতা বন্ধু আবারও যুক্ত হন আমাদের সাথে, আসলে আজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকল শ্রোতা বন্ধুরা আসলে টিকা নিয়ে জানতে চাইছেন। একজন রয়েছেন আমাদের সাথে, কে আছেন শ্রোতা বন্ধু? আবার একটু যুক্ত হন স্যার। এই যে টিকাটি দেওয়া হচ্ছে, আমি স্যারের কাছে প্রশ্নে আসব একজন শ্রোতা বন্ধুর প্রশ্ন নিয়ে। কে আছেন শ্রোতা বন্ধু? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
5: কথা বলছিলাম মোহাম্মদ জুয়েলের, এলাকাগ্রাম চটাপেঙ্গুইন থানা বড়াইগ্রাম জেলা নাটক থেকে।
1: জি জি, আপনার প্রশ্নটি আজকে টিকা নিয়ে আমরা কথা বলছি।
5: অনুষ্ঠান শুরুতে শুনছি, শেষ পর্যন্ত আছি, খুব ভালো লাগছে আপনাদের আলোচনা। আমার প্রশ্ন হচ্ছে যে ডেঙ্গু জ্বর হলে কয় ঘন্টার মধ্যে পরীক্ষা করতে হবে, এবং স্যার যে কিছুক্ষণ আগে বললো যে ডেঙ্গু হলে কোনো ব্যাপার নেই, তো ডেঙ্গু রোগীরা কেন মারা যাচ্ছে, কি কারণে, এইটা আমরা জানতে চাচ্ছি।
1: অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনি শুধু নাটক থেকে ফোন দিয়েছেন। আসলে আজকে আমরা টিকা নিয়ে কথা বলছিলাম, ডেঙ্গু নিয়ে কিন্তু আমরা সবসময় অনুষ্ঠান করছি, আপনি যদি ওই অনুষ্ঠানে একটু যুক্ত থাকেন আপনি আরো বিস্তারিতভাবে জানতে পারবেন আমাদের কাছে। আরেকজন রয়েছেন, জি জি জি, আপনার প্রশ্নটি।
5: টিকা দেওয়ার জোয়ার আছে, ঠিক আছে, এটা কি কোনো সমস্যা?
0: এটা কোনো সমস্যা না, জ্বর আসতে পারে, গা ব্যথা হতে পারে, বমি হতে পারে, এগুলো সাময়িক, জ্বরের ওষুধ খেলে বা ওটা ব্যথা এবং জ্বর দুটোরই কাজ করবে, আপনার টিকাদান কেন্দ্রে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেভাবে ব্যবস্থা নিলে বাচ্চা সুস্থ থাকবে।
1: স্যার, অনেক সময় আমরা বলি যে জ্বর হচ্ছে মানে আসলে টিকাটা কাজ করছে, একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন শ্রোতা বন্ধু? আসলে অনেক ফোন কল আমাদের আসছে, আমরাও আসলে স্যার বাংলাদেশ বেতার তো এইভাবেই একদম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায়। কে আছেন শ্রোতা বন্ধু? হ্যালো, আচ্ছা শ্রোতা বন্ধু আবার যুক্ত হন স্যার আপনার সাথে। একটু একটা বিষয় বলতে চাই স্যার, টিকা আমরা দিচ্ছি শিশুকে, কিন্তু এই আসলে শুধু শিশু নয়, আমার তো মনে হয় স্যার পুরো সমাজকেই আমরা সুরক্ষিত করছি, যেটা কমিউনিটি পার্টিসিপেশন বলে। টিকার সাথে স্যার সামাজিক একটা গুরুত্ব বোধ হয় আছে, স্যার আপনি যদি একটু এইটার মাধ্যমে অভিভাবকদের কিছু বার্তা দিয়ে দিতেন যাতে টিকা তারা নেওয়ার জন্য বেশি আগ্রহী হয়।
0: জি জি, আসলে টিকার কোনো গুরুত্ব অপরিসীম, আর সমাজের যে প্রভাব, একটা শিশু যদি দশটা মারাত্মক রোগ থেকে সুস্থ থাকতে পারে, সুরক্ষা পেতে পারে, ওই শিশুটি তার অসুস্থ হবে না, ঘন ঘন জ্বর জারি হবে না, ঠান্ডা লাগবে না, তার জন্ডিস হবে না, তার ডিপথিরা হবে না, তার টিটেনাস হবে না, সে পঙ্গুত্ব বরণ করবে না, তাহলে কি হবে, বাচ্চাটা সুস্থ থাকবে, সে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকবে, সে খেলাধুলো করবে, তো স্কুলে যাবে, পড়ালেখা করবে, তার তার বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করবে, অর্থাৎ সমাজটা একটা সুস্থ সমাজ হবে এবং ওই শিশুটি ভবিষ্যতে একজন সুস্থ নাগরিক, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, মেধাবী নাগরিক হিসেবে গড়ে উঠবে। কাজে টিকা দানের গুরুত্ব অপরিসীম, এটা অভিভাবকদেরকে ভূমিকা পালন করতে হবে, এই ব্যাপারে কোনো কুসংস্কারে বিশ্বাস করা যাবে না এবং কোনো কুসংস্কারের অধীনে আপনি এটা টিকা থেকে বিরত থাকাটা অনুচিত হবে।
1: অসংখ্য ধন্যবাদ স্যার। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন শ্রোতা বন্ধু, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো,
6: আপু আইটি পোস্ট মোহাম্মদ জাফর কালওয়াং, সভাপতি গাছিয়া বাজার জেলা বরগুনা। আপু,
1: জি জি
6: আপু, আমি জানতে চাচ্ছি এই টিকাটি কি কোনো টাকা পয়সা লাগে কিনা দিতে হলে, এবং সঠিক সময় যদি আমি না যেতে পারি বাচ্চা নিয়ে, তা কি ফার্মেসিতে কেনা যায় কিনা, এবং এটা কতদিন রাখা যায় ফ্রিজে রেখে।
1: জি অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ রবিউল ইসলামের কাছে যেতে চাই, কোনো টাকা পয়সা আপনারা নিয়ে থাকেন কিনা?
3: সরকারিভাবে বাচ্চাদের এই যে ইপিআই ভ্যাকসিনেশন যে টিকাগুলো আছে, এই যে 11টা ডিজিজের অ্যাগেনস্ট টিকাগুলো আমরা দেই বা দেওয়া হয় সরকারিভাবে, এতে কোনো টাকা পয়সা লাগে না। যদি আপনার কোনো টিকা দিতে মিস হয়ে যায়, আপনি তৎক্ষণাৎ আপনার নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই যোগাযোগ করবেন।
1: ফার্মেসি থেকে কিনতে পারবে কি?
3: ফার্মেসি আমরা এই যে মানে কেনা গেল আমরা ডিসকারেজ করি,
1: আমরা বলি সরকার থেকে সে বিনামূল্যে পাচ্ছে।
3: বেসরকারি যে সেক্টরগুলো আছে তারা একটা সুযোগ পেয়ে যাবে।
1: আচ্ছা, আপনি আমাকে একটু ১১টা টিকার নাম একটু আরেকবার বলে দেবেন শ্রোতা বন্ধুদের জ্ঞাতার্থে।
3: জি, টিকার মধ্যে আছে আপনার যক্ষা, হুপিংগাম, কাশি, তারপরে ইনফ্লুয়েঞ্জা বি, নিউমোনিয়া, টাইফয়েড জ্বর, পোলিও, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, হেপাটাইটিস বি, হাম এবং রুবেলা।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, কে আছেন শ্রোতা বন্ধু? আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
2: আমার প্রশ্ন আছে কি, যেমন একটা বাচ্চা মনে করেন হওয়ার পরে দুই তিন মাস বয়স হয়েছে, তো তার গায়ে হাম উঠেছে, এই ক্ষেত্রে কি হাম
0: বিভিন্ন ধরনের, যেটা ভাইরাল জ্বর হলে র‍্যাশ হতে পারে, তারপর অ্যালার্জিক থেকে হতে পারে, কোন ওষুধ খেলে হতে পারে, বা অন্য কোন কসমেটিক্স গায়ে লাগলে কসমেটিক অ্যালার্জি হতে পারে। হামটা আপনি, আমরা সাধারণত আমাদের জেনারেল পারসেপশন থাকে ধারণা যে গায়ে কিছু র‍্যাশ উঠলেই আমরা হামের কথা বলি, তো হামের টিকাও কিন্তু এখানে দেওয়া হয়, সেটা দেওয়া হয় লাস্টের দিকে, অর্থাৎ 9-10 মাস যখন বয়স হয় শিশুদের, তখন আমরা হামের টিকা দিই, এবং 15 মাস বয়সে আরেকটা সেকেন্ড ডোজ। তা সে এর আগে যদি হাম বা হয়েই থাকে, তা সেগুলোর জন্য নিকটস্থ চিকিৎসক বা শিশু চিকিৎসক যারা আছে তাদের পরামর্শ নিয়ে সেইগুলো শনাক্ত করে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, চিকিৎসা নিতে হবে।
1: অসংখ্য ধন্যবাদ স্যার। কে আছেন শ্রোতা বন্ধু আমাদের সাথে, একটু যোগাযোগ করবেন আমাদের সাথে আরেকবার? আচ্ছা, আমি ডক্টর মাহমুদ রবিউল ইসলামের কাছে যাব, যে আমরা আসলে কতবার একজন শিশুকে তার মানে টিকা কেন্দ্রে আনতে হবে? শিশু মানে এটা তো অভিভাবকরা মাঝে মাঝে পাজল হয়ে যান,
3: পাজল হওয়ার পিছনে এটা মনে রাখতে হবে যে আমার বাচ্চাকে 1.5 মাস বয়স থেকে শুরু হয়, জন্মের 42 দিন পর থেকে টিকা দান কর্মসূচি শুরু করতে হয়, বিসিজি ভ্যাকসিন দিয়ে আমরা শুরু করি, এবং এটা হচ্ছে আপনাকে মোট এই সবগুলো টিকা কমপ্লিট করার জন্য মোট 5 বার মানে 15 মাস বয়স পর্যন্ত আনতে হবে।
1: আচ্ছা,
3: প্রথমে আনতে হবে 42 দিনের জন্মের, এরপরে 42 দিনের টিকাটা দেওয়ার পরে দ্বিতীয় টিকা দেবেন তার ঠিক 28 দিন পরে, অর্থাৎ 42 দিনের সাথে আমি 28 যোগ করব, ব্যাপারটা এরকম।
1: আচ্ছা, 42 দিনে আপনি কোন টিকাটি দিচ্ছেন?
3: বিসিজি।
1: আচ্ছা, তারপরে
3: বিসিজি, পেন্টাভ্যালেন্ট 1, OPV1 মানে পেন্টার যে ফার্স্ট ডোজ, পিসিভি ফার্স্ট ডোজ,
0: পেন্টাভ্যালেন্ট,
3: হ্যাঁ ঠিক আছে, পেন্টার ফার্স্ট ডোজ আর সাথে বিসিজি।
1: আচ্ছা, তারপরে
3: সেকেন্ড ডোজটা দিব আমরা 42 দিনের প্রথম টিকাটা দেওয়ার ঠিক 28 ডেজ পরে, চার সপ্তাহ পরে আসতে বলি, এক মাস পর
0: দিলে হবে, তারপর 9 মাসে
3: তখন যখন সে আসবে সেকেন্ড টাইম, তাকে আমরা পেন্টার আমরা সেকেন্ড ডোজ দিব, OPV সেকেন্ড ডোজ, PCV।
0: আসলে এত কিছু মনে রাখার দরকার নেই শ্রোতাদের, আপনার কার্ডে যে ডেটটা লেখা থাকবে ওই ডেটটা ফলো করলেই,
3: হ্যাঁ আপনি কার্ডটা ফলো করবেন এবং এক মাস পর পর।
0: জি,
1: অসংখ্য ধন্যবাদ স্যার। কে আছেন আমাদের সাথে শ্রোতা বন্ধু?
2: আমি রবীন্দ্র স্যার কাছে প্রশ্ন করতে চাই, এটা যে আমাদের দেশে যেগুলো টিকা আসে এগুলা পরীক্ষা নিরীক্ষা কিভাবে করে আপনারা এগুলা দেন সাধারণ লোকের সব বাচ্চাদের?
3: কর্মকর্তা যারা আছেন তারা বিশুদ্ধতা যাচাই বাছাই করি ঢাকা থেকে ঢাকার বাইরে পাঠান।
0: আসলে এই টিকাগুলো WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, তারা পরীক্ষা করেই দেন এগুলো, যা তারা যে টিকাগুলো ইয়ে করেন, হ্যাঁ অ্যাপ্রুভ করেন, এগুলোতে সন্দেহের কোনো অবকাশ নেই।
1: একদম একদম স্যার, খুব সুন্দর করে বললেন। কে আছেন শ্রোতা বন্ধু আমাদের সাথে?
2: ওয়ালাইকুম
1: আসসালাম। জি জি, আপনার প্রশ্নটি? আচ্ছা শ্রোতা বন্ধু, আমি আসলে আমরা ধরতে পারিনি, আর একবার একটু কষ্ট করে যদি করেন ফোনটা তাহলে আমাদের জন্য সুবিধা হয়। হ্যালো, আসসালামু
2: আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আমি আপনার এসএমএস থেকে আসলাম,
1: জি জি,
2: আপনারা জানেন যে আপনাদের টিকা পয়ে গিয়ে 7টা না, তার টিকা কখন দিতে হবে এবং কোন বাচ্চাকে টিকা দেওয়া যাবে না,
0: জি ভালো প্রশ্ন করেছেন, টিকা দিতে হবে। আমরা বারবার বলছি যে 42 দিন বয়স অথবা 6 সপ্তাহ অথবা 1.5 মাস বয়স, এটার জন্য আপনার টিকা দান কেন্দ্রে আগে যেয়ে যোগাযোগ করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যেসব কোন কোন বাচ্চার টিকা দেওয়া যাবে না, তা যাবে না হচ্ছে সাধারণত যেসব বাচ্চা জ্বরে আক্রান্ত হয় বা অন্য কোনো ডিজিজে আক্রান্ত হয় বা যেসব বাচ্চা হসপিটালে ভর্তি আছে মারাত্মক রুগ্ন অবস্থা, সেগুলো তখন দেওয়া যাবে না। চিকিৎসা করে ভালো মতো সুস্থ হওয়ার পরে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি টিকা কেন্দ্রে বাচ্চাকে পাঠাবেন।
1: অসংখ্য ধন্যবাদ স্যার। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন শ্রোতা বন্ধু? আরেকটি প্রশ্ন নিয়ে আসবো, কে আছেন শ্রোতা বন্ধু? ওয়ালাইকুম আসসালাম।
7: আমি জানতে চাচ্ছি মায়ের সাল দুধে কি প্রথম টিকা নাকি, এটা বলে ডাক্তাররা, এটা কতটুকু সত্য এবং সাল দুধে বাচ্চাদের কি কি উপকারিতা হয়?
1: জি অসংখ্য ধন্যবাদ স্যার। বলতে চাচ্ছেন বুকের দুধই হচ্ছে প্রথম টিকা
0: অবশ্যই,
1: শাল দুধের গুরুত্বটা কি এটা একটু জানতে চাচ্ছি।
0: শাল দুধের যে আপনি যে আপনি তো বলেই দিয়েছেন যে এটা বাচ্চার টিকা এবং প্রথম টিকা, আমরা এটা বলি যে অলিখিত একটা বক্তব্য, কিন্তু আসলে যেটা ইমিউনিটিটা পায় বাচ্চার মায়ের দুধ থেকে, এই শাল দুধের কোনো বিকল্প নেই। হ্যাঁ, এটা এমন এমন ইমিউনিটি দেয় যে বাচ্চাকে সারা জীবনে সুরক্ষা দিতে পারে, বাচ্চাকে সুস্থ রাখতে পারে, হ্যাঁ, এবং বাচ্চা নিরোগ থাকতে পারে। তাই শাল দুধ খাওয়ানোর কোনো বিকল্প নেই।
1: স্যার আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে অনেকে বলেন যে টিকা আসলে কি, টিকা কোনো ইনঅ্যাক্টিভ ভাইরাস বা কোনো জেনেটিক কোনো কিছু দিয়ে দিচ্ছে আমার শরীরে। একজন আমি একজন পেয়েছিলাম যিনি বলছিলেন যে তার শিশুকে তিনি কখনো কোনোদিন টিকা দেননি, শিশু বলতে আসলে আমরা 15 বছর হয়ে গেছে, উনি বলতে চাচ্ছেন যে আমি এই পর্যন্ত কখনোই টিকা দেই নাই এবং আমার শিশু নিরোগ রয়েছে, তার কোনো কিছু হয়নি।
0: আসলে এটা এটা এটা ধারণাটা খুব একটা যে ভালো এমন কিছু হয়ে যেতে পারে যে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে এই 10-11টা রোগের। এখন টিকাটা কি, টিকা হলো একটা জৈবিক পদার্থ যা আপনার শরীরকে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। এটা হচ্ছে একটা জিনিস, ছোট ছোট রাসায়নিক পদার্থ একটু শরীরে প্রয়োগ করার মাধ্যমে সেই রোগের বিরুদ্ধে তার প্রতিরোধ ব্যবস্থা করে তোলে, এটাই হচ্ছে টিকা। টিকা দেওয়া হবে না বা টিকা দেওয়া হচ্ছে না বা টিকা দিব না, ভুল ধারণা, কারণ এগুলো সমাজকে ক্ষতিগ্রস্ত করবে, বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করবে।
1: অবশ্যই স্যার, খুব সুন্দর ভাবে বললেন।
8: হ্যালো
1: হ্যালো,
8: আমি খোকন চন্দ্র। আমার আরেকটি প্রশ্ন, আমি জানতে আসছি যে জন্মের পর মায়ের মানে বুকের দুধ অজয় পালন করি নাই, আমার এক নাতি, এখন এখানে
0: আপনার অলিখিত একটা টিকা, এটার সাথে এটার রিলেশন নাই।
1: জি অবশ্যই এটা করবেন, যদি মিস করে গেছেন তাহলে তো আসলে মিস করে গেছেন, তার পরবর্তী শিডিউল গুলো অবশ্যই দিবেন। হ্যালো,
9: কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
9: আমি ভালো আছি। কথা বলছি মোহাম্মদ কাসেম সর্দার, ডুমুরিয়া থানা খুলনা জেলা থেকে।
1: জি জি, আপনার প্রশ্নটি, আজকে আমরা টিকা নিয়ে কথা বলছিলাম।
9: হ্যাঁ, টিকা নিয়ে তো কথা বলছেন। বলছি কি, অনেকে আসেন আমাকে গ্রামে, দিদি দেখবেন যে খুলনা জেলার অনেক গ্রাম অঞ্চলে দেখবেন যে টিকা দিতে ভয় পায়, ঠিক আছে, ভাবে কি বাচ্চার কোনো অসুবিধা হয় কিনা, এই দিন আমার কুকুর মেয়ে ওই সেই টিকা দিতে ভয় পায়, মানে যে কোনো টিকা দিতে আমি যদি বলি তা বলে কি না ওরা টিকা দেবো না।
0: আপনি আপনার সংগ্রাম চালিয়ে যান, এটা খুব সমাজের জন্য দরকার।
1: খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন স্যার, এটা কিন্তু হয় স্যার, এবং আপনি যেটা বলছিলেন স্যার আরেকবার একটু বলবেন যে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা।
0: সংগ্রাম চালিয়ে যান, কারণ এটা এই যে সচেতনতামূলক আপনার যে পদক্ষেপ এটা খুবই প্রশংসনীয়, এবং সমাজের সবাই যদি এরকম পদক্ষেপ নেয় তাহলে এই এই যে কুসংস্কারগুলো, এই যে দুশ্চিন্তাগুলো, এগুলো দূর হয়ে যাবে এবং টিকা দিতে কোনো অসুবিধা নেই। সামান্য সাময়িক সময়ের জন্য যে প্রবলেমগুলো হয় এগুলো সাময়িক ব্যাপার, অচিরে সেগুলো দূর হয়ে যায়।
1: অসংখ্য ধন্যবাদ স্যার। কে আছেন শ্রোতা বন্ধু আমাদের সাথে? হ্যালো শ্রোতা বন্ধু, আবারও যুক্ত হবেন একটু। আমরা আসলে আজকে কথা বলছিলাম টিকা নিয়ে এবং শিশু, একটি শিশুকে কিভাবে আমরা সুস্থ রাখবো। আমাদের জন্য আমাদেরই প্রশ্ন উত্তর থেকে আপনাদের জন্য একটি কুইজ রয়েছে। শ্রোতা বন্ধু, কুইজটি একটু শুনে নিন। শিশু জন্মের পরে মোট কয়টি টিকা নেওয়া জরুরি? একটি শিশুর তার জন্মের পরে মোট কয়টি টিকা নেওয়া জরুরি? উত্তরটি পাঠাতে হবে আগামী 12 অক্টোবর তারিখের মধ্যে দিয়ে। উত্তর পাঠানোর ঠিকানা প্রযোজক ফোনিন অনুষ্ঠান শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে প্রচার কার্যক্রম, প্রযোজনে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। শ্রোতা বন্ধু আমাদের সাথেই থাকবেন। একটি শিশুকে টিকা দেওয়া মানে সেই শিশুকেই শুধু সুরক্ষা নয়, গোটা সমাজকেই কিন্তু সুরক্ষিত করা। তাই আমাদের আজকের যে যতগুলো আমরা কথাবার্তা শুনলাম সবকিছু থেকে কিন্তু শুধু টিকার গুরুত্বটি আমাদের চোখে পড়ছে। শ্রোতা বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন এই বলে আমি ডক্টর সাদিয়া মনোয়ারা উষা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

0: আছি একটা ছবি ছবি তুলি
1: সঞ্চালনায় ছিলেন ডাক্তার সাদিয়া মনোরা উষা, তত্ত্বাবধানে মোহাম্মদ রুকনুজ্জামান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে কথা ও ছন্দ কবিতা পাঠের অনুষ্ঠান। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনা আফরোজ জাহান চৌধুরী কলি।

0: জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। যে কবিতা শুনতে জানে না সে মুখ ও বধির থেকে যাবে। যে সত্যের মতো স্বপ্ন ভাবি সেই কবি। যখন মানুষ মানুষকে ভালোবাসবে তখন প্রত্যেকে কবি। শব্দের একটা নিজস্ব নদী আছে, সেই নদী কলকল করে বয়ে যায় কবির কলমে, কখনো আবার ঢেউ তোলে আবৃত্তিকারের কণ্ঠে। আজ আমরা সেই নদী তটে কিছুক্ষণ বসব, কথার সাথে মিশবে ছন্দ, ছন্দের সাথে মন, আর কবিতা হচ্ছে হৃদয়কে না বলা কথার প্রতিধ্বনি, যেখানে রয়েছে প্রেম, প্রতিবাদ, প্রকৃতি আর গভীর জীবনবোধ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, সময়ের স্থবিরতা কাটিয়ে বেতারে আবারও ফিরে এসেছে কবিতা। হ্যাঁ বন্ধুরা, আমি আফরোজ জাহান চৌধুরী কলি আমন্ত্রণ জানাচ্ছি কবিতার নতুন ঠিকানা কথা ও ছন্দে। বন্ধুরা, আজকের অনুষ্ঠান চারজন আবৃত্তিকারের আবৃত্তি ও একজন কবির স্বরচিত কবিতা নিয়ে সাজানো হয়েছে, আর এজন্য স্টুডিওতে উপস্থিত আছেন সালমানুল মেহেদি মুকুট, মল্লিকা দাস, কবি নিরঞ্জন মণ্ডল, পার্থ প্রতিম দাস এবং হোসনেয়ারা জোয়াদ্দার। প্রিয় শ্রোতা, তাহলে আর দেরি নয়, চলুন শব্দের স্রোতে ভাসি। বাংলা সাহিত্যে আধুনিকতার জনক হিসেবে যিনি পরিচিত, তিনি মাইকেল মধুসূদন দত্ত। তার রচনার বিশালত্বের মাঝে আধুনিকতার নিদর্শন হিসাবে সর্বাগ্রে উঠে আসে চতুর্দশপদী কবিতাবলী। দেবত্ব নির্ভর সাহিত্যকালে যা ছিল মানবিকতা, দেশপ্রেম তথা আধুনিকতার জ্বলন্ত উদাহরণ, মাইকেলের অন্যতম দেশপ্রেমমূলক সৃষ্টি কপোতাক্ষ নদ কবিতাটি, যেখানে কপোতাক্ষ শুধু জল ভরা নদী নয়, কবির শৈশব, মা, মাটির স্মৃতি। বিদেশ বিভূয়ে সিন নদীর সৌন্দর্য যতই হোক না কেন, কপোতাক্ষের মলিন জলই তার স্বর্গ। যে নদী তীরে বেড়ে উঠেছে কবির শৈশব, তার চেয়ে ভালোবাসার, মমতার আকর্ষণ আর কিছুই হতে পারে না। প্রবাস জীবনের একাকিত্বে এই নদীর স্মৃতি তার সবচেয়ে বড় সান্ত্বনা। কবিতায় কবির মাতৃভূমির প্রতি ভালোবাসার টান যেন একজন প্রবাসীর শৈশব স্মৃতির প্রতি গভীর অনুভব, ভালোবাসার গাঢ়তম প্রকাশ। এ সনেটের মাধ্যমে মধুসূদন বলতে চেয়েছেন, শিকড় কখনো ছেঁড়া যায় না, আর কপোতাক্ষ হয়ে উঠেছে সেই শিকড়েরই টান। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনবেন আবেগ, শিল্প আর দেশপ্রেমের মিশেল মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটির আবৃত্তি। আবৃত্তিতে রয়েছেন সালমানুল মেহেদি মুকুট।
1: শততো হে নদ তুমি পরমর মনে, শততো তোমার কথা ভাবি এ বিরলে, শততো যে মতি লোক নিশার স্বপনে শোনে মায়ামন্ত্র ধ্বনি, তবু কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যত দিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি। এ মিনতি গাবে বঙ্গজনের কানে সখে সখারিতে নাম তার, এ প্রবাসী মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে।
0: নাম জীবনানন্দ হলেও আনন্দ নয়, বরং পরাবাস্তবতা আর বিষণ্ণতাকে খুঁজেছেন জীবন প্রকৃতির প্রতিটি অনুসঙ্গে। প্রকৃতির নিখাত উদারতার চাদর জড়িয়ে হয়ে উঠেছেন রূপসী বাংলার কবি। তার কবিতায় নিসর্গ, ইতিহাস ও মানুষের অন্তর্নিহিত একাকিত্বের এক মায়াবী রূপ লক্ষ্য করা যায়। তিনি মানুষের হৃদয় চেতনার গভীর অনুভবের নিসর্গ লগ্ন প্রকাশ ঘটিয়ে মানব চিত্তে এক বিশেষ স্থান করে নিয়েছেন। কবি সুরঞ্জনা কেবল রক্তমাংসের কোনো মানবী নয়, কবি কল্পনার আদর্শ প্রেমিকা, যাকে জাগতিক সব দুঃখ কষ্ট ও পার্থিব জীবনের অসারতা থেকে দূরে তার কাছে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। কবি জীবনানন্দ দাশ সুরঞ্জনাকে যান্ত্রিক জীবনের প্রতীক, অন্য যুবকের সঙ্গ ত্যাগ করে প্রকৃতির মাঝে কবির হৃদয় ফিরে আসার যে আহ্বান জানিয়েছেন, যার মাধ্যমে শাশ্বত প্রেম, আত্মিক শান্তি এবং ক্ষণস্থায়ী মোহ থেকে মুক্তির আকুতি প্রকাশ পেয়েছে। যুবক এখানে প্রতীকী, যার আড়ালে আধুনিক নাগরিক জীবনের কৃত্রিমতা, ক্ষণিক মোহ এবং স্থূলতাকে বুঝিয়েছেন। তিনি নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে মাঠে ঢেউয়ে ফিরে আসার আহ্বানে প্রেম ও প্রকৃতিকে একাকার করার চেষ্টা করেছেন। সুরঞ্জনা যেন কবির হারিয়ে যাওয়া স্বপ্নকন্যা, যেখানে তিনি ব্যক্তি জীবনের হতাশা, বিষণ্নতা, আধুনিক জীবনের নিঃসঙ্গতার ক্ষুব্ধ মনকে শান্ত করার ঔষধ খুঁজেছেন। শ্রোতা বন্ধু, শুনবেন কবি জীবনানন্দ দাশের আকাশলীনা কবিতাটির আবৃত্তি, আবৃত্তিকার মল্লিকা দাশের উচ্চারণে।
2: সুরঞ্জনা ওইখানে যেও না কো, তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো।

কি কথা তাহার সাথে, তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ। তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস।

0: চলছে গ্রীষ্মকাল, আকাশটা কেমন যেন তেতে আছে, মাটি ফেটে চৌচির, গাছের পাতা নুয়ে পড়েছে। এই যে অগ্নিঝরা গ্রীষ্ম, এই যে নিষ্ঠুর দাবদাহ, এর মধ্যে দাঁড়িয়ে আমাদের বুকের মাঝে একটাই প্রার্থনা বাজে, বৃষ্টি এসো। কবি নিরঞ্জন মণ্ডল তার হে মেঘ বালিকা কবিতায় সে প্রার্থনাই ভাষা দিয়েছেন। এ শুধু বৃষ্টির জন্য আকুতি নয়, এ হল দগ্ধ মাটির, ম্রিয়মান ঘেটু ফুলের, উঠোনের রাংচিতার বেড়ার, নদীর পাড়ে ডানা ঝাপটানো শালিক বকের সম্মিলিত ডাক। কবিতায় মেঘ কেবল মেঘ নয়, সে এক বালিকা অভিমানী চঞ্চলা। কবি সেই চঞ্চলা মেঘ বালিকাকে ডেকেছেন মৃত্তিকায় নেমে আসতে, যাতে জীব ও জীবন সুশীতল হয় এবং শব্দচাষীর হাতে অঙ্কুরিত স্বপ্ন বীজ এসে পৌঁছায়, যাতে সমস্ত পাপ তাপ ধুয়ে যায় অমৃত ধারায়। প্রিয় শ্রোতা, এবার শুনুন কবি নিরঞ্জন মণ্ডলের স্বকণ্ঠ উচ্চারণ কবিতা হে মেঘ বালিকা।
1: এই অগ্নিঝরা দিনে, ঘাম ঝরানো গ্রীষ্মে, দগ্ধ বিষাক্ত এ মর্তলোক, তোমাকে ডাকছি হে মেঘ বালিকা। আকাশ ফাটা বজ্র নিয়ে কবে নেমে আসবে তপ্ত এ ধরণীতে, আশীর্বাদের হাত রাখবে বনস্পতির মাথায়। অগ্নিবর্ষী গ্রীষ্মের মাঠ ফেটে দগ্ধ চৌচির, ফুটন্ত লাভার দুঃসহ স্পর্ধা থেকে জানাই মুক্তির আকুল প্রার্থনা। নিরস প্রকৃতিতে চলছে নিরলস ধূসর ধুলোর উৎসব, ছুরিছে নিষ্ঠুর এ দাব দাহ, গ্রীষ্মের কঠোর ক্রোধে মূর্ছিত এ জনপদ। তোমার আসন্ন আগমন ধ্বনি বাজে তৃষ্ণার্ত বুকের মর্মতলে, প্রার্থিত অনন্ত জলে উৎকীর্ণ হয়ে আছে অজস্র ঘেটু ফুল, আর শ্যাওড়া কালকাসুন্দী ভাট ফুল, ম্রিয়মান কলমিলতা, উঠোনের চারপাশে রাংচিতার বেড়া, নদীর বাঁকে বাঁকে ঘর বাড়ি, অর্জুন মেহগিনীর শীর্ষ বিন্দুতে বসে অসহায় দোয়েল, ঝাঁকড়া পাতার কাঁঠাল গাছে বসে বৃষ্টি ভিজুক সকালের কাক, নদীর পাড়ে গাছে গাছে জানা ঝাপটাক শালিক বক পানকৌড়ি বুনটিয়ারা, গরম নিঃশ্বাস আর পরম বিশ্বাসে মনবন ভিজে উঠুক তোমার পিতল জলধারায়। তোমার গুরু গুরু পদধ্বনি শুনে মনে পড়ুক গীতবিতানের রবি ঠাকুরকে, নদী জলে দুরন্ত কিশোর মন উজানে ডুব সাঁতার খেলুক আপন মনে। হে মেঘ বালিকা, তুমি এলে স্বপ্ন নিবিড় বাসনা পরিণত হবে প্রফুল্ল প্রেমের পঙ্ক্তিতে, বহু যুগের ওপার থেকে শোনাও তোমার ঝরঝরো আগমন বার্তা, সবুজ জামা পরে অপেক্ষায় থাকা কদম কুড়িকে শোনাও তোমার বাদল মেঘের সিঞ্জিনী, শ্যামল মাটির স্পর্শে জাগুক জীবনের স্পন্দন, তোমার পায়ের নূপুর জল তরঙ্গ হয়ে ভিজিয়ে দিক আমাদের ঊষর মনজমিন, কালো চুলে মুখ ঢেকে নাচুনি বালিকার মতো কত আর উকি ঝুঁকি মারবে বজ্র গম্ভীর স্বরে। হে মেঘ বালিকা, এবার নেমে এসো মৃত্তিকায়, জীব জীবন সুশীতল হোক তোমার ছোঁয়ায়।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুনছেন খুলনা বেতারের কবিতার অনুষ্ঠান কথা ও ছন্দ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে লিখুন এই ঠিকানায়। প্রযোজক কথা ও ছন্দ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা 9000। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এ পর্যায়ে কবি নিরঞ্জন মণ্ডলের স্বকণ্ঠ উচ্চারণ আরও একটি কবিতা শুনবেন। কবিতার শিরোনাম ধানফুল আশ্বিন ও মা।
1: এই ধানফুল আশ্বিনে মায়ের আলতা পরা পা ডুবে আছে শিশির ভেজা দূর বাঘাসে, রোদ বৃষ্টির সবুজ সন্ধিতে, বাতাস যখন প্রসন্ন আলোর বাসি শুনে লুটোপুটি খায়, নদী মঠ বৃক্ষে আশ্বিন এসে নিজের নাম লিখে দেয় বিস্মৃতির বিষণ্ণ জলধারায়। পূর্বের জলাভূমিতে শালুক ফুলের ঝলমলে হাসি, দিঘির জলে জল পদ্ম, সুনীল অপরাজিতায় ভরে ওঠে উঠোন। কি প্রগাঢ় জীবন বোধে জেগে ওঠে আশ্বিনের এই ধান শিশু সবুজ জীবন। মনের ভেতর যে বেদনার চর, সেখানে যত্নহীন ফুটে থাকে গাঢ় নীল ঘাস ফুল। মাটির শরীরে রৌদ্রের অভিজ্ঞান অভিজ্ঞান আর মেঘমালা সদৃশ্য উড়াল নিয়ে উপমারা ডালপালা বিস্তৃত করে আকাশে। পানের বাটায় চুন সুপারি ক্ষয়ের নিয়ে ধূসর নম্র বদুঠি হয়ে বসে থাকে ন্যাকলা বারান্দায়। আশ্বিনের এই ধান শিশু সবুজ শৈল্পিক বিভা মাকে আন্দোলিত করে। এক প্রগাঢ় জীবন বোধে জেগে ওঠেন তিনি। সদিচ্ছার মেঘ ভিজিয়ে দেয় তার অন্তিম চারণ ভূমি। বৃক্ষ যেমন পত্রপুষ্প পল্লবে নিজেকে সাজিয়ে রাখে, তেমনি দশ হাতে দশ দিক আলো করে সংসার সামলান মা। সময়ের পথ আগলে দাঁড়িয়ে থাকে ভোলা ভালা চেহারার মা হারা তিনটে বিড়াল ছানা। একদিন সব কিছু ফেলে সবাইকে রেখে এই ধান ফুল আশ্বিনে জীবনের কাঁধে চেপে মাও চলে যান অন্তহীন শূন্যতায়। সেই থেকে রূপ ঝলমলে স্বদেশ মাতা হয়ে যান আমাদের সকলের মা।
0: কবি সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি ওপার বাংলায় বেড়ে উঠলেও মাতৃভূমির প্রতি গভীর নারীর টান এবং আত্মিক সম্পর্ক ছিল চির অটুট। যদি নির্বাসন দাও, মূলত দেশপ্রেম ও জন্মভূমির প্রতি তীব্র আকর্ষণের এক অনন্য দলিল, যেখানে জাতীয়তাবোধ ও দেশপ্রেম এক গভীর মাত্রায় ধরা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং দেশের নদী প্রকৃতির প্রতি কবির তীব্র আকর্ষণ ফুটে উঠেছে। তিনি বলেছেন, দেশ ও মাটি থেকে বিচ্ছিন্ন হওয়া মানে মৃত্যু। এই বাংলাদেশের মাটি, নদী, মানুষ, তার অস্তিত্ব, তাকে তার থেকে ছিন্ন করলে তিনি আত্মবিসর্জন দিবেন। কবির কাছে জন্মভূমির বিষণ্ন আলো, নদী, মাটি, জীবন তার বেঁচে থাকার অনুপ্রেরণা। তিনি সাড়ে তিন হাত ভূমির কথাটি দিয়ে সূক্ষ্মভাবে মানুষের অস্তিত্ব ও মাটির সম্পর্ককে স্মরণ করিয়ে তার দেশপ্রেমকে যুক্তির ঊর্ধ্বে উঠে হৃদয়ের গভীরতম অনুভূতির অনুরণন ঘটিয়েছেন। কবিতাটিতে প্রকৃতি আছে, আছে এক সমুদ্র অভিমান। কবি মরে যাব কথাটির মধ্য দিয়ে যে মৃত্যুর কথা বলেছেন, তা কেবল আক্ষরিক নয়, একটা তীব্র আবেগের প্রকাশ। হারানোর ভয় যা কোনো কিছুর মূল্য বোঝাতে সাহায্য করে। কবিতায় দেশ মানে কেবল ম্যাপ নয়, দেশ মানে স্মৃতি, ভাষা, গন্ধ। মোট কথা, কবিতাটি মনে করিয়ে দেয় দেশ মানে দূরের কিছু নয়, দেশ মানে ঘরের পাশের পুকুর, প্রথম ভোর যা প্রতিটি দেশপ্রেমিকেরই অন্তর্ভাবনা। ফলে কবির নিঃশর্ত আত্মনিবেদন, দেশ ও মাটির প্রতি আত্মিকতা, ব্যক্তি আর্তনাদ যেন মুহূর্তে সমষ্টিক দেশপ্রেমে রূপান্তরিত হয়েছে। শ্রোতা বন্ধু, শুনবেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি নির্বাসন দাও কবিতার আবৃত্তি। আবৃত্তিতে রয়েছেন পার্থ প্রতিম দাস।
2: যদি নির্বাসন দাও, আমি অষ্টি অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ন আলোই এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই সাড়ে তিন হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি অষ্টি অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম, এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি, বৃষ্টিতে চিকন, তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামের অনহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকের ঝিকমিক খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শট ও তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রের শিশিরে কাঁপে ঘাস ফুল, এ আমারই সাড়ে তিন হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্ঠী অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষপান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যাই ভোরের স্কুলে, নিথর দিঘির পাশে বসে আছে বক, আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক, আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর উড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি, নেই নাকি খেজুর রসের ঘ্রাণ, শুনে নাকি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর, বিষণ্ন আলোই এই বাংলাদেশ, এ আমারই সাড়ে তিন হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব।
0: ষাটের দশকের অত্যন্ত শক্তিশালী রোমান্টিক ও প্রতিবাদী কবি রফিক আজাদ, তার কবিতায় প্রেম, প্রকৃতি ও রোমাঞ্চের পাশাপাশি তীব্র সামাজিক চেতনা ও দ্রোহের অপূর্ব মিলন লক্ষ্য করা যায়। তার কবিতার মূল সুর রোমান্টিকতা ও সামাজিক দায়বদ্ধতা হলেও কবির প্রেমের দর্শন ব্যক্তি ছাপিয়ে দেশ ও মানুষের প্রতি গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। রফিক আজাদের যদি ভালোবাসা পাই কবিতাটি কেবল প্রেমের কবিতা না, এটা বেঁচে থাকার একটা ঘোষণাপত্র। একাত্তরের পর লেখা এই কবিতায় কবি বিধ্বস্ত দেশ গড়তে সবচেয়ে বড় শক্তি ভালোবাসাকে প্রত্যাশা করেছেন। কবিতায় যুদ্ধ, ক্ষুধা, হতাশা, আশা সমান তালে এগিয়েছে। কবি ভালোবাসা পেলে সব করতে পারবেন। ভালোবাসা এখানে প্রেরণা, সত্যিকারের ভালোবাসা মানুষের মধ্যকার মৃত মানুষটাকেও জাগিয়ে তুলতে পারে। প্রেমকে পাওয়ার পর কবির যে মানসিক রূপান্তর ঘটবে তা বোঝাতে পাহাড় ডিঙানো, সমুদ্রে সাঁতার কাটা, মখমল দিন পাওয়ার মতো প্রাকৃতিক অনুষঙ্গের আশ্রয় নেয়া যেন প্রেমকে ডিঙিয়ে জীবনকে সুন্দর করে তোলার এক মহিমান্বিত ইচ্ছার বহিঃপ্রকাশ। তিনি সরল শব্দচয়নে এক গভীর উপলব্ধি ও রোমান্টিক আকুলতার অনন্যতা সৃষ্টি করেছেন। প্রিয় শ্রোতা, শুনবেন কবি রফিক আজাদের যদি ভালোবাসা পাই কবিতার আবৃত্তি, আবৃত্তিকার হোসনেয়ারা জোয়াদ্দারের উচ্চারণে।
3: যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব ভুলগুলি, যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি, যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব, যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাব আর সমুদ্র সাঁতরাব, যদি ভালোবাসা পাই আবার আকাশ হবে দ্রুত শরতের নীল, যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব মধ্যমের, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব ভুলগুলি, যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কথাগুলি।
0: আমার দেশটা প্রেমে বাঁধা কোনো নিথর ছবি নয়, এটাই আমার শিরায় বহমান রক্তের পরিচয়, বুকের গভীরে গেঁথে থাকা এক অদম্য প্রত্যয়। এদেশ আমার মায়ের আঁচল, ঘামে ভেজা শ্রমে নত, চোখের কোটরে জমে থাকা স্বপ্ন অবিরত। স্বদেশ আমার প্রথম বলা, অ আ ক খ বর্ণমালা, যে ভাষাতে কাঁদতে শিখি কাইতে শিখি জয়ের পালা। এদেশ আমার বাবার মুখের যুদ্ধ দিনের গল্প বলা, হার না মানা শপথে বোনা হাজার রাতের বিজয় গাথা। স্বদেশ আমার পথের ধুলোয় মিশে থাকা চেনা পায়ের চিহ্ন রেখা, ইটের ভাঁজে ক্ষেতের সীমায় পূর্বপুরুষের নাম যে লেখা, আমার দেশটা দাগে টানা কোনো কাগজের সীমা নয়। এ যে আমার জন্ম থেকে মৃত্যু অবধি একান্ত আশ্রয়।
4: কবিতা পাঠের অনুষ্ঠান কথা ও ছন্দ এখানেই শেষ হল। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনা আফরুজ্জাহান চৌধুরী কলি, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই বিকেল 4টের বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোন না কোন প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আজ শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে। তারেক রহমান আশা প্রকাশ করেন, শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে। তিনি শিশুদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন করে কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগের পাশাপাশি শিশুদের খেলাধুলার বিকাশেও নতুন কর্মসূচি গ্রহণ করেছে। ভবিষ্যৎ কর্মজীবনের কথা বিবেচনায় শিশুদের বিদেশী ভাষা শেখার উপর গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানি সহ বিভিন্ন বিদেশী ভাষা শেখার সুযোগ শিশুদের জন্য সৃষ্টি করা হবে। শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ শুধু মানুষের প্রতিই নয়, প্রকৃতি ও প্রকৃতির সৃষ্টির প্রতিও সদয় হবে। তারেক রহমান পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিশুদের ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রত্যেক শিশুর মধ্যেই অপার সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে আছে উল্লেখ করে সে প্রতিভা বিকাশে শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান শিশুদের শৈশব হতে হবে নিরাপদ, তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত এই কথা বলেন। সাব রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের এ ক্যাটাগরির 131 জন সাব রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে 18 জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয় সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই এই লটারি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 24 ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই জায়গায় স্থিতিশীল হলে সরকার দেশীয় মূল্য পুনঃসমন্বয়ের চিন্তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে বাজার তদারকি কার্যক্রমের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে এলপিজির মূল্য সমন্বয় করার কথা জানিয়ে তিনি বলেন, বাজারে অনিয়ম ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিবেশ দূষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, জ্বালানি খাত ও বিদেশে কর্মী পাঠানো সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দেশটির দক্ষিণাঞ্চলীয় উন্দো রাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিমানে আরোহী 32 জনের সকলে নিহত হওয়ায় 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। কর্তৃপক্ষ জানায়, দেশটির ইগবোকোডা অঞ্চলের একটি নৌঘাটির কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি বেনিন থেকে অর্থনৈতিক কেন্দ্র লাগোসের পথে নিয়মিত উড্ডয়নে ছিল। একজন স্থানীয় বাসিন্দা বিবিসিকে জানান, বিমানটি একটি জলাধারের কাছে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে কাপড় ও জুতা পড়ে থাকতে এবং ওই এলাকায় ধোঁয়া উঠতেও দেখা যায়। 25 জন যাত্রী ও 7 জন ক্রু সদস্যদের নিহতের ঘটনায় প্রেসিডেন্ট বোলা টিনুবু গভীর সমবেদনা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।

শুরু হচ্ছে ছায়াছন্দ, ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমেই শুনবেন রিভেঞ্জ ছবি থেকে গান বেলাল খান ও কনার কণ্ঠে।

শ্রোতা বন্ধু, আপনারা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছেন, এবারে শুনবেন ভালোবাসার ঘর ছবি থেকে একটি গান, যুগলে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছন্দ অনুষ্ঠানে বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছেন। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আবারও শোনাবো গান। এবারে আপনারা শুনবেন মায়ের দোয়া, এই ছবি থেকে গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী।

শ্রোতা বন্ধু, আপনারা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন। এখন বিরতি। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হবে। হামদের রচয়িতা সাবের আহমেদ চৌধুরী, গিয়েছেন খুরশিদ জাহান খান।

অবাধ্য যারা পাপি বুজদিল, করিও না সেই মিছিলে সামিল। এই মোনাজাত করিও কবুল, হে পালক সকলে তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ হাসরে তুমি রহমান, তুমি যে রহিম।

আল্লাপাকের শানে হামদ পরিবেশিত হল। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসাব গ্রহণ করবেন। আল কুরআন সূরা নিসা আয়াত 86। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে ভালো। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখেও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায় যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শুকুরের চেয়েও নিকৃষ্ট হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল, নাতের রচয়িতা কাজী নজরুল ইসলাম, শিল্পী শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদ।

নাতে রাসুল শুনলেন। শ্রোতাবন্ধু, আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাব ছায়াছবির গানে। আর এই আয়োজন আপনারা শুনতে পারছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শোনাব সুন্দরী বধূ ছবির গান, গেয়েছেন কনক চাপা ও এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধু, এই গানটির সাথে সাথেই শেষ হয়ে গেল বিভিন্ন ছায়াছবির গান। আর হ্যাঁ, এই গানটি শুনলেন আপনারা লাভ ইন থাইল্যান্ড, এই ছবি থেকে গেয়েছেন আগুন ও শাকিলা জাফর। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথমেই গিয়েছেন রফিকুল আলম ও শাম্মী আক্তার, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর সম্মেলন কক্ষে বিদেশ নির্ভরতা পেরিয়ে বাংলাদেশে এনজিও অর্থায়নের ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ভ্যালু ফর মানি, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশগত বিবেচনা ও সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশে বাজার তদারকি কার্যক্রমের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বাজার নিয়ন্ত্রণে এলপিজির মূল্য সমন্বয় করার কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বাজারে অনিয়ম ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রচলিত বাজারের পাশাপাশি এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এশীয় বাজারে রপ্তানি প্রবৃদ্ধি বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাই সেপ্টেম্বরে চীনে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 9.33% বেড়ে 22,54,10,000 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল 20,61,80,000 ডলার। এশিয়ার গুরুত্বপূর্ণ বাজার জাপানেও বাংলাদেশের রপ্তানি কিছুটা বেড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। ডিএসইতে 390টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 79টির এবং কমেছে 270টির এবং অপরিবর্তিত ছিল 41টি। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 20 পয়েন্ট কমে অবস্থান করছে 5,424 পয়েন্টে। ডিএসইতে 564,17,00,000 টাকার শেয়ার ও ইউনিট রদবদল হয়েছে, যা আগের কার্যদিবসে লেনদেন হয়েছে 537,11,00,000 টাকা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 22 অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি জারি করেছে। চিঠি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। তবে 23 অক্টোবর থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট আগের সময়সূচি অনুযায়ী বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা, ইউরো বিক্রয় 139.95 টাকা, ক্রয় 137.43 টাকা এবং সৌদি রিয়াল বিক্রয় 33.13 টাকা, ক্রয় 32.47 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় মোহাম্মদ আরিফুল হক।
2: শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। আলো যেমন দূর করে রাতের অন্ধকার, শিক্ষা তেমনি দূরীভূত করে জ্ঞানহীনতার অন্ধকার। তাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবার কোনো বিকল্প নেই, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই দেশ তথা জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে হতে হবে সুশিক্ষায় শিক্ষিত। আর সেই নিরিখেই শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের আসর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। শিক্ষার্থীদের আসর সঞ্চালনায় আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুল হক, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আমার সাথে স্টুডিওতে দুজন শিক্ষার্থী রয়েছে, তোমরা তোমাদের পরিচয় দাও।
3: আসসালামু আলাইকুম, আমি মাহজাবিন জেরিন পুষ্পিতা, স্টুডেন্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
4: আসসালামু আলাইকুম, আমি মাহবুব হোসেন, স্টুডেন্ট আর্ম।

0: ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।
1: তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা আলোচনা করব দৃঢ়তা প্রদান ও চলন এই বিষয়ে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো যে দৃঢ়তা প্রদান ও চলন এটার মূল বিষয়বস্তু আসলে কি?
0: জি স্যার, মানবদেহের আমাদের যে কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করা হবে এই বিষয়ে, মানে কঙ্কালতন্ত্রটা কিভাবে সঞ্চালন হয়, কিভাবে আমাদের চলনে কিভাবে কঙ্কালতন্ত্র সাহায্য করে, মূলত বিষয়টা আসবে কঙ্কালতন্ত্র।
1: আচ্ছা, হ্যাঁ ভালো বলেছো। মূলত আমাদের কঙ্কালতন্ত্র বা আমাদের দৃঢ়তা এবং আমাদের চলনে মূলত কঙ্কালতন্ত্রের যে ভূমিকা সেই বিষয়বস্তু হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং সেক্ষেত্রে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কঙ্কালতন্ত্রের পরিচিতি। আমরা আজকের যেই পর্ব বা এই যে আজকের শিক্ষার্থীদের আসর, এখানে মূলত দৃঢ়তা প্রদান ও চলনের ক্ষেত্রে কঙ্কালতন্ত্রের যে ভূমিকাটা সেটা আলোচনা করার আগের যে কথাগুলো, অর্থাৎ কঙ্কালতন্ত্র কি, কঙ্কালতন্ত্রের পরিচিতি, কঙ্কালতন্ত্রের কাজ, এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত কথা বলবো। এবং এই টপিকটার উপরেই ধারাবাহিকভাবে আমরা কথা বলার চেষ্টা করব পরবর্তী পর্বগুলোতে ইনশাআল্লাহ। তো আসো আমরা শুরু করি। প্রথমে যেটা বলতে হয় যে দৃঢ়তা প্রদান ও চলন এই প্রসঙ্গটা কেন আসলো কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে, কারণ কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে আমরা যেটা জানি যে কঙ্কালতন্ত্র আমাদের যে দেহ কাঠামো সেটা গঠনে যেমন সহায়তা করে, ঠিক তেমনি আমাদের দেহের অভ্যন্তরে যে সফট যে অর্গানগুলো আছে সেগুলোর সুরক্ষা প্রদানেও সাহায্য করে বা ভূমিকা পালন করে। এবং সেই সাথে আমাদের যে বডি মাসেল বা যেটাকে আমরা পেশি বলি সেই পেশির সংযোগ তল হিসেবেও কাজ করে, ফলে সেটা কিন্তু আমাদের চলনেও ভূমিকা রাখে।
2: মানে
1: একই সাথে আমাদের বডির যে রিজিডিটি বা দৃঢ়তা সেটা যেমন বজায় রাখে, সেই সাথে দেহের কাঠামো ঠিক রাখার পাশাপাশি এবং অভ্যন্তরীণ যে অঙ্গগুলো সেগুলো সুরক্ষার পাশাপাশি আমাদের চলনে ভূমিকা পালন করে। এই যে আমরা হাঁটাচলা করছি, ইভেন আমরা যে হাসি দেই, এই হাসির ক্ষেত্রে কিন্তু পেশির একটা ভূমিকা আছে। এবং এই পেশি এবং কঙ্কাল এর সমন্বিত রূপটাই কিন্তু আমাদের এই ওভারঅল যে মুভমেন্ট বা চলন সেটা। বুঝতে পেরেছো? তো আসো সেক্ষেত্রে আমরা জানি যে প্রথমে কঙ্কাল কি, এটাকে কি বলতে পারবে যে কঙ্কাল বলতে আসলে আমরা কি বুঝি?
2: স্যার, কঙ্কাল বা কঙ্কালকে যদি আমরা স্পেসিফাই করি তাহলে অস্থি দিয়ে স্পেসিফাই করতে হয়। আর অস্থিগুলো হচ্ছে ভ্রূণীয় মেরুদণ্ড থেকে উদ্ভূত এমন এক ধরনের টিস্যু যেগুলো হচ্ছে আমাদের দেহকে চলনে সাহায্য করে, আমাদের দেহের দৃঢ়তা প্রদান করে, আমাদের দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে বাইরের আঘাত বা ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে। এগুলো সমন্বয়ে মূলত কঙ্কালটা গঠিত হয়।
1: আচ্ছা, অর্থাৎ আমাদের দেহের কাঠামো গঠন, আমাদের অভ্যন্তরীণ অঙ্গের সুরক্ষা, আমাদের চলন, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিত যে তন্ত্র
0: সেটা কঙ্কালতন্ত্র,
1: সেটাই হচ্ছে
2: কঙ্কালতন্ত্র।
1: তো এর গঠনে মূলত দুটো জিনিস থাকে, একটা হচ্ছে অস্থি এবং একটা
2: তরুণাস্থি।
1: তো অস্থি এবং তরুণাস্থির এই যে বিষয়টা, এই এর গঠনটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব যে আসলে অস্থি কি দিয়ে গঠিত বা তরুণাস্থি কি দিয়ে গঠিত, এর কোনো প্রকারভেদ আছে কিনা, এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা যেটা বলছিলাম যে কঙ্কালতন্ত্রের ডেফিনেশন বা কঙ্কালতন্ত্র কি, এটা আমরা এখন ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এটা একটু আমাকে বলো যে এই কঙ্কালতন্ত্রে আমরা যে অস্থির কথা বলছি বা তরুণাস্থির কথা বলছি, তো এটা দিয়ে তো মূলত কঙ্কালতন্ত্র গঠিত, তাই না? তো এই অস্থির আসলে সংখ্যাটা কত আমাদের?
0: শিশু অবস্থায় 300 এবং পূর্ণবয়স্ক অবস্থায় 206।
1: শিশু অবস্থায়
0: 300
1: এবং পূর্ণ, বাকিগুলো কোথায় যায় পূর্ণবয়স্ক?
0: স্যার, বাকিগুলো ওই যে ফিউজড হয়ে যায়, যেমন আমাদের ককিস, তারপর ককিসে যে 4 হাড় মিলে 1 হাড় হয়ে যায় এরকমের, মানে বাকিগুলো লেক্রামের যে 5 হাড় মিলে 1 হাড় হয়, এখান থেকে তো স্যার 60 হাড় চলে গেল, তো এরকম করে আর কি কিছু হাড় মানে ফিউজড হয়ে 1 হাড় তৈরি হয়, যার কারণে হাড়ের সংখ্যা কমে যায়।
1: গুড, ভালো বলেছো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই যে কঙ্কালতন্ত্র, এই কঙ্কালতন্ত্রের যদি আমি শ্রেণীবিন্যাস করি বা এটাকে যদি ক্লাসিফাই করি, তো মূলত আমরা এখানে দুটো জিনিস পাই, একটা হচ্ছে বহিঃকঙ্কাল, একটা
2: অন্তঃকঙ্কাল।
1: অন্তঃকঙ্কাল, বহিঃকঙ্কালটা হচ্ছে আমাদের যে কঙ্কালটা দেহের বাইরে অবস্থান করে, যেমন ধরো যে চুল, নখ, লোম, এই ধরনের যে অংশগুলো আছে। পাশাপাশি অন্তঃকঙ্কাল এটা হচ্ছে এই যে আমাদের দেহের অভ্যন্তরে, যেটা আমরা বাহ্যিক ভাবে দেখি না, চামড়া বা মাংস দিয়ে ঢাকা থাকে, তাই না? কিন্তু আমাদের দেহের মূল যে কাঠামো এটা গঠন করেই কিন্তু এই অন্তঃকঙ্কাল। সুতরাং কঙ্কাল বলতে আসলে আমরা শরীরের ভেতরকার যে কঙ্কাল বা অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলেটন সেটাকেই বুঝি। তো এর কাজ কি মূলত, এই যে কঙ্কালের কথা বলছি আমরা, তো এর কাজটা কি, যদিও আমরা সংজ্ঞায় এটা অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছি বা বুঝতে পেরেছি যে এর মূল কাজটা আসলে কি। যেমন সংখ্যাটা যদি আমি একটু রিপিট করি তাহলে কি দাঁড়ায় জিনিসটা, যে ভ্রূণীয় মেজোড্রাম থেকে উদ্ভূত এবং অস্থি এবং তরুণাস্থি নির্মিত যোজক কলার সমন্বয়ে গঠিত একটা তন্ত্র হচ্ছে কঙ্কাল তন্ত্র, এবং এটা একই সাথে দেহের কাঠামো দান করে, তারপরে দেহের যে অভ্যন্তরীণ অঙ্গ সেটাকে সুরক্ষিত রাখে, দেহের ভার বহন করে এবং পেশি সংযোগের তল হিসেবে কাজ করে। এই তন্ত্রকেই আমরা বলছি কঙ্কাল তন্ত্র। তার মানে আমাদের এই সংজ্ঞার মধ্যে কিন্তু কাজগুলো চলে এসেছে, তাই না? তো প্রথমত আসবে তাহলে দেহের কাঠামো গঠন, তারপরে আসবে ভার বহন, রক্ষণাবেক্ষণ, এরকম নড়াচড়া করা বা চলাচল, মুভমেন্ট যেটাকে বলছি। একই সাথে আমাদের যে, যদিও এটা রক্ত সংবহন তন্ত্রের অংশ, যে রক্ত এটা তৈরিতে কিন্তু, হ্যাঁ, লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড সেল যেটা, সেটা তৈরি করতে কিন্তু এই কঙ্কাল, এবং সেই সাথে আমাদের যে মিনারেলস বা খনিজ লবণ সেটা সঞ্চয় কিন্তু এটা ভূমিকা পালন করে। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, যে এই যে লবণগুলো আছে সেগুলো সঞ্চয় কিন্তু এই অস্থি ভূমিকা পালন করে, তাই তো? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা তাহলে যদি একটু স্পেসিফিক ভাবে একটু আমরা আলোচনা করি যে অস্থি তরুণাস্থি, যেহেতু আমরা বলছি যে অস্থি এবং তরুণাস্থির সমন্বয় মূলত কঙ্কাল তন্ত্রটা গঠিত, তাই না? তো সেই আলোচনায় আমরা যাব স্পেসিফিক ভাবে অস্থি এবং তরুণাস্থিতে। তবে তার আগে আমরা এই যে কঙ্কাল তন্ত্রের কথা বলছি, এটা একটু ক্লাসিফিকেশন, যদিও আমরা কঙ্কাল তন্ত্রের ক্লাসিফিকেশনটা নিয়ে কথা বললাম, কিন্তু মূলত আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানব কঙ্কাল, তাই না? তো কঙ্কাল তো দেখো হায়ার ক্লাসের অ্যানিমাল যারা আছে সবার বডিতেই কিন্তু কঙ্কাল রয়েছে, কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় কি?
0: মানব কঙ্কাল।
1: আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সে কথাগুলো কিন্তু ওভারঅল যে হায়ার ক্লাসের মোটামুটি সব প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য, বাট এখন আমরা স্পেসিফিকভাবে মানব কঙ্কাল নিয়ে কথা বলবো। সেই জায়গায় মানব কঙ্কালের যদি আমি শ্রেণী বিভাগ করি, সেখানে আমরা দেখি যে মানব কঙ্কাল মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যেমন করোটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর, এবং একই সাথে উপাঙ্গিক কঙ্কালে কিন্তু আবার চারটা ভাগ আছে, যে বক্ষস্থিচক্র, বাহু, হাত যেটাকে আমরা বলি, হ্যাঁ, শ্রোণীচক্র আর পা, এই সবগুলো মিলে কিন্তু ওই যে আমরা বলছি 206টা যে হাড় সেটা, সেক্ষেত্রে অক্ষীয় কঙ্কালের ক্ষেত্রে আমরা 80টার মতো হাড় পাই, আর
0: 126,
1: হ্যাঁ, উপাঙ্গিক কঙ্কালে 126টা হাড় পাই, তাই তো?
2: জি স্যার।
1: এবার আসো যে আমরা এই যে অস্থি এবং তরুণাস্থির কথা বলছিলাম সেই জায়গাটা একটু আসি। অস্থি বলতে আসলে আমরা কি বুঝি? অস্থি মূলত দেখো আমরা ওই যে সংজ্ঞা কিন্তু বলছিলাম যে এটা এক ধরনের যোজক কলা। যোজক কলা মানে হচ্ছে যে কলা বা টিস্যুটা কানেকটিভিটি রক্ষা করবে, তাই তো? তো এই ক্ষেত্রে এটা কিভাবে কানেকটিভিটি রক্ষা করে এটাও কিন্তু সংজ্ঞার মধ্যেই আছে, যে আমরা বলেছি না যে পেশি সংযোগের তল হিসেবে কাজ করে, তো এখানে সেই কানেকটিভিটি রক্ষা করছে, তাই না? তো সেই দিক থেকে এটা হচ্ছে যোজক কলা, তাই তো? তো এক্ষেত্রে অস্থির ক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে যোজক কলার একটা রূপান্তরিত রূপ, এবং এটা দেহের সবচেয়ে দৃঢ় কলা, সবচেয়ে দৃঢ় বা শক্ত বা মজবুত যে কলা বা টিস্যু সেটা, এবং এর যে মাত্রিকা বা ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি বা আন্তঃকোষীয় যে পদার্থটা থাকে সেটা হচ্ছে এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত বা তৈরি, এবং এর মধ্যে ওই যে অস্থিকোষ যেগুলো আছে, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, এগুলো হচ্ছে ছড়ানো থাকে, ঠিক আছে? এবং দেখা যায় যে অস্থির ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, একদিকে অস্থির যে পুরনো যে অংশটা আছে, পুরাতন অংশটা, সেটা যেমন একটু রিডিউসড হতে থাকে বা নষ্ট বলা যাবে না, যে ক্ষয় হতে থাকে এরকম, অন্যদিকে অস্থির মধ্যে নতুন আবার অংশের কিন্তু গঠন হতে থাকে। এটা একটা ব্যালান্স রক্ষা করেই চলে, এবং সুস্থ সবল মানুষে এই ব্যালান্সটা সাধারণত রক্ষিতই থাকে, কিন্তু যদি কোনো কারণে এই ভারসাম্যটা রক্ষা না হয় তখন হচ্ছে প্রবলেমটা হয়, মানুষ ওই তখন বিভিন্ন ধরনের অস্থিজনিত যে সমস্যা সেগুলোর দিকে ঝুঁকে পড়ে, তাই তো? তো এটা আবার একটা অন্য আলোচনা, যে অস্থি সম্পর্কিত রোগের কথাগুলো যখন চলে আসবে সেটা আমরা অন্য ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব বা অন্য আসরে আলোচনা করব। আজকে মূলত আমরা এগুলো গঠন নিয়েই কথা বলবো। তো অস্থির ক্ষেত্রে তাহলে বুঝতে পারলাম যে এই বিষয়গুলো আছে, পাশাপাশি অস্থির একদম কোর জিনিসটা যদি আমি জানতে চাই, যে অস্থির কথা যে শুরুতে বললাম যে এটা সবচেয়ে দৃঢ় কলা, বললাম না এই কথা, কেন এটাকে বলতে পারো যে কেন এটা সবচেয়ে দৃঢ়, কি মনে হয়? হ্যাঁ, যা ধারণা সেটাকে বলো।
2: অস্থি যে কোষগুলো দিয়ে গঠিত, এই কোষগুলো অনেক দৃঢ়ভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে,
0: মাকড়সার জালের মতো আর কি। অস্থির কোষগুলো মাকড়সার জালের ভিতর জালের মতো থাকে, দেখে এটা একটু দৃঢ় হয়। আর তরুণ অস্থির কোষগুলো মানে ছড়ানো ছিটানো থাকে গোলাকার ডিম্বাকার, এই জন্য এটা মানে কোষের পরিমাণ কম কিন্তু এখানে লিকুইডের পরিমাণ বেশি থাকে। আর অস্থিতে কোষগুলো একদম মাকড়সার জালের মতো একজন সাথে আরেকজন একদম কাছাকাছি থাকে,
2: কানেক্টেড থাকে।
1: আচ্ছা, তোমাদের ধারণা বা কথা অনেকটা ঠিক আছে, তবে এই জায়গায় যদি একটু স্পেসিফিক ভাবে বলা যায় যে ওই যে মাকড়সা জালের মতো বলছো জিনিসটা আসলে কি, সেই জিনিসটা হচ্ছে মূলত ওটা একটা সিস্টেম যেটাকে হ্যাভারশিয়ান সিস্টেম বলা হয়। ওই আমরা যেটা বলছি যে অস্থির কথা, অস্থির মধ্যে এই হ্যাভারশিয়ান সিস্টেমটা থাকে, থাকে বলে অস্থি আসলে দৃঢ় হয়। আবার যখন তরুণস্থির কথা বলবো সেখানে দেখবো যে আমরা সেটার মধ্যে কোন রকম
2: হ্যাভারশিয়ান
1: সিস্টেম থাকে না, ফলে কি হয় সেটা অস্থির মতো এতটা বেশি কি হয় না, দৃঢ় হয় না। তো অস্থির গঠনে আমরা দেখি যে এটা একটা আবরণ দিয়ে আবৃত থাকে যেটাকে আমরা পেরিঅস্টিয়াম বলি, এবং এটার যে মাতৃকার কথা তো বললাম, মাতৃকা মানে যে ভেতরে যে জলীয় যে অংশটা সেটা, তার মধ্যে দেখা যায় যে ওই যে অস্টিওব্লাস্ট যে কোষগুলো আছে তাই না, সেগুলো ছড়ানো ছিটানো থাকে। এবং এই যে মাতৃকা, এই মাতৃকায় জৈব অজৈব দুই ধরনের
2: পদার্থই
1: থাকে, জৈব অংশটা
0: 40% আর অজৈব
1: 60%। গুড, তো এই বিষয়গুলো আমরা অস্থির বৈশিষ্ট্যের মধ্যে দেখি। এবং এটারও কিন্তু একটা ভাগ আছে, ভাগটা কিরকম মানে অস্থিকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করি তাই না, কি কি? নিরেটস্থি আর হচ্ছে স্পঞ্জ যেরকম থাকে অনেক বেশি ছিদ্রযুক্ত সেরকম অনেকটা। হ্যাঁ, তো এক্ষেত্রে নিরেট অস্থি যেটা সেটা গঠনে আমরা এই যে অস্থির যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলো মূলত নিরেট অস্থির ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে হ্যাভারশিয়ান সিস্টেমের কথা বললাম, তার দৃঢ়তার কথা বললাম, এটা আসলে নিরস্থির ক্ষেত্রে প্রযোজ্য। সহজ কথা, নিরস্থির ভিতরটা ফাঁপা থাকবে না, এটা হচ্ছে এই হ্যাভারশিয়ান সিস্টেম, বিভিন্ন ধরনের সেল, তারপরে হচ্ছে যে মাতৃকা, এগুলোতে ফিল আপ থাকবে, ভিতরটা পূর্ণ থাকবে, এটা হচ্ছে নিরস্থির বৈশিষ্ট্য। যেমন ধরো যে মানুষের ক্ষেত্রে হিউমারাস হাতের যে হাড়টা আছে, তারপরে ফিমার পায়ের যে হাড়, এগুলো কিন্তু সবগুলো উদাহরণের ক্ষেত্রে হতেই পারে, তবে হ্যাঁ গুড, এগুলো হয়। তবে এই যে আমরা স্পঞ্জি অস্থির কথা বলছি, স্পঞ্জি অস্থি কিন্তু মোট যে কঙ্কালতন্ত্র আছে তার মাত্র 20%। হ্যাঁ, তার মানে সংখ্যার দিক থেকে বা পরিমাণের দিক থেকে কিন্তু নিরেটস্থির সংখ্যাটা কিন্তু বেশি তুলনামূলক। তো তুমি একটা কথা বলছিলে পুষ্পিতা যে মৌচকের মতো যে বিষয়টা, আসলে তাই যে অনেক ছিদ্রযুক্ত মৌচক যেরকম মানে অনেক ছোট ছোট ছোট ছোট কুঠুরির মতো থাকে ওরকম থাকে, এদিকে কিন্তু একটা নাম আছে এটার, ক্যান্সেলাস, ক্যান্সেলাস বা ট্রাভেকুলার অস্থি, ঠিক আছে এরকম। তো যাই হোক, এগুলো আমরা বলছিলাম যে অস্থির মধ্যে যে উপাদানটা থাকে তার ঘনত্ব, তার দৃঢ়তা, এগুলোর উপর ডিপেন্ড করে যে ভাগটা, দুটো ভাগ নিরেট অস্থি এবং স্পঞ্জ অস্থি। কিন্তু অস্থির কিন্তু বিভিন্ন ধরনের আকার আছে, কারণ আমাদের মানবদেহের ক্ষেত্রে এক এক জায়গার অস্থি দেখতে এক এক রকম, সাইজ শেপ এক এক রকম। তো তার উপর ভিত্তি করেও কিন্তু ভাগ করা যায়, যেমন কয়েকটা ভাগ আমরা বলতে পারি এরকম যে কিছু আছে যে লম্বা অস্থি, যেমন লম্বা অস্থি যেমন হিউমারাস ফিমারের কথা বললাম সেটা, কিছু আছে ক্ষুদ্র অস্থি বা খাটো অস্থি, যেমন ধরো আমাদের এই যে হ্যাঁ এই যে আমাদের হাতে যে ছোট ছোট হাড় আছে আঙুলের যে, গুড, এগুলো কিছু চাপা অস্থি, চাপা বলতে যেমন ধরো চাপা স্ক্যাপুলা হ্যাঁ বলা যায়, তারপরে এই যে বক্ষপিঞ্জর, তার মধ্যে স্টারনাম, পোর্শুকা এগুলা, আর কিছু আছে যে আকারটা মানে অনিয়ত আকার বা ইরেগুলার বোনস যেটাকে বলি আমাদের কশেরুকাগুলো, হ্যাঁ ভার্টিব্রা যেটাকে আমরা বলি, আর কিছু আছে বাতাসপূর্ণ, যেমন ধরো যে আমাদের ম্যাক্সিলা বা চোয়াল, হ্যাঁ এখানে কিন্তু বায়ুপূর্ণ থাকে, বা আমাদের নাসা কভার সংযুক্ত সাথে সংযুক্ত যে ইয়েগুলো আছে অস্থিগুলো আছে সেগুলো। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম এই ভাগগুলো তাই তো। আচ্ছা, এবার একটু আমরা তরুণাস্থির কথা বলি। তরুণাস্থির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তরুণাস্থিটা অস্থির মতো এতটা বেশি দৃঢ় নয়, কিন্তু এর আবার অন্য বৈশিষ্ট্য আছে যেটা একই সাথে হ্যাঁ স্থিতিস্থাপক, নমনীয়, মানে এটা সহজে ভেঙে যায় না। যেমন অস্থিটা কি অনেক বেশি চাপ প্রয়োগ করলে সে কিন্তু মানে নমনীয় হওয়ার সুযোগ নেই, হয় ভাঙবে নয় ভাঙবে না এরকম, কিন্তু তরুণ অস্থিটা কিন্তু নমনীয় হওয়ার সুযোগ আছে, ফ্লেক্সিবল হওয়ার সুযোগ আছে। তাই না?
0: রক্তবাহিকা নেই, রক্তবাহিকা,
1: হ্যাঁ, এখানে কোনো রক্তবাহিকা থাকে না এবং এরা বেশ মজবুত হয়, একই সাথে অভঙ্গুর হয় এবং স্থিতিস্থাপক গঠনবিষ্ট এক ধরনের যোজক টিস্যু মূলত এই তরুণাস্থিগুলো। কোনগুলো যেমন আমাদের নাকে কিন্তু আছে, এই যে নাকের নগায় যে এখানে কানের যে পিনা এগুলা, তারপরে দুইটা হাড়ের যে সন্ধিস্থল সেখানে হাড়ের মস্তকে, গুড, এসব জায়গায় কিন্তু এরা থাকে। তো এর গঠনটা কি? গঠনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এখানে প্রচুর পরিমাণে কি থাকে, ম্যাট্রিক্স থাকে বা মাত্রিকা থাকে এবং কিছু কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট নামক কোষ থাকে এবং এইখানে এই ম্যাট্রিক্স এর মধ্যে কিছু ছোট ছোট গহ্বর থাকে, ল্যাকুনা বলা হয় এটাকে, এবং এখানে বেশ কিছু তন্তুও থাকে বা ফাইবার থাকে যেটাকে বলা হয় কোলাজেন, কোলাজেন তন্তু। এবং একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এর যে আবরণী বা মাত্রিকা এটা অনেকটাই পারমিয়েবল বা ভেদ্য, ভেদ্য বলে এখানে কোনো আলাদা রক্তনালীর কিন্তু প্রয়োজন হয় না। তো এর কাজটা কি, মানে অস্থির কাজ তো আমরা বুঝলামই, অস্থির আমরা যে অস্থির কথা বলছি, অস্থির কাজ এবং তরুণাস্থির কাজ অনেকটা কি একই রকম না? সবার তো মূল কাজ তো একই, যে আমরা যে সংজ্ঞা যে কথাগুলো বলছি, তবে তার স্পেসিফিক বিষয়টা আসলে কি, যে এটা আসলে কিভাবে কি কাজ করছে সেইখানে যদি আমরা আসি। তরুণাস্থির ক্ষেত্রে এটা যেহেতু স্থিতিস্থাপক আমরা বললাম এবং নমনীয়, তো অনেক বেশি চাপ এবং টান এটা সহ্য করতে পারবে বা প্রতিরোধ করতে পারবে এবং এগুলো বিভিন্ন ধরনের আকৃতি গঠন করতে পারে এবং হচ্ছে আমাদের
0: দুটো অস্থির সন্ধিস্থলে,
1: হ্যাঁ, থেকে কি করে
0: অস্থিগুলো সঞ্চালনের সহায়তা করে।
1: হ্যাঁ, অর্থাৎ যেখানে দুটো অস্থির সংযোগ স্থল মানে কি, যে আমাদের যে ধরো কনুই বা হচ্ছে যে হাঁটু বা শরীরের যেসব জায়গায় যে আমাদের, হ্যাঁ, হিউমারাসের সাথে কাঁধ, আমাদের এই যে সন্ধিস্থল যেগুলো আছে
2: দুটো অস্থির,
1: এইখানে এদের একটা বড় ভূমিকা আছে যে দুইটা হাড়ের সাথে যেন ঘষা লেগে এই পার্সনের বা মানবদের কোনো ক্ষতি না হয়, ক্ষয় না হয়, সেই কাজটা কিন্তু করে। এবং এই যে সন্ধিটা বিশেষ করে একটা আদর্শ অস্থি সন্ধি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে বলা সাইনোভিয়াল অস্থি সন্ধি, যেখানে হচ্ছে মানে দুইটা অস্থির বহির্ভাগে সে মিলিত হয় এবং সরল স্থানীয় অস্থি, আর দুই অধিক যদি মিলিত থাকে জটিল স্থানীয় অস্থি বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু যারা আছো, যারা দূর থেকে শুনছো, আশা করছি স্টুডিওর এই শিক্ষার্থীদের মতো তোমরাও আজকের এই বিষয়বস্তু খুব ভালো করে বুঝতে পেরেছ। তো আজকের শিক্ষার্থীদের আসর এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা আমাদের পরবর্তী আসরে অন্য কোন নতুন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
3: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ আরিফুল হক, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি রাবেয়া সুলতানা শিওলি, ফাতেমা আফরোজ সোহেলি এবং আমি শামসি মাহমুদ শুক। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার এবং রাসেল খান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন। বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: গাছ লাগান, পরিবেশ বাঁচান। খুব প্রয়োজনে একটি গাছ কাটতে হলে সে জায়গায় কমপক্ষে তিনটি চারা রোপণ করুন। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি আমাদেরই প্রয়োজনে। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
1: ডেঙ্গু ঠেকাই একসাথে ডেঙ্গু বিষয়ক বিশেষ অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ডেঙ্গু আমাদের দেশে একটি পরিচিত জনস্বাস্থ্য সমস্যা, তবে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এডিস মশা সাধারণত মানুষের বসতবাড়ি ও আশেপাশে জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায় হল এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব ও টবের নিচের পাত্র, পরিত্যক্ত বোতল, কৌটা, বালতি, ডাবের খোসা কিংবা অন্য কোনো পাত্রে পানি জমে থাকলে তা নিয়মিতই অপসারণ করতে হবে, অর্থাৎ পানি ফেলে দিতে হবে। মনে রাখবেন, পানি জমতে দেব না, এডিস মশার প্রজনন হতে দেব না। ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিভাগের একক দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে নিজের বাড়ি ও আশপাশ ভালোভাবে পরীক্ষা করুন। খেয়াল করুন কোথাও পানি জমে আছে কিনা, অপ্রয়োজনীয় কোনো পাত্র পড়ে আছে কিনা, ফুলের টব বা টবের নিচে পানি জমে আছে কিনা, কিংবা ছাদ, বারান্দা অথবা অন্য কোনো স্থানে পাত্রে পানি জমে আছে কিনা। পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করুন। যেসব পাত্রে পানি সংরক্ষণ করা প্রয়োজন সেগুলো যথাযথভাবে ঢেকে রাখুন। তবে বিষয়টা শুধু নিজের বাড়িতে নয়, পাশের বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন এবং পাড়া মহল্লার পরিবেশের প্রতিও নজর দিতে হবে। যেহেতু ডেঙ্গু রোগের প্রধান উৎপত্তিস্থলই হচ্ছে জমে থাকা পরিষ্কার স্থির পানি, তাই আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যেন কোনো অবস্থাতেই স্থির পরিষ্কার পানি কোথাও তিন দিনের বেশি জমে না থাকে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং একই সঙ্গে আমরা যেখানে বসবাস করছি, অর্থাৎ আমাদের বাড়িঘর, স্কুল, কলেজ কিংবা আমরা যেখানে বসেও থাকি, আড্ডা দেই, সেই সব জায়গাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং এই বিষয়কে সামনে রেখেই গত 12 সেপ্টেম্বর থেকে সরকারি উদ্যোগে সারা দেশব্যাপী শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, যেটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। সরকারের এই উদ্যোগে কেবল সরকারই নয়, বরং সরকার সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে এবং সম্পৃক্ত করেছে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, সম্পৃক্ত করেছে বিএনসিসি, গার্লস গাইড এবং বিভিন্ন সরকারি সংস্থার যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাঁদেরকেও। তবে আশার কথা হচ্ছে, এটি একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে সরকার, আর এর মধ্য দিয়ে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে প্রকোপ কমতে থাকবে ডেঙ্গু পরিস্থিতির। আসুন, সরকারি এই প্রচেষ্টার সঙ্গে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাই। প্রিয় শ্রোতা, এবারে শুনব ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথা। জানাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাকত হোসেন এমপি।
2: মশা নিধন করা, প্রতিষেধক, কি কি কাজ করা যায়, এগুলির সিদ্ধান্ত নেওয়া সকল কর্নার থেকে আমরা একটা টিম ওয়াইজ এটাকে আমরা ফাইট করতে চাই, যাতে করে ডেঙ্গুর প্রভাব এবং অবাধ বিস্তার বন্ধ করা যায়, পাবলিক হেলথ যেন ঠিক রাখা যায়। জনকল্যাণে শহরগুলিতে আমরা সেই ব্যবস্থা নিতে যাচ্ছি, সেইগুলির প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সভা ডাকা হয়েছে। আশা করি আপনারা যারা সাংবাদিক, আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন। সমাজকে যখন আপনারাও জানাবেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি, সমাজও তখন আমাদের সাথে প্রস্তুতির সাথে হাত মিলাবে, সহযোগিতার হাত প্রসারিত করবে। সবাই মিলে আমরা ডেঙ্গুকে মোকাবেলা করতে চাই। মশা যাতে বিস্তার না হয়, মশার সৃষ্টিস্থল যেটা অরিজিনেটিং ডিচ, ডুবা যেগুলি আছে, এগুলিতে কিভাবে আমরা মশা নিধন করা যায়, এটা আমরা আজকে মিটিংয়ে ফাইন্ড আউট করবো। তারপর কিছু জনসচেতনতার দরকার, খোলা কন্টেইনার, গাড়ির টায়ার, তারপর যে ডাবের ইয়ে পার্ট, যেটা টু পার্ট, যেটা খোলা রাখে পানি জমে, এগুলি থেকে মানুষকে সচেত। দেখেন ডেঙ্গুর প্রভাবটা এমন ভাবে হয়, এটা শুধু আমরা উইথ অল অফিসে যদি আমরা একত্রে ইউনাইটেড হয়ে শুরু করি।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের সামনে হামদ পেশ করা হচ্ছে শিল্পী এম এ মোশাররফ হোসেন, কথা সাজিয়েছেন শাহেরে বানু মল্লিক।
4: ফরিয়াদ দরবারে তো।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন সূরা নিসা আয়াত 135, বাংলাদেশ বেতার খুলনা। এখন স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সেই ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতোই সওয়াব পায়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলিমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। সুধিশ্রোতা, এখন শুনবেন নাতে রাসুল, গীতিকার কাজী নজরুল ইসলাম, শিল্পী পর্যায়ক্রমে শামিমারা আলী এবং মোহাম্মদ হারুনুর রশীদ।

আপনারা পরপর দুখানে নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রশ্রোতা, আপনাদের জন্য অনুষ্ঠানমালায় এখন রয়েছে অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন সুমন কুমার দাসের কণ্ঠে।

আপনারা অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটি শুনবেন রাজীব সাহার কণ্ঠে।

0: আপনারা এতক্ষণ অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আজ শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে। তারেক রহমান আশা প্রকাশ করেন, শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে। তিনি শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন করে কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগের পাশাপাশি শিশুদের খেলাধুলার বিকাশেও নতুন কর্মসূচি গ্রহণ করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বক্তব্য রাখেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ, তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও এক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষি, খাদ্য নিরাপত্তা, আইটি, শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা খাতে কানাডার সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে দেশটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। কানাডার হাই কমিশনার রোহিঙ্গা ইস্যুতে দেশটির অব্যাহত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন এবং কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাব রেজিস্টার অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের এ ক্যাটাগরির 131 জন সাব রেজিস্ট্রারের মধ্যে থেকে লটারির মাধ্যমে 18 জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয় সেসব স্টেশনার সিন্ডিকেট ভাঙতেই এই লটারি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 24 ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই জায়গায় স্থিতিশীল হলে সরকার দেশীয় মূল্য পুনঃসমন্বয়ের চিন্তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে বাজার তদারকি কার্যক্রমের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে এলপিজির মূল্য সমন্বয় করার কথা জানিয়ে তিনি বলেন, বাজারে অনিয়ম ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নজরদারি এড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিবেশ দূষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, জ্বালানি খাত ও বিদেশি কর্মী পাঠানো সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরেন। খেলার খবর ক্রিকেট। পাকিস্তানের ফয়সালাবাদে আজ নারী অনূর্ধ্ব 19 টি-20 ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ 13 রানে পাকিস্তানকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভার 5 উইকেটে 139 রান করে। জবাবে পাকিস্তান 126 রানে অল আউট হয়ে যায়। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 12টায় একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। Children's Rights Day and 50th anniversary of the Bangladesh Shishu Academy is being celebrated today with due solemnity. The theme of the day this year is Let the Child's Future Be Secure. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion. Prime Minister Tariq Rahman inaugurated the program through video conference at the Shishu Academy Auditorium in Dhaka, joining the countrywide simultaneously as chief guest. The guests and participants joined the central program in Dhaka through video conference at the function organized on the occasion in Khulna Deputy Commissioner's Conference Room. Member of Parliament Amir Rajas Khan, Divisional Commissioner Mohammad Abdullah Harun, Range DIG Mohammad Rizaul Karim, Police Commissioner Mohammad Sajjadur Rahman, Deputy Commissioner Hure Jannat and Police Super Sharkar Omar Farooq, the officials of various government departments and teachers and students were present at the time. A discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room in Magura to mark the day. Presided over by the Deputy Commissioner Mohammad Muqtadir Ahmed, the meeting was attended by the Additional Deputy Commissioner General, District Child Affairs Officer, students of various educational institutions, including officials of the concerned departments. In Mehrpur, a similar meeting was held at the Deputy Commissioner's Conference Room on the occasion. Presided over by the Deputy Commissioner Shilpi Rani Roy, the meeting was attended by the Additional Deputy Commissioner General, including officials of the concerned departments. In Chuadanga, in the same inaugural program was arranged at the Deputy Commissioner's Conference Room today to mark the day. The Deputy Commissioner, Police Super, Administrator of the Jila Parishad were present on the occasion. A discussion meeting was held at the conference room of the Polestar Municipal High School in Chatkira Town today on the occasion of National Girl Child Day. The program officer of Women Affairs Department attended it as chief guest. Presided over by the headmaster of the school, the executive director of a non-government organization, teachers, students, and guardians were present at that time. Earlier, a rally was brought out from the school premises and ended at the same venue after parading different main roads of the town. A non-government organization arranged it. A view exchange meeting was held at the Deputy Commissioner's Conference Room in Jinnadar today for the maintaining a steady supply of LPG, strengthening market monitoring and ensuring availability of LPG to customers at government fixed prices. Presided over by Deputy Commissioner Noman Hussein, the meeting was attended by the senior officials of the district administration, local LPG traders and relevant representatives. Computer sets, sewing machine and food carts were distributed among the project member at the selfie park of Number Shad 7 Ghat areas in Khulna city today. Resident representative of UNDP Bangladesh, Stephen Rodrigues, distributed these items as chief guest. Chief Executive Officer of KCC, Rajib Ahmed, Chief Planning Officer of KCC, Abirul Jabbar, UNDP Dhaka Senior Program Specialist, Tanbir Mahmood, International Project Manager, Yogesh Pradhanang, Project Analyst, SM Abdullah Al-Masum, CDC Cluster Leader, Rukhaya Khalifa, authorized KCC officials and project beneficiaries were present on the occasion. Meanwhile, training was provided among 100 students, class 6 to 10. Besides, training materials were distributed among 60 students and checks of 14,000 taka were handed over among two students at the hall room of Bamiya Mondol Memorial Secondary School of Koira in Khulna today. Joint Director of BRDB Khulna Division, AKM Ashraful Islam, attended Eid as chief guest. Football and Shokun Sports 11 became champion, defeating Shakil Sporting Club by 5-4 in the final match of the four-team football tournament at the Shalika Secondary School ground in Magura today. The member secretary of the Bujela Sports Association distributed the prizes among winners as chief guest. Meanwhile, Mahmudpur Bujela Football 11 moved into the final, beating Sripur Bujela Football 11 by 4-0 in the semi-final match of Deputy Commissioner's Gold Cup Football Tournament at Magura District Stadium today. Finally, weather and forecast Valley till on tonight says there is no inland river post warning and no signal is to be visited. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
2: বাংলাদেশ বেতার খুলনা আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রশ্রোতা, এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছেন তানিয়া সুলতানা, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আতর রহমান গাজী, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এবং অনুষ্ঠান ঘোষণা ও অধিবেশন তত্ত্বাবধান করছি আমি প্রসূন কুমার রায়। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটির শিল্পী সুবীর নন্দী, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ।

0: আজ রাত একটা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৬%, সন্ধ্যে ৬টায় ৭৫%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:৫২, সূর্য অস্ত যাবে ৫:৪০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শাহনাজ পারভিন। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর ইনল্যান্ড ডেভেলপারস ওয়ার্নিং ভ্যালিড টিল ১ AM. There is no inland developers warning and no signal is to be hosted. Now forecast for the entire country remain effect till 6 PM. There are chances of temporary gusty or squally wind with light to medium rain or thundershower in one or two places of Rongpur, Rajshahi, Mymenshing, Dhaka, Khulna, Borishal, Chattogram and Silat divisions. Day temperature may slightly decrease all over the country and night temperature may nearly unchanged. Today the maximum temperature was recorded in Koira 35 degrees Celsius and minimum was in Tetulia 21.5 degrees Celsius all over the country. Today the maximum temperature was recorded in Dhaka 33.4 degrees Celsius, minimum was 26.6 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 76%, at 6 p.m. 75%. Tomorrow the sun rises over Dhaka at 5:52 a.m. and sets at 5:40 p.m. That's all for weather in time.
2: Bangladesh weather, একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 7 অক্টোবর থেকে 16 অক্টোবর 2026 পর্যন্ত ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ অনুষ্ঠিত হবে। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলি থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট দাগ্রিম অংশ, 91° ৪৫ মিনিট ২০ সেকেন্ড পূর্ব এবং অক্ষাংশ 22° ২৩ মিনিট ৩০ সেকেন্ড উত্তর থেকে 330° বরাবর ও দক্ষিণ সীমানা হালিশহর দাগ্রিমাংশ 91° ৪৬ মিনিট ৪৩ সেকেন্ড পূর্ব এবং অক্ষাংশ 22° ২০ মিনিট ৪৫ সেকেন্ড উত্তর থেকে 280° বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 12,000 গজ অথবা 6.8 মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে, গীতিকার অচিন্ত্য কুমার ভৌমিক।

0: আপনারা সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন অচিন্ত্য কুমার ভৌমিক। বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের সচেতনতাই সবথেকে গুরুত্বপূর্ণ। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, আসুন ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। বাংলাদেশ বেতার খুলনা, এখন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী তুলু। বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি এবং শিশু অধিকার দিবসের আজ উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকায় শিশু একাডেমি মিলনায়তন থেকে সারা দেশে একযোগে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য আমির রেজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার সরকার ওমর ফারুক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে বাগেরহাটে এই উপলক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সভাপতিত্বে পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সাতক্ষীরার দেবাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শিশু অধিকার দিবস 2026 ও শিশু সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা জামাতের আমির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেছেন, ফকির লালনশাহী বাংলা সংস্কৃতি ও দর্শনের বিশ্বজনীন নাম। তাই তার 136তম তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়া বাড়িতে দেশ বিদেশ থেকে আসা ভক্তরা যাতে নিরাপদ ও সুন্দর পরিবেশে উৎসব উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। তিনি আজ কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে লালন স্মরণ উৎসবের সর্বশেষ প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সংস্কৃতি সচিব লালনশাহীর 136তম তিরোধান দিবসের অনুষ্ঠান শান্তিপূর্ণ উৎসবমুখর করতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপঙ্কর বিশ্বাস ও কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 17 অক্টোবর থেকে ফকুর লালনশাহের তিরোধান দিবসের 3 দিন ব্যাপী উৎসব শুরু হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক মত বিনিময় সভা আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নি নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে কেএমপি কন্ট্রোল রুম, জাতীয় জরুরি সেবা 999 অথবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয়। কেএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌ পুলিশ, এনএসআই, ডিজিএফআই, র্যাব, সয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ বিভাগ এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহ পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপলক্ষে যশোরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ জেলা পুলিশের এক মত বিনিময় সভা আজ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপারগণসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুয়ার কমিউনিটিজ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় আজ মহানগরীর 7 নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ করা হয়। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবিরুল জব্বার, ঢাকাস্থ ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট তানবীর মাহমুদ, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার যোগেশ প্রধানাং, প্রজেক্ট অ্যানালিস্ট সায়েন্টিস্ট এস এম আবদুল্লাল মাসুম, সিডিসি ক্লাস্টার লিডার রোকাইয়া খলিফা, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্পের উপকার ভোগীগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহানগরীর 27টি ওয়ার্ডের 19টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির 10 জনকে কম্পিউটার সেট, 10 জনকে সেলাই মেশিন এবং 10 জনকে ফুডকার্ট বিতরণ করা হয়। খেলার খবর ফুটবল। মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের সেমিফাইনাল খেলায় মোহাম্মদপুর উপজেলা ফুটবল 1-4 গোলে শ্রীপুর উপজেলা ফুটবল 1-1 পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা লালনগর কৃষি কলেজ মাঠে 16-দলীয় লালনগর যুব সমাজ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় দৌলতখালী মাদ্রাসাপাড়া ফুটবল 1-3 গোলে বহলবাড়িয়া ফুটবল 1-1 পরাজিত করেছে। এছাড়া মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স মাঠে 16-দলীয় 36 জুলাই ফুটবল টুর্নামেন্টের আজকের কোয়ার্টার ফাইনাল খেলায় মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাব 1-0 গোলে চট্টগ্রামের লুংসিং কোম্পানিকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আজকে তো জানো যে আমাদের ফোন ইন অনুষ্ঠান রয়েছে, তবে আসলে শুরুতে আমরা যথারীতি চলে যাব ঈশার নামাজ রাজানে। প্রিয় শ্রোতা, এখন পবিত্র ঈশার নামাজ রাজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: প্রিয় শ্রোতা, এতক্ষণ ইশার নামাজের আজান, দোয়া এবং কালামে পাক থেকে তেলাওয়াত শুনলেন। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠান। সকলকে আমরা আপনাদের সকলকে আমরা স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় আমন ধানের আন্তঃপরিচর্যা, পোকা ও রোগ দমন পদ্ধতি, যা এখন একেবারে সাময়িকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
4: আমন ধান আছে,
3: হ্যাঁ। তা এ বিষয়ে বলার জন্যে আমাদের আসরে আজকে এসছেন ডক্টর সালমা লাইজু, পরিচালক ক্রপ সুইং খামারবাড়ি। তো আপনাদের জানিয়ে দিই, আজকের এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তার উত্তর জানার জন্যে 02-44-81-32-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02-44-81-32-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি আপনারা ফোন করতে পারবেন।

0: অনুষ্ঠানটি এখন শোনা যাচ্ছে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়া বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar, এখানে সবাই এটি সরাসরি আপনারা উপভোগ করতে পারবেন। তো শুরু হোক পথচলা। আপা আসসালামু আলাইকুম। আপনাকে আপনি শুরু করেন। আপা আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন প্রকৌশলী হিসেবে রাশেদ ভাই, তিনি আমাদেরকে সহায়তা করবেন টেলিফোন, আপনাদের টেলিফোন নেওয়ার জন্য। তো এরপরে আপা শুরু করেন আপনি আজকের যে বিষয়টি।
1: আপনারা জানেন যে এখন আমন ধান জমিতে রয়েছে, এবং আমন ধানের বিষয়টা আমি বলতে চাই যে এখানে যেমন কিছু জায়গায় খুবই অল্প জায়গাতে কাটাও হচ্ছে, আবার আপনি যদি নেত্রকোনার দিকে যান, অর্থাৎ যেখানে লেট দেরিতে বপন করে, তো সেখানে মাত্র থোর আসতেছে। মানে এতই বিস্তৃতি এটার, মানে ভেরিয়েশন বলবো সারা বাংলাদেশে,
0: বৈচিত্র্য
1: যেটা যেখানে আপনি কাটতেছেন এখানে তো আন্তঃপর্যায়ের সময় শেষ হয়ে গেছে, কিন্তু যেগুলো এখনো আপনার মাত্র থোর অবস্থা, ফুল আসে নাই, সেখানে কিন্তু এটা করার সুযোগ আছে। এখনো এখানে অনেক পরিচর্যা করতে হবে যদি আপনি ভালো ফলন চান। তো আমি কি আপনাদেরকে কিছু বিষয়ে কথা বলবো?
0: আমার মনে হয় যে আমরা কি এখন টেলিফোনে অনেকে আছে তাদেরকে নেওয়া শুরু করি, দেখি ওনারা কি বলতে চান, তারপরে আপনার কাছ থেকে তার পরামর্শগুলো শুনবো। হ্যাঁ, কে, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে, কোথেকে বলছেন, নাম বলবেন। হ্যালো, স্বাগত জানাচ্ছি। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, বলুন। জি বলেন, বলেন, বলেন। জি, খোকন চন্দ্র পাংশা থেকে বলেন। আপনি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে।
2: আর আমার এক দাদা 70 বছর বয়স, কয়েকদিন আগে বেতার আমি কিনে দিয়েছি, আপনাদের সাথে যোগ হবে, তার নাম অভিমান্য দা।
0: ও বেতার, ও বেতার, বেতার
2: কিনে দিয়েছি 1400 টাকা দিয়ে, সে অলরেডি বেতার শুনে।
0: তাকেও স্বাগত জানাচ্ছি, তিনি প্রবীণ মানুষ, তিনি আমাদের অনুষ্ঠান শোনেন। তবে আপনি বেতার কিনে দিয়েছেন না বেতার সেট কিনে দিয়েছেন?
2: আমি জানতে চাচ্ছি যে আমাদের ধান লাগানো হয়েছিল আগুর, কিন্তু দেখা যাচ্ছে বস্তাতে ধান যা বিঘেখানি বিঘেখানি বই, মানে 40-42 শতক আছে, অলরেডি তো লাগিয়েছিল প্রায় 15 মতন ছিল, সেখানে ধান দেওয়া আছে, কিছু মাইট গেছে,
0: আর কে আছেন আমাদের সাথে?
3: ওয়ালাইকুম আসসালাম। কথা বলছি আলী হাসান, মানিকনগর কৈতলা বেড়া পাবনা থেকে।
0: আলী হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি বলেন কোন প্রশ্ন থাকলে।
3: আমার ধান এখন থরের উপরে আছে,
0: জি আমাদের সাথে। হ্যালো,
4: ওয়ালাইকুম
0: আসসালাম।
4: আমি সাগর বলছিলাম,
0: হ্যাঁ বলেন।
4: আমার প্রশ্ন যে
0: আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকেন। হ্যালো, আর কে রয়েছেন?
5: হ্যালো, আসসালাম আলাইকুম, পাংশা রাজবাড়ি থেকে দিগান্ত কুমার বলতেছি।
0: হ্যালো,
5: ধান মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে,
0: আমরা কোন শব্দ শুনতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে যে ওদের লাইনে কোন সমস্যা হচ্ছে। আপা শুরু করতে পারেন আপনি,
1: আপনার।
0: হ্যালো, কে বলছেন বলেন। জি জি, শুনতে পাচ্ছি, বলেন এবার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন, আমরা শুনছি, শুনছি। ওয়ালাইকুম আসসালাম, বলেন।
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলেন আর কোথা থেকে বলছেন?
6: আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ।
0: আচ্ছা,
7: কোথা থেকে বলছিলেন?
6: আমরা শুনেন, আমাদের ওই ধানের আগাটা একবার মরে যাচ্ছে পাতা।
0: আচ্ছা,
6: এখন আমার করণীয় কি?
0: আচ্ছা, আপনি মামুন ভাই, আপনি কোথা থেকে বলছেন, কোন জায়গা থেকে বলছেন?
6: আমি
0: রংপুর থেকে। আচ্ছা, ঠিক আছে। শ্রোতা ভাই বোনদের বলছি, আপনারা যখন প্রশ্ন করবেন তখন আপনাদের সামনে থাকা রেডিও সেটের সাউন্ডটা একেবারে কমিয়ে দেবেন, তা নাহলে কিন্তু আপনারা ভালো করে শুনতে পাবেন না, আমরাও ভালো করে শুনতে পাবো না। আচ্ছা, আরো অনেক টেলিফোন রয়েছে দেখা যাচ্ছে। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাফিদ, স্বাগত জানাচ্ছি।
8: ম্যাডাম কে আমার সালাম। আমি পড়াশোনা করছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি আইইউবিটি তে, কৃষি বিষয়ে পড়াশোনা করছি, লাস্ট ইয়ারে লাস্ট সেমিস্টারে। আমার একটা প্রশ্ন ছিল ম্যাডামের কাছে, যে ম্যাডাম আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যেগুলো ধানের জাত আর কি দিবা নিরপেক্ষ, মানে সেটার জন্য কি হাইব্রিড করতে হবে নাকি এর অন্য কোনো বিকল্প ব্যবস্থা আছে, এটাই আমার প্রশ্ন ছিল।
0: সুন্দর প্রশ্ন রাফিদ, আমাদের সঙ্গে থাকেন। আচ্ছা, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো
9: হ্যালো
0: হ্যাঁ জি, কে বলছেন?
9: হ্যালো
0: হ্যাঁ হ্যালো, আমরা শুনছি। আচ্ছা, কোন প্রশ্ন আছে আপনার?
9: ধান মাঝে মাঝে গোল হয়ে লাল হয়ে বসে আসছে।
0: আচ্ছা, কি করা যাবে? তাই তো, আমাদের সঙ্গে থাকেন। আর কে রয়েছেন? হ্যালো,
10: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
10: ঢাকা থেকে হিমেল।
0: হিমেল ঢাকা থেকে বলেন।
10: আমার প্রশ্ন হলো যে এখন জমি পরিদর্শন করা কতটা গুরুত্বপূর্ণ, আর বেশি কীটনাশক দিলে জমির মানে মাটি গুণগান কি কি মানে নষ্ট হয়ে যাচ্ছে?
0: বাহ, খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন এসছে, ধন্যবাদ হিমেল, আমাদের সঙ্গে থাকুন। আর কে আছেন আমাদের সাথে? ওয়েলকাম ইসলাম।
11: মোহাম্মদ মিন্টু, স্যার তৃতীয় থেকে।
0: হ্যাঁ মিন্টু ভাই, আপনাকে স্বাগত জানাই, বলেন। হ্যাঁ, আপনার সঙ্গে থাকুন ম্যাডাম, এই বিষয় নিয়ে খুব জরুরি কথা বলবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। তো আজকে এই টেলিফোন এই পর্যন্তই এখন থাক, আমাদের মনে হয় যে অনেকগুলো প্রশ্ন পাওয়া গেছে, সেই প্রশ্নগুলোকে ধীরে ধীরে জি আপনি শুরু করুন আপা।
1: তো শ্রোতা মণ্ডলীকে অনেক অনেক ধন্যবাদ, বোঝা যাচ্ছে আপনারা এই ব্যাপারে সবাই খুবই সচেতন, এটা হয় দরকার। প্রথমে আমি খোকন চন্দ্র রাজবাড়ি থেকে বলেছিলেন যে ওনার জমির হচ্ছে 40% তলিয়ে গেছে এবং যেগুলো আছে সেগুলোরও ফলন ভালো না, এটার কারণ আছে। জমি যদি তলিয়ে যায় তাহলে পানির সাথে, পানি যখন একটু নেমে যায় তখন কিন্তু পুষ্টি উপাদান এই পানির সাথে সরে যায়, এটা আপনি বুঝতে পারছেন, এবং পানির সাথে কিছু আপনার গোলে মাটির নিচে অনেক নিচে চলে যায়, সে কারণে আপনার জমিতে কিন্তু এই লাল হয়ে যাচ্ছে কিংবা এবং গাছ হয়তো লিকলিকে। তা আপনার জন্য আমার পরামর্শ, আপনি কিন্তু জরুরি ভিত্তিতে পানি বের করে দেওয়ার যদি সুযোগ থাকে তাহলে একটু পানি বের করে দেন, এবং এই জমিতে আপনি ভার্মি কম্পোস্ট কিংবা যে কোনো জৈব সার এবং তার সাথে খুবই সামান্য পরিমাণ করে আপনার, এখানে আমি বলবো যে 10 কেজি জৈব সারের সাথে 100 গ্রাম করে ইউরিয়া, টিএসপি, এমওপি আপনি এটা মিক্সচার করবেন, এর সাথে 10 কেজি ছাই নেবেন, এবং এই সব কিছুর যে মিশ্রণটা সেটা কিন্তু আপনি জমিতে ছিটিয়ে দেবেন। এটা যদি দেন তাহলে আপনার অনেক যে ক্ষতিটা পূরণ হবে এবং ফলন ভালো হবে। আপনি এটা পরীক্ষামূলকভাবেও একটা জায়গায় করে দেখতে পারেন, আশা করি আপনি খুব ভালো ফলন পাবেন। এরপর আলী হাসান ভাই বলছিলেন পাবনা থেকে যে থোর এসেছে, এখন কি করলে বেশি ফলন পাওয়া যাবে? তো ভাই, আপনি জানেন যে থোর আসার সময় কোনো সার দেওয়া যাবে না, বিশেষ করে রাসায়নিক সার। আপনি যদি এখন রাসায়নিক সার দেন তাহলে ধান ছিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এক্ষেত্রে আপনার যেটা নিরাপদ সেটা হলো জৈব সার। আপনি ভার্মি কম্পোস্ট কিংবা যে কোনো জৈব সার এবং ছাই অর্ধেক অর্ধেক মিশিয়ে আপনি যদি এই সময় দেন তাহলে সেটা নিরাপদ, এখানে কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। আপনি এটা দেন এবং যখন ধান আপনার দুধ বাঁধা শুরু হবে ওই সময় আপনি কিছু সার আপনি দিতে পারেন, কিন্তু এই সময় নয়। এখন আপনি এটা দেন, দিলে আপনি অনেক বেশি উপকৃত হবেন। আর ধানের এই স্টেজে আসে আপনি যদি রাসায়নিক সার দেন এবং এটা যদি কম বেশি হয়, অর্থাৎ পরিমাণটা যদি বেশি হয় তাহলে উপকারের চেয়ে অপকার বেশি হবে এবং পোকা রোগের আক্রমণ আরও বেড়ে যাবে। এরপরে মামুন সাহেব বলতেছিলেন যে আগা মরে যাচ্ছে, এটা কিন্তু দুটা কারণে হয়। একটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত পোড়া রোগ, আর দ্বিতীয় হচ্ছে টেম্পারেচার বেশি হলে। গতবার আমরা দেখেছিলাম, এবার কিন্তু আপনার এই সময়ে টেম্পারেচার অনেক বেশি আছে এবং এটা 30 উপরে উঠলে আপনার পাতাও পুড়ে যায় এবং দেখা যাচ্ছে শীষের অগ্রভাগও চিটা হয়ে যায়। এখন আপনারটা এটা কিন্তু না দেখে বোঝা যাচ্ছে না, তো আমি দুটাই বললাম, আর ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ, এটার জন্য আমি আপনাকে যেটা সাজেশন করব, আপনি জৈব পদ্ধতি খুবই সহজ, আপনি ছাই এবং গোবর, তাজা গোবর নেবেন, ধরেন 10 কেজি গোবর নিলে 10 কেজি পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা, 24 ঘন্টা পারো আরও 10 লিটার পানিও সাথে মিশাবেন। এবং এই যে পরিষ্কার স্বচ্ছ পানিটা, এটা এখানে আবার কিন্তু ছাই দিয়ে সবকিছু দিয়ে ভিজিয়ে রাখবেন, উপরে স্বচ্ছ পানিটা সেকে নিয়ে আপনি যদি ধানে স্প্রে করে দেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া জনিত পাতা পড়া রোগটা থেকে আপনি কিন্তু খুবই কম খরচে এবং কোন রকম পরিবেশের ক্ষতি না করে উপকৃত হতে পারবেন। এবং নিরপেক্ষ ধানের মধ্যে আপনি হচ্ছে অবশ্যই হাইব্রিডটাই সবচেয়ে বেশি উপযোগী, কাজে আমরা এটাই বেশি বলে থাকি, কারণ দেশিগুলাতে অনেক সময় আপনার টেম্পারেচার ডে লেন্থের কম বেশিতে ফলনের উপরে মারাত্মক প্রভাব ফেলে। এখানে অনেক সময় ডে লেন্থগুলো ফিক্স করা থাকে, এর চেয়ে কম বেশি হলে সমস্যা হয়, কাজে হাইব্রিডই আমাদের
11: ফলন বেশি হয়।
1: জি জি। এবার রাজবাড়ি থেকে এক ভাই বলছিলেন, ওনার নামটা বলেন নাই, ধান গোল গোল হয়ে দেবে যাচ্ছে, এটা একটা কমন সমস্যা। আপনারা জানেন আমাদের দেশের জমিগুলা সমতল না, আপনারা খেয়াল করছেন তো, তাই না? যে অনেক জায়গায় জমি উঁচু থাকে আছে, নিচু থাকে, তা যার ফলে যখন আপনি সার দেন সেচ দিচ্ছেন তখন দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এই সারগুলা সমভাবে কিন্তু জমিতে পড়ছে না, কোথাও বেশি কোথাও কম। তা যেখানে আপনার বেশি হচ্ছে সেখানে ফলন ভালো, আবার যেখানে কম হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একদম নষ্ট হয়ে যাচ্ছে। তা আপনাকে আমি বলবো যে এই ক্ষেত্রে যেখানে আপনার ওই গোল গোল হয়ে লাল লাল হয়ে গেছে, আমি অন্যদের মতো একই পরামর্শ দেব, 10 কেজি ছাই, মানে আপনার বেশি লাগতে পারে, পরিমাণটা শিখাইয়া দিচ্ছি, উপকরণটা শিখাই দিচ্ছি, পরিমাণটা যে 10 কেজি ছাই, 10 কেজি জৈব সার, আর তার সাথে 100 গ্রাম করে ইউরিয়া, টিএসপি, এমওপি সবকিছু মেশাবেন। মিশাই যে যে জায়গাগুলো গোল গোল হয়ে বসে বসে গেছে এইসব জায়গাগুলো ভালোভাবে গোড়ার দিকে ছিটিয়ে দেবেন, দিলে আশা করা যায় যে আপনার এই সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ। এটা অবশ্যই শুধুমাত্র আপনার নিউট্রিশন অর্থাৎ পুষ্টির ঘাটতির জন্য এই কারণটা হয়েছে। আর হিমেল বলতেছিলেন যে কীটনাশক কি ক্ষতি হয় আর তখন কি এখন কি পরিচর্যা করা যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ চমৎকার প্রশ্নটার জন্য। এটা আপনাদের যদি যতদিন আপনারা এই বিষয়ে সচেতন না হবেন ততদিন কিন্তু বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন হবে না, কারণ আপনারা যা উৎপাদন করেন আমরাই কিন্তু সেটা খাই। আমরা আমাদের মতো মানুষ যারা শহর কেন্দ্রিক তারা কিন্তু উৎপাদন করার কোনো সুযোগ নাই। তো ভাই আমি আপনাদের কাছে অনেক অনুরোধ করব যে আপনারা যাতে পরিবেশ বান্ধবভাবে উৎপাদন করেন, আপনারা যাতে বাঁচেন, আমরা যাতে বাঁচি এবং দেশের কেউ যেন উৎপাদন করে ক্ষতিগ্রস্ত না হয়। প্রিয় ভাইরা আপনারা খেয়াল মানে জেনে থাকবেন যে যত বাংলাদেশে যত মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে তার মধ্যে কিন্তু মোটামুটি 60% কৃষক ভাইরা, কারণ তারাই প্রথমে এই কীটনাশকগুলা হাত দিয়ে তৈরি করে, স্প্রে করে, জমিতে নামে, যার ফলে ওনারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত
11: আক্রান্ত হয়।
1: অবশ্যই না, ওদের গায়ের সংস্পর্শে আসে,
0: খুব গুরুত্বপূর্ণ।
1: কাজে আপনারা যদি এটা থেকে ধীরে ধীরে সরে আসে না, এবং আমাদের কিন্তু অনেক বিকল্প ব্যবস্থা আছে, তার মধ্যে একটা ট্রাইকোডার্মা, আপনারা যদি না জেনে থাকেন তবু এটা শোনেন এবং শেখেন। ট্রাইকোডার্মা খুবই নিরাপদ একটা আপনার হচ্ছে প্রাকৃতিকভাবে উপকারী একটা ছত্রাক, এটা হচ্ছে বীজ শোধন থেকে চারা শোধন, মাটি শোধন সব কাজ করে থাকে
11: ট্রাইকোডার্মা।
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ কত রহমত না, যে এমন একটা ছত্রাক যে কিনা অপকার করে না উপকার করে, এবং আপনি এটা দিয়ে বীজ শোধন করতে পারবেন, চারা শোধন করতে পারবেন, মাটি শোধন, তিনটা কাজ করা
11: যায়। এটাই তো ভালো,
1: এটা ভালো না
12: ট্রাইকোড্রামা? এটাকে উৎপাদনের কি,
1: এটা এখন আপনার খুবই সহজ হয়েছে, আগে হলো একটু কঠিন ছিল, এখন যে হেকেম বাংলাদেশ একটা কোম্পানি আছে ওনারা কিন্তু খুব সুন্দর করে পাউডার ফর্মে এই 100 গ্রাম 200 গ্রাম এরকম পাউডার ফর্মে কিন্তু বাজারে বিক্রি হয়। কাজে আমরা অনায়াসে যে কোনো মানুষ এটা কিনে নিয়ে আসতে পারবো, টপ থেকে শুরু করে জমি যে কোনো জায়গায়, সবজি থেকে দানাদার ফসল সব জায়গায় কিন্তু আমরা এটা প্রয়োগ করতে পারবো। কাজে আপনারা ট্রাইকোডারমার এটা বিশেষ করে ব্যবহার করা শুরু করেন, বিশোধনটা করেন। চারা শোধনের পূর্বেও আমরা কিন্তু ট্রাইকোডারমা দিয়ে চারাও শোধন করতে পারি, এবং আমি যদি তাহলে মাটিও শোধন হয়ে যাচ্ছে, গাছও শোধন হচ্ছে, গাছ থেকে যখন পড়ছে তখন মাটিও শোধন হচ্ছে। এবং এর সাথে আমি একটু আগে বললাম যে আপনারা গোবর, তাজা গোবর ভিজিয়ে রেখে 24 ঘন্টা ভেজানোর পরে আর ওর সাথে আরো পানি মিশে যে স্বচ্ছ পানিটা যদি স্প্রে করেন, তাহলে আমাদের ব্যাকটেরিয়া জানিত যে কোনো রোগ কিন্তু গোড়া পচা, আগা পচা, পাতা পচা সব কিন্তু শেষ হয়ে যাবে। আজ আপনারা এটাও চর্চা করেন। এরপরে আমি আপনাদের কিছু মানে বায়ো পেস্টিসাইডের কথা বলবো, আশা করি আপনারা শুনে থাকবেন, যদি না শুনেন তাহলে আজকে আমি অনুরোধ করবো এটা শোনার জন্য। তার মধ্যে একটা বায়ুচমক, বায়ুচমক এটা কিন্তু প্রাকৃতিক জৈব বালাইনাশক, মাজরা পোকা, কারেন্ট পোকা, বাদামি ঘাস ফরিং যেটা, এবং পাতা মোড়ানো পোকা, তিনটা কিন্তু দমন করা যায়।
0: বাহ, তা আজকে আমার মনে হয় যে সময় তো প্রায় শেষ হয়ে গেল আপা। প্রিয় শ্রোতা, এতক্ষণ যারা শুনছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ফেসবুকে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর সালমা লাইজুকে, পরিচালক ক্রপস উইং খামার বাড়ি। তিনি আমন ধানের আন্তঃপরিচর্যা, পোকা ও রোগ দমন পদ্ধতি নিয়ে আমাদেরকে বলছিলেন, এবং বিশেষ করে এই রোগবালাই রোগ দমন পদ্ধতিতে তিনি জৈব জোর দিয়েছেন। তো আমার মনে হয় এটা আপনার মনে রাখবেন। আমরা দেখছি ফেসবুকের থেকে দেখছি যাদের নাম, বগুড়া থেকে ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম, নোয়াখালী থেকে আলামিন, জুবাইর আলফাত, গফরগাঁও, ময়মনসিং থেকে শাকিল খান, বগুড়া থেকে নাসির হোসেন, জামালপুর থেকে মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান ও নাসির উদ্দিন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এতক্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সঙ্গে যোগদান করলেন, জানিয়ে রাখি আগামীকাল 7 তারিখ কিন্তু সন্ধ্যে 6:05 সোনালী ফসলে আগাম শীতকালীন শাকসবজির পরিচর্যা করণীয় কিন্তু এই নিয়ে একটি ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আগামীকালের ওই সোনালী ফসলে টেলিফোন করে জানার জন্য। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। আজ তাহলে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ, চলো উঠি।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানো বিমান বাহিনীর বীর সেনানি ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। রাবেয়া সুলতানা শিউলি,
1: আমি সালমা সুলতানা।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বারে শুনবেন অলঙ্কার আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমেই পারিরা ভুলে যেতে স্মৃতিরা মালা গেথে, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী আপেল মাহমুদ। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী ডলি সায়ন্তনী। গানের কথা লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি এবং গানটি সুর করেছেন মান্নান মোহাম্মদ।

শৈলী ভাইরা আপনারা দুর্বারে শুনছেন অলংকার আধুনিক গানের অনুষ্ঠান। এবারে গিয়েছেন রাজীব দাস, তোমার মন হারানো প্রাণ মাতানো সুরের লহরী। গানের কথাগুলো সাজিয়েছেন তসলিমা খাতুন, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী সানিয়া সুলতান আলিজা। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন কবির বকুল।

অলঙ্কারে এবারে শুনবেন মিজান মাহমুদ রাজীব ও নসীন তাবাসসুম স্মরণের গাওয়া একটি গান। লিখেছেন সেলিম মাহমুদ, সুর করেছেন মোহাম্মদ জুয়েল আল দীন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দুর্বার অনুষ্ঠানে অলংকার আধুনিকার। এতে এবারে শিল্পী অপু আমান, গীতিকার এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন মিল্টন খন্দকার।

0: এক পলকে তোমার দেখা পেলাম যখন, অপু আমাদের গাওয়া গানটির সাথে শেষ হলো দুর্বার। আধুনিকালের অনুষ্ঠান অলঙ্কার সেনানো বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সালমা সুলতানা, ফাতেমা আফরোজ সোহিলি, রাবেয়া সুলতানা শিউলি। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফিজ।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হুসাইন। জাতীয় ক্রিকেট লিগের চার দিনের তিনটি ম্যাচই ড্র হয়েছে। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়। চূড়ান্ত রান সংখ্যা রংপুর বিভাগ 340 ও 149, ঢাকা বিভাগ 284 ও বিনা উইকেটে 9 রান। চট্টগ্রাম স্টেডিয়ামে রাজশাহী ও স্বাগতিক চট্টগ্রাম বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচটি পয়েন্ট ভাগাভাগি হয়েছে। চূড়ান্ত রান সংখ্যা রাজশাহী বিভাগ 364 ও 8 উইকেটে 224, চট্টগ্রাম বিভাগ 393। সিলেট স্টেডিয়ামে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের মধ্যকার অপর চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। চূড়ান্ত রান সংখ্যা ময়মনসিংহ বিভাগ 311 ও 6 উইকেটে 372, সিলেট বিভাগ 327। এদিকে গতকাল তৃতীয় দিনে বরিশাল বিভাগে ইনিংস ও 135 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে খুলনা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের পরবর্তী রাউন্ডের চার দিনের ম্যাচ আগামী শনিবার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক আজ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। লখনৌতে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা পাঁচ ওভারে 2 উইকেটে 44 রান করেছে। আগামী শুক্রবার রাঁচিতে বাংলাদেশ সময় সন্ধে 7:30 দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি। প্রায় 85,000 আর্জেন্টাইন সমর্থক 39 বছর বয়সে এই তারকার শেষ ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে শেষ হবে আর্জেন্টিনার হয়ে মেসির 21 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। লিওনেল মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সিঁড়ির চালা ফুটবল একাদশ ফাইনালে উঠেছে। আজ জেলা সদর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে সিঁড়ির চালা ফুটবল একাদশ 1-0 গোলে কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। টুর্নামেন্টের ফাইনালে সিঁড়ির চালা বাঘের বাজার ফুটবল একাদশের মোকাবেলা করবে।

অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 11 অক্টোবর দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের, 14 অক্টোবর তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সিরিজে অংশ নিতে নিগার সুলতানের নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী শুক্রবার থেকে 13 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 11:00 আবুধাবির জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। কুমিল্লায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী ডক্টর আ নম এহসানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকো দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চলতি মাসের 18 তারিখে ঢাকায় আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5-17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকা নির্ভর করে অনেকটাই আমাদের সচেতনতার উপর। নিজে ভালো থাকতে হলে আগে নিজের চারপাশটাকে ভালো রাখতে হবে, চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে হবে, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বুকে ধারণ করতে হবে। প্রিয় শ্রোতা, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান সুখী সংসার।

0: জানিয়ে দিব যা যা থাকছে আমাদের আজকের আয়োজনে। প্রথমেই শুনবেন আলোচনা অনুষ্ঠান। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD থাকবে, জনসংখ্যার গান এবং সবশেষে শুনবেন বেতার কার্টুন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল পরিবেশনায়। জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন পরিকল্পনা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, আর পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা খুবই জরুরি। হ্যাঁ প্রিয় শ্রোতা, এবারে আলোচনা অনুষ্ঠান শুনবেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে IUD এই সম্পর্কে আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নুরুন্নাহার বেগম ও ডাক্তার রেজাউল আলম খান।
1: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, এ প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরুন্নাহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
2: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সিবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সিবল বা লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া।

0: হয় 10 বছরের জন্য যেন বাচ্চা না হয়।
1: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি এই দুটো কথা প্রায় শুনি, এটা কোন পদ্ধতিতে পড়ে?
0: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
1: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্মনীতে বড়ি সেবনের কথা বারে বারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর আইইউডি কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
0: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই নিজেই খাওয়া যাচ্ছে, নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পাচ্ছেন। কিন্তু আইইউডি কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না, উনি কোনো চিকিৎসকের কাছে যেতে হবে উনাকে, অথবা কোনো প্যারামেডিক্সের কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। উনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা, যদি ওটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
1: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহীতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতি প্রয়োজন বা শারীরিক কি যোগ্যতার প্রয়োজন যাদেরকে আইইউডি পড়ানো?
0: আইইউডি পড়তে হলে অবশ্যই প্রথম কথাই হলো উনি বাচ্চা নিতে চান না বলেই এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত, অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে আইইউডির জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার একটি জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে তাহলে আমরা তাদেরকে আইইউডির জন্য সিলেক্ট করি না বা বলি না যে আইইউডি তার নেওয়া যাবে।
1: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
0: না, এটি এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। উনাকে অজ্ঞান করতে হবে না, অবশ্য করতে হবে না, তবে উনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, উনাকে যদি আগে থেকে এটা না বলা হয়, তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন। এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
1: জরায়ুতে তো প্রবেশ করিয়ে দিবেন।
0: জি,
1: তার পার্শ্ব প্রতিক্রিয়া এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো কি রয়েছে?
0: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং ওনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে ওনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন 1-2 মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময়ে একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম 3-6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
1: আইইউডি দিলে সুবিধাটা কি?
0: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম, যেটা উদ্দেশ্য সেটাই, এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকেই বাচ্চা নিতে না চান তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আর আরও যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে আসে, কিন্তু এক্সট্রা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ, যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাজমেজ করা, এই সমস্যাগুলো হবে।
1: তবে একটি প্রসঙ্গ যে এটা হারিয়ে গেল কোনা জরায়ুর ভিতরে, বোঝবার উপায় কি?
0: এটি হারিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোনো জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধহয় কোথায় চলে যাচ্ছে। এটি কিন্তু যাওয়ার কোনো জিনিস নয়, এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরিই করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আইইউডি দেওয়া হয়, এবং সেটি একদম শক্ত মাংসপেশি দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি এটি সহজে আসে কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে, এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে কারো কারো, খুব কম, 10,000-20,000 একজনের হয় কি হয় না।
1: এই কপাটি যেটা দেওয়া হলো বা আইইউডি দেওয়া হলো, এটা তো খুলে ফেলা যায়?
0: অবশ্যই,
1: এটা এত অস্থায়ী,
0: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
1: তিনি যখন চাইবেন
0: তখন খুলে নিতে বাচ্চা নিতে
1: পারেন, করতে পারেন। কিন্তু এই পদ্ধতির এটাই বিশেষ সুবিধা, তবে 10 বছর রাখা যায়। ডক্টর নূর নাহার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি ব্যবহারের সুবিধে, এ নিয়ে অনেক তথ্য জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।
2: এতক্ষণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে IUD সম্পর্কে আলোচনা শুনলেন। সুপ্রিয় শ্রোতা, জনসংখ্যা বাড়ছে, যার প্রভাব পড়ছে আমাদের প্রাত্যহিক জীবনে। বাড়তি জনসংখ্যা খাদ্য, আবাসন, শিক্ষা, নাগরিক সুযোগ সুবিধা ও কর্মসংস্থান সুবিধাকে চাপের মধ্যে ফেলছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও প্রভাব পড়ছে অনেকখানি। সরকারের পাশাপাশি আমরা সবাই যদি এই বিষয়ে সচেতন হই, তবেই জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব। শ্রোতা বন্ধুরা, এবারই শোনাবো জনসংখ্যার গান। শিল্পী ফরহান আজ খান, গানের কথা সাজিয়েছেন শাইকুল বাড়ি মামুন, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: জনসংখ্যার গানটি শুনলেন। আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকা শুধু নিজেকে নিয়ে বা নিজের জন্য নয়, আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে হবে, আমাদের ভালো রাখতে হবে প্রকৃতি ও পরিবেশকে, আর সেজন্য প্রয়োজন সৌহার্দ্য, সম্প্রীতি এবং সচেতনতা। প্রিয় শ্রোতা, আমরা আমাদের স্বপ্নগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি পরিকল্পনার মাধ্যমে, নিয়ন্ত্রিত জনসংখ্যা এবং পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুন্দর একটি আগামী উপহার দিতে পারব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, একটি সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পারব আমরা। প্রিয় শ্রোতা, আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
1: কই গো ফুলবানো, তোমার আডালি বাডালি টমেটো করমসা হেরা সব কই?
2: কি যে কোনা কি সেটা আমি বুঝি না।
1: বুঝো না, তোমার ব্যাটালিয়ান ব্যাটালিয়ান কই?
2: কি এর ব্যাটালিয়ান?
1: আরে তোমার পোলাবান গো কথা জিগাই।
2: জিগাও ভালো কথা, ওগো কি নাম নাই?
1: নাম তো আছে, কিন্তু এতগুলার নাম তো মনে থাকে না।
2: তোবা তোবা তোবা, নিজের পোলাপানের নাম নিজের মনে থাকে না, উল্টা পাল্টা নাম ধরে ডাকো। আচ্ছা পোলাপানি ও যদি কয় ওগো বাপের নাম ভুইলা গেছে তখন?
1: না না না, বলবো না বলবো না, এগো বাপ তো একজনই, এই জাতা আমি, কিন্তু পোলাপানি তো।
2: তোমার মাথাটা না আসলে একেবারে বিগড়ে গেছে।
1: আমার মতন বিপদে পড়লে কারো মাথা ঠিক থাকে না গো, ঠিক থাকে না।
2: কাম নাই, কাজ নাই, ব্যবসা নাই, গৃহস্থী নাই, পোলাপান গুলোর খাওন দিতে পারো না, কাপড় দিতে পারো না, খাতা পেন্সিল কিছুই তো কিনা দিতে পারো না।
1: এটা সাময়িক, সব ঠিক হয়ে যাবে।
2: কবে ঠিক হবে? আরেকটা তো পেডে,
1: ওর জন্য তো আজকেই কাপড় চোপড় কিনন লাগতেছে না।
2: চুপ করো, বেহায়াপনা করতে খুব আমোদ লাগে না?
1: না গো ফুলবানু, না, চারদিক থেকে ধার দেনা কইরা আমি এমন জব্দ হইছি, এখন আর হাত পাতনের জায়গাও নাই, এখন একটা সিদ্ধান্ত লইছি।
2: কি সিদ্ধান্ত?
1: কিছুদিন লেগে চলো, আমরা দুইজন বেড়াই আসিগা।
2: কোনখানে?
1: এই তোমার বোনের বাড়িতে, দুলাভাই তো সবসময় খবর পাঠায়। হ্যাঁ গো, বাড়িতে বেড়াইতে গেলে খুশি হইব।
2: কতকাল থাকবা?
1: যতকাল খেদাইয়া না দেয় ততকাল।
2: কিন্তু এক ঘন্টা পোলাপান লইয়া?
1: আরে এক ঘন্টা তো রাইখা যামু বাড়িতে, ওগো দাদা দাদির কাছে।
2: এইটা কইলা মন নাই, বুড়া মানুষগুলোর উপর পোলাপানের দায়িত্ব দিয়ে আমরা বেড়ামু?
1: হ্যাঁ এটা তো শখের বেড়ানি না, দরকারের। শুনো ফুলবানু, তুমি সহযোগিতা না করলে আমার মুক্তি নাই।
2: কবে যাইবা?
1: আজই যাবো, চলো। পুকুরে মাছ মারতে বুঝি? আপনি পুকুরের মাছের স্বাদই আলাদা।
3: বুঝছি বুঝছি, মাছ ছাড়া তোমার খাওয়ান চলবো না।
1: না মুরগি হইলেও কোনো অসুবিধা নাই।
2: সে কি শুরু করলা? না দুলা ভাই, মাছ গোস্ত কিছুই লাগবো না, যা ঘরে আছে তা দিয়েই চলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আগে বসো তো মিয়া, একটু জিরায় লও, মাছ গোস্ত সবই হইব।
1: যাক বাঁচাইলেন আপা, আপনি হলেন মায়ের সমান।
3: তোমাকে বাচ্চা কাছে না কই অগরে আনলা না?
2: কেমনে আনুন দুলা ভাই, চারজন রে একত্রে নিয়ে বেড়ানোটাও তো বেশ ঝামেলার কাম। সেই জন্য তুই পোলাপান গুলো রেখে আসবি?
1: আনবো আপা আনবো, আবার ছয় মাস পরেই তো আসবো, তখন পাঁচজনের এই নিয়ে আসবো ইনশাল্লাহ।
3: পাঁচজন? পাঁচজন মানে
1: এই পঞ্চম জন, এখনো ভূমিষ্ঠ হয় নাই, তবে ছয় মাস পরে ইনশাল্লাহ।
2: চুপ, কি কয় আর না কয়।
3: তোমার এত অভাব অনটন, পোলাপান গুলারে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, তারপরও আবার।
2: আচ্ছা তোমার কি একটু লজ্জা শরমও নাই?
1: না গো আপা না।
3: জন্ম নিয়ন্ত্রণে বন্দোবস্ত লও না কেন?
1: কি বন্দোবস্ত লমু, সবই তো আল্লাহর হাত।
2: বন্ধ করো।
1: কি
2: বন্ধ করো তোমার এসব আজে বাজে
1: আজে বাজে কথা? আমি কোনটা বললাম?
2: যে নিজে চেষ্টা করে আল্লাহ তারে সাহায্য করে।
1: কি চেষ্টা করো মাফা?
3: জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করবা, পরিবার ছোট রাখার চেষ্টা করবা, তা নাহলে তুমিও মরবা, দেশটারও ক্ষতি।
1: কিন্তু কি চেষ্টা করবো কেমনে করবো সেইটাই তো বুঝি না।
3: আমার মতো স্থায়ী বন্ধাকরণ ব্যবস্থা নাও, এই ব্যবস্থায় আমি তো বড় সুখী আছি, তুমিও থাকবা।
1: কিন্তু আমার এখন কি উপায় হবে?
3: তুমি যদি রাজি থাকো তাইলে আমি ব্যবস্থা করে দেবো।
1: হ্যাঁ
3: দিমু। আর তোমার সংসারটা যাতে সুন্দর ভাবে চলে সেই জন্য আমি তোমার সাহায্য সহযোগিতা করুম। আগে বলো তুমি রাজি
2: কিনা? দুলাভাইয়ের কথাটা মানো।
3: শোনো শোনো ফেকু, জন্ম হার কমাইতে না পারলে এই দেশটার দারিদ্র কমবো না, গরিব মানুষের কষ্টের দিনও শেষ হইব না। তুমি কি চিরকাল দরিদ্র থাকতে চাও?
1: না।
3: এক দঙ্গল পোলা মাইয়ের ঝামেলা পাইতে চাও
1: না?
2: তাইলে দুলাবের মতো তুমি আইজি বেসেকটমি করাই আসোগা যাও।
1: যাই বলে মানু
2: পি আমানিল্লা, যে চেষ্টা করে আল্লাহ তারে সাহায্য করে। ফেকু মিয়া তুমি যাও, ডরায়ও না, যাও ভাই যাও।
1: একটু সালাম করে লই।
2: আচ্ছা থাক থাক, যাও যাও যাও।
0: বেতার কার্টুনটি শুনলেন, আর এরই সাথে শেষ হয়ে এলো একে একে আমাদের সব কটি পরিবেশনা। তবে সব শেষে বলবো একটু সচেতনতার কথা। প্রিয় শ্রোতা, আমরা জানি এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে পারবো আমরা। এডিস মশা দমনে কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে, বাড়ির আশপাশের ঝোপঝাড় ও আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে, ফুলের টব, গাড়ির টায়ার, ডাবের খোসা, নারকেলের মালা, বাঁশের গিটের গর্ত, ফ্রিজের নিচের ট্রেতে এবং অন্যান্য স্থানে পানি জমতে দেওয়া যাবে না। দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙাতে হবে। প্রিয় শ্রোতা, ঘড়ির কাঁটা বলছে নিতে হবে বিদায়। তবে যাবার আগে বলবো শেষের কথাগুলো। সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম। শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে, শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। সাব রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে লটারি পদ্ধতি চালু বললেন আইনমন্ত্রী। আগামী বছর ষষ্ঠ শ্রেণীর কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে জানালেন শিক্ষামন্ত্রী। বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল হলে দেশেও দাম সমন্বয় করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দেশে একদিনে ডেঙ্গুতে 10 জনের মৃত্যু, হামের উপসর্গে মৃত্যু 6 শিশুর। নিউট্রিনো কণা শনাক্তের জন্য এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। এবং ফয়সালাবাদে নারী অনূর্ধ্ব 19 টি-20 ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আজ শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে।
2: আমি সমগ্র বাংলাদেশের সকল গার্জিয়ানদেরকে অনুরোধ করব, দেখুন, আমরা প্রত্যেকে যেই ঘরটিতে থাকি সেই ঘরটি মজবুত থাকে তখনই যখন তার খুঁটিগুলো শক্ত থাকে। আমাদের আজকের শিশুরা, প্রত্যেকটি শিশু, আপনার পরিবারে আপনার ঘরে যে শিশুটি আছে সেই শিশুটি আপনার পরিবারের খুঁটি। সেই শিশুটি যদি সুন্দরভাবে সঠিকভাবে বড় হতে পারে, বেড়ে উঠতে পারে, আপনার পরিবারের ভিত্তি যেরকম দৃঢ় হবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি সামগ্রিকভাবে আমরা সমগ্র বাংলাদেশ আমাদের সকল শিশুকে যদি সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে আমাদের দেশের ভিত্তিটা অনেক মজবুত হবে, যা এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী একটি দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
0: প্রধানমন্ত্রী শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান।
2: শুধু শহর না, আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের শিশুরাও যাতে এই সুযোগগুলো পায়, সেই জন্য আমরা সরকারের পক্ষ থেকে স্কুল লেভেল থেকে আমরা আর্ট বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, মিউজিক বলেন, ফ্যাসিলিটি গুলো আমরা তৈরি করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটি বাচ্চা তার পছন্দ মতন সাবজেক্টটিকে সে বেছে নিতে পারে। কাজগুলো আমরা মোটামুটি ভাবে গুছিয়ে এনেছি। ইনশাল্লাহ 27 না হলে 28 সাল থেকে ইনশাল্লাহ আমরা পুরো প্রক্রিয়াটা শুরু করতে পারব।
0: প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন করে কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগের পাশাপাশি শিশুদের খেলাধুলার বিকাশেও নতুন কর্মসূচি গ্রহণ করেছে। শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতি ও প্রকৃতির সৃষ্টির প্রতিও সদয় হবে। তারেক রহমান পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিশুদের ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বক্তব্য রাখেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ, তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত।
3: স্নেহের ছোট্ট বন্ধুরা, সকল বাধা বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে, আশা আকাঙ্ক্ষার সার্থকতার আলোক রশ্মি দুহাতে বরণ করবে। প্রত্যেক শিশুর মাঝেই ঘুমিয়ে আছে অপার সম্ভাবনা, সেই প্রতিভাকে প্রকাশ করতে দিতে হবে নতুন উদ্যমে, নতুন উদ্যোগে। ইনশাল্লাহ তোমরা সফল হবেই। প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এই আমাদের কামনা।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও এক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, আইটি, শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও শিক্ষা খাতে কানাডার সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে দেশটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। কানাডার হাইকমিশনার রোহিঙ্গা ইস্যুতে দেশটির অব্যাহত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন এবং কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা ক্যাথলিক আর্চ ডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজের নেতৃত্বে 25 সদস্যের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চায় না বাংলাদেশ। স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসুক, তাও কখনো কাম্য নয়, এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, কোন নাগরিক যেন ধর্মীয় পরিচয়ের কারণে বঞ্চিত বা বৈষম্যের শিকার না হন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এদিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। সাব রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের এ ক্যাটাগরির 131 জন সাব রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে 18 জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয় সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই এই লটারি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 24 ঘন্টা মনিটরিংয়ে রাখা হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দময় শেখার পরিবেশ নিশ্চিত করতে আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণীর কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন। তিনি আজ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকার আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে যাতে এমন একটি নতুন প্রজন্ম গড়ে ওঠে যারা আগামীর বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে পারবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই জায়গায় স্থিতিশীল হলে সরকার দেশেও মূল্য পুনঃসমন্বয়ের কথা চিন্তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ কথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি ভিজিএফ কার্ড সম্পর্কে সাংবাদিকদের বলেন,
4: খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা ও কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রয় নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রী এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একাধিকবার বৈঠক করে এটার পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং যারা এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারা বাজার স্বাভাবিক রাখার ব্যাপারে মন্ত্রীকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। ভিজিএফ কার্ডের আওতায় মাসে 10 কেজি করে চাল দেওয়া হয় ভালনারেবল গ্রুপ ফিডিং এর আওতায়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই কার্ডের আওতা সম্প্রসারণ করা হচ্ছে, মানে কার্ড বাড়ানো হচ্ছে, এবং সবচেয়ে জরুরি কথা, এটা 20 কেজি করে এখন থেকে চাল দেয়া হবে।
0: এছাড়া প্রেস ব্রিফিং এ উপদেষ্টা পরিবেশ দূষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, জ্বালানি খাত ও বিদেশি কর্মী পাঠানো সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, এটি মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষা ব্যবস্থা। তিনি আজ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা 2026 উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সবাইকে সরকারের পেনশন স্কিমে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, পরিবারের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। বৈদেশিক খাতের শক্তিশালী অবস্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিটেন্স। এর ধারাবাহিক প্রবাহে বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, পাশাপাশি 2025-26 অর্থবছরের সার্বিক লেনদেন ভারসাম্যেও এসেছে বড় উদ্বৃত্ত। বৈদেশিক খাতের এই শক্তিশালী অবস্থানের পেছনের কারণ ও সম্ভাবনা নিয়ে এখন শুনুন রেমিটেন্স থেকে রিজার্ভ ও বৈদেশিক খাতে এর প্রভাব।
6: প্রবাসী আয় বাড়ায় শক্তিশালী হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অবস্থান। বাংলাদেশ ব্যাংকের হিসাবে আগস্টের শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় $3,735 কোটি। এক বছর আগে একই সময়ে ছিল $3,117 কোটি, তবে কিছুটা কমে 29 সেপ্টেম্বরে রিজার্ভ দাঁড়িয়েছে $3,614 কোটি। অন্যদিকে 2025-26 অর্থবছরে সার্বিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত হয়েছে $661 কোটি। আগের অর্থবছরে যা ছিল $339 কোটি। বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রবাসীদের আয় ও সঞ্চয়ে চাপ তৈরি হলেও রেমিটেন্সে নেতিবাচক প্রবৃদ্ধি না হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
7: বৈশ্বিক একটা জটিল অবস্থা দেখা যাচ্ছে, আমাদের অনেক প্রবাসী তারা কর্মহীন হয়ে পড়েছে, তারপরেও আমরা নেগেটিভ কোন গ্রোথ দেখতে পাচ্ছি না। এখনো দেখতে পাচ্ছি যে পজিটিভ ট্রেন্ডটাই বজায় আছে, হয়তোবা আগে ছিল ইনক্রিজিং ওয়ে, এখন তা না, এখন সমান্তরাল ভাবে পূর্ববর্তী অর্থ বছরের সাথে সামান্য বৃদ্ধি লক্ষ্য করছি, অর্থাৎ এটাও একটা পজিটিভ সাইন।
6: রেমিটেন্সের এই প্রবাহের প্রভাব সরাসরি পড়ছে রিজার্ভে, তবে বন্ধ থাকা কারখানা চালু এবং ব্যবসা বাণিজ্যে গতি ফিরলে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়বে। এই চাপকে অর্থনীতির উৎপাদন বাড়ার সঙ্গে সম্পর্কিত ইতিবাচক চাপ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
7: বন্ধ কলকারখানা চালু করতে যাচ্ছে বা যে সকল ব্যবসা কিছুটা স্থবির হয়ে আছে সেগুলিতে গতি সঞ্চার করতে যাচ্ছে, সেগুলো যখন গতি সঞ্চালিত হবে তখন স্বাভাবিকভাবে আমাদের ডলার উপর চাপ পড়বে, কারণ আমরা অনেক ইম্পোর্ট হবে, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হবে, র মেটেরিয়ালস ইম্পোর্ট হবে, তখন রিজার্ভের উপর কিছু চাপ পড়বে। তবে সেটা আবার আমাদের কাছে ফির আসবে এক্সপোর্ট প্রসিড হয়ে।
6: রেমিটেন্সে পাওয়া বৈদেশিক মুদ্রা যেমন রিজার্ভকে শক্তিশালী করছে, তেমনি উৎপাদনমুখী আমদানি বাড়লে ভবিষ্যতে রপ্তানি আয় বাড়ার মাধ্যমে সেই বৈদেশিক মুদ্রা আবার অর্থনীতিতে ফিরে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। রাজধানীর ধানমন্ডি লেকের উন্নয়ন, সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়নে লেকের খনন কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, ধানমন্ডি লেকের উন্নয়নে 26 কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মাধ্যমে লেকের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নের পাশাপাশি নাগরিকদের বিনোদন ও সুস্থ জীবনযাপনের উপযোগী বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে। অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ সময় উপস্থিত ছিলেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীতে আয়োজিত এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, প্রাকৃতিক জলাশয় সংকুচিত হওয়া ও পরিবেশগত পরিবর্তন সহ নানা কারণে দেশীয় মাছের প্রাপ্যতা কমেছে। তিনি বলেন, গভীর সমুদ্রের মৎস্য সম্পদ কাজে লাগাতে দক্ষ জনবল, উপযুক্ত জাহাজ ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে হবে। প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের অধিকার ও সেবা নিশ্চিত করতে চলতি অর্থবছরেই দেশের 22টি জেলায় সরকারি উদ্যোগে শিশু স্বর্গ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মোহিত। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় 3.5 লাখ শিশুর সমন্বিত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে এসব শিশু স্বর্গ গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিশুদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলা সবচেয়ে জরুরি। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 10 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1996 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গের 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1393 জন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা নুরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানো নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেল স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী অধ্যাপক ফ্রান্সিস হালজেন মহাকাশ থেকে আগত কণা শনাক্তের কৌশল আবিষ্কারের জন্য এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। হালজেন দক্ষিণ মেরুতে 1 ঘন কিলোমিটার বরফের ওপর আলোক সেন্সর ব্যবহার করে নিউট্রিনো নামক কণা শনাক্ত করার গবেষণায় নেতৃত্ব দেন। নিউট্রিনো কণা মহাবিশ্বের অতি উচ্চ শক্তিসম্পন্ন প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য বহন করে। আজ স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। বেলজিয়ামে জন্মগ্রহণকারী ফ্রান্সিস হালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং আইস কিউব এর প্রধান গবেষক। ভারতে ভোটার তালিকা সংশোধন বিতর্কে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মিছিলের চেষ্টা করলে দিল্লির পুলিশ বিরোধী দলীয় বেশ কয়েকজন আইন প্রণেতাকে আটক করে। প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা ও অন্যান্য পার্লামেন্ট সদস্যকে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলা হয়। কিছুক্ষণ পরেই মুক্তি পেয়ে তারা আবার মিছিল শুরু করেন এবং নির্বাচন কমিশন সদর দপ্তরের কাছে অবস্থান ধর্মঘট করেন। দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্রমবর্ধমান বিবাদের জেরে সর্বশেষ এই ঘটনা ঘটে। ফ্রান্সে মাধ্যমিক শিক্ষায় অপর্যাপ্ত বরাদ্দের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রমিক সংগঠন দেশজুড়ে বিক্ষোভ করছে। একটি শ্রমিক সংগঠন জানায় 1800 মাধ্যমিক বিদ্যালয় অবরুদ্ধ অথবা বন্ধ এবং 90% বিশ্ববিদ্যালয় অবরোধের আওতায় রয়েছে। সরকার জানায় ফ্রান্স জুড়ে 891টি বিদ্যালয়ে পাঠদান সম্পূর্ণ বা আংশিক স্থগিত করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ নারী অনূর্ধ্ব 19 টি-20 ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ 13 রানে পাকিস্তানকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 139 রান করে। জবাবে পাকিস্তান 126 রান করে অল আউট হয়ে যায়। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 12টায় একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে, শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। সাব রেজিস্টার বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে লটারি পদ্ধতি চালু, বললেন আইনমন্ত্রী। আগামী বছর ষষ্ঠ শ্রেণীর কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, জানালেন শিক্ষামন্ত্রী। বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল হলে দেশেও দাম সমন্বয় করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। দেশে একদিনে ডেঙ্গুতে 10 জনের মৃত্যু, হামের উপসর্গে 6 শিশুর মৃত্যু। নিউট্রিনো কণা শনাক্তের জন্য এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়াম বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। এবং ফয়সালাবাদে নারী অনূর্ধ্ব 19 টি-20 ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের স্বাগতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। খবর শেষ হলো।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি এবিএম শাহিনুজ্জামান শিশির। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা, শিক্ষা, সৃজনশীল বিকাশ এবং অধিকার নিশ্চিত করা মানেই একটি সমৃদ্ধ রাষ্ট্রের ভিত্তি নির্মাণ করা। এই বাস্তবতাকে সামনে রেখে আজ দেশব্যাপী পালিত হয় শিশু অধিকার দিবস 2026। একই সঙ্গে উদযাপিত হয় বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী। রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত। অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসব মুখর, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, স্মরণিকা শৈশবের মোড়ক উন্মোচন, শিশুদের স্মারক উপহার প্রদান এবং দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সহ নানা কর্মসূচি আয়োজিত হয়। শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ শিশু একাডেমির অর্ধশত বৎসরের পথ চলা দেশের শিশু কিশোরদের সাংস্কৃতিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1976 সালে প্রতিষ্ঠিত এই একাডেমি দীর্ঘ 5 দশক ধরে গান, নাচ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সাহিত্য চর্চা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আজ সকালে কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ শিশু একাডেমি থেকে দেশব্যাপী একযোগে অনুষ্ঠানের সূচনা করা হয়। সুবর্ণ জয়ন্তী ও শিশু অধিকার দিবস উদযাপনের অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের শিশু একাডেমিগুলোতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের অংশগ্রহণমূলক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শিশুদের প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, দাবা, দেশাত্মবোধক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও অন্যান্য সৃজনশীল প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। উল্লেখযোগ্য বিষয় হল পথশিশু, শ্রমজীবী শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন এবং সুবিধা বঞ্চিত শিশুদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হয়, যা শিশু অধিকার প্রতিষ্ঠার বাস্তব প্রয়াস হিসাবে বিবেচিত হচ্ছে। আজকের কর্মসূচিগুলোর মাধ্যমে শিশুদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সৃজনশীল বিকাশের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। বাংলাদেশ শিশু একাডেমি দীর্ঘদিন ধরে শিশুদের জন্য যে সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশের ক্ষেত্র তৈরি করেছে তা আরও বিস্তৃত ও আধুনিক হওয়া প্রয়োজন। একই সঙ্গে শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য রাষ্ট্র, পরিবার এবং সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সব মিলিয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপন ছিল ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের এক গুরুত্বপূর্ণ বার্তাবাহী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও প্রতিভা বিকাশের যে অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে তা বাস্তবায়িত হলে দেশের শিশুরা আরও আত্মবিশ্বাসী, দক্ষ এবং মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
10: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। গীতিকার আবুল হায়াত মোহাম্মদ কামাল।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনারা আমাদেরকে শুনতে পাবেন FM ব্যান্ড

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনারা আমাদেরকে শুনতে পাবেন FM ব্যান্ড 28।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হলো আমাদের মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনারা আমাদেরকে শুনতে পাবেন FM ব্যান্ড 28। প্রিয় শ্রোতা, এখন শুনুন একটি দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন শেখ আবুল কাশিম মিঠু।

দেশাত্মবোধক গান শুনলেন। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার, খুলনা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জীবন টিকা, ডেঙ্গুর ছোবল, রচনা আবুল হাসান তোহিন, প্রযোজনা মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রচারিত হবে বেলা 2:50। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনতে পাবেন।

0: করবেন বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15 এবং সন্ধ্যে 6:40। আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী প্রচারিত হবে সকাল 8:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05। নজরুল সঙ্গীত শুনবেন তাহমিনা জেসমিনের কণ্ঠে দুপুর 12:20 এবং মলয়কান্তি মৈত্র ও মেহরুননেসা জামালের কণ্ঠে বেলা 2:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন চন্দ্রশেখর অধিকারীর কণ্ঠে দুপুর 12:20। এছাড়া রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি প্রচারিত হবে বিকেল 3:30। রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান প্রচারিত হবে সকাল 9:45। পল্লীগীতি শুনবেন দুপুর 12:40 শিল্পী মোহাম্মদ আতিয়ার রহমান এবং খাদিজা খাতুন বিথি। বাউল গান মণিমালা বিশ্বাস এবং বিজন দেবনাথের কণ্ঠে শুনতে পাবেন বেলা 2:40। ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ঝংকার প্রচারিত হবে সন্ধ্যে 6:00। এছাড়াও FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা।
1: بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم.
1: এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়।
2: এর সঙ্গে শেষ হল আমাদের আজকের সমস্ত অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা আজকের অনুষ্ঠান ঘোষণায় ছিলেন তৃতীয় পালার তানিয়া সুলতানা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতর রহমান গাজী, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাল মামুন, এবং ঘোষণা ও অধিবেশন তত্ত্বাবধানে ছিলাম আমি প্রসূন কুমার রায়। সুপ্রশ্রোতা, আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 7:59। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।